আকাশবাণী আগরতলা, আজ শুক্রবার, 5ই আষাঢ় 1948 অকাব্দ, 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 26শে জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্জে। আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআরে শোনা যাবে আমাদের সরাসরি অনুষ্ঠান। এছাড়াও ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজও শুনতে পারেন আমাদের অনুষ্ঠান। স্টুডিওর ঘোরাতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 10 সেকেন্ড।

0: Bangladesh posted 136 for 8 in the stipulated 20 overs. For India, Radha Yadav picked up 3, while Sri Charani took 2 wickets. In reply, India comfortably overhauled the target, losing 5 wickets in 16.5 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন কোরআন থেকে পাঠ।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।

متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا.

عينا فيها تسمى سلسبيلا.

0: صدق الله العظيم. অর্থাৎ সৎকার্য করা ও ধৈর্য ধরার প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা বিশ্বাসী ও পুণ্যবানগণকে অফুরন্ত সুখ সম্পদপূর্ণ চিরশান্তিময় জান্নাত বা স্বর্গ দান করবেন। সেখানে অতি সুন্দর রেশমি পোশাক পরে মনোহর পালঙ্কের উপর আরামে অবস্থান করবে। তাদের ওপর স্বর্গোদ্যানের সুন্দর সুন্দর তরুপুঞ্জের স্নিগ্ধ ছায়া সর্বদা প্রসারিত থাকবে এবং তথায় স্নিগ্ধকর চিরবসন্ত বিরাজ করবে। ওইসব স্বর্গীয় তরুর সুস্বাদু ফলসমূহ ইচ্ছা করা মাত্র স্বর্গবাসীদের নিকটে আসবে ও তখন তারা পরম সুখে ইচ্ছামতো ভক্ষণ করবে। তাদের সম্মুখে স্বচ্ছ কাচ ও শুভ্র সমুজ্জ্বল রজত নির্মিত পানপাত্রসমূহ পরিবেশিত হবে। উপাদেয় আদ্রক মিশ্রিত সুমধুর পানীয় পান করে অনুপম পরিতৃপ্তি লাভ করবে। উক্ত স্বর্গোদ্যানে সলসাবিল নামক স্বচ্ছ সুমধুর পরিতৃপ্তকর স্বর্গীয় সুধাপূর্ণ ঝর্ণা আছে। জান্নাতি বা স্বর্গবাসীরা যত ইচ্ছা উক্ত সুধা পান করে আনন্দিত ও পরিতৃপ্ত হবে এবং ওই সুধা কখনো শেষ হবে না। তথায় ছড়িয়ে থাকা মুক্ত সদৃশ্য পরম সুন্দর চিরকিশোর স্বর্গীয় বালকেরা তাদের চারিদিকে ঘুরে বেড়াবে এবং আনন্দের সঙ্গে সর্বদা স্বর্গবাসীদের আদেশ পালন করবে। তথায় স্বর্গবাসীরা ভোগ বিলাসের বিশাল সাম্রাজ্য দেখে বিস্মিত মুগ্ধ হয়ে যাবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন কুরআন থেকে পাঠ।

গানখানি শুনলেন মাসুদা আনাম কল্পনার কণ্ঠে। আর এই গানটির সাথেই শেষ হলো ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে কক্বরক অনুষ্ঠান হায়ুন্নি ঘোরাং।

0: চিনি হাস্তে ও জুদা জুদা হাংফোরনি খুংবা চিসা সা খামনগো রাংনাং ইয়াওই ওএসটি রিনানি শেপ দঙ্গো
1: আবনি বাগিনো ওএসটি রিমানিনো ইয়াসাক দি কাহাম করং তং দি কাহাম কে সাইমানা বাগৈ টোল ফ্রি নাম্বার 1097 করং দি
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সা খামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাগৈ আওয়াই যাক তাবুক ফানো এইডস নো কাশুনা টিকা করিখু এইডস নো কাশুনা তংশানো লামা আবো উংখা এইডস নো সিনানি
1: কন্ডম থুবি আওই চাসমাইতা টংলাই দি থৈরি ফ্রুতে না ফ্রো সিরিঞ্জ কেতাল নো কারে সাগতা থেপা দি
0: সুচি কংসা বাই ড্রাগস তা নালাই দি তাই সুচি কংসা বাই সাকুর টেটু বতারিক জাগ দি
1: সাকদেরিয়া বরি রক চেরাই অক্সিংগ তংফ্রু কাহাম কে সাকমা নাই জাগ নাই
0: লাংমানো হামজাকি এইডস নো কাশু দি ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সাকহামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাগৈ আওয়াই যাক

যে পোস আবার হাইকে পুইলা নিচি ইয়াকুনি বেগ্রেং ফান খাই তরি থানি আমা হাইকে সামু খাই আবার হাইকে বসানা নামি মানে পুইলা সোজা কামা বসানায় ইয়াগ্রানি ইয়াকুঙ্গ দেবরানি ইয়াকুং আবার হাইকে বেড়াও বসাওই কাহামকে দেই সানা থাকাকাই ইয়াক বক্রগ রেউই সানা থাকাই খুলুমানি হাইখলাই হামা না সামানি খিপসামানি 30 সেকেন্ড এবার খাবা মুফলি থামচি হাইকলাই মাত আবুনি উলো সঙ্গ ব্যায়াম না সঙ্গমা সেলাইনে আবুনি উলো হংকে বীরভদ্রাসন হিনজাগ আব হাইন হাই যিন শাক সানা থাকা হংকে থিতি খাই তো থানি বেলাইকে নচুবাও আবাব অবাহাইকে নতনা নামে সুজা খাই মা বসানায় কাইনে ইয়াকুং যে মানসাক জাবো ফাক খাই মা তো তে ইয়াগ্রানি ইয়াকুং নাইন থাকাকে আবনো জিসকান ফাইসঙ্গ গুড়ি রিউই 90 ডিগ্রি এঙ্গেল খাই মা গুড়ি রিনে

0: দাদার দিনাক আমজক মং ইয়া খেবা ইন্টারভিউ নানি বাকে সালমারি রেজাখা সালমারি ইংখা অবিসনি জুলাই তালনে সাল চিনই সালমারি ও দেব কাহামকে সিনাইনি বাকে বরক ওয়েবসাইট নাইমান্নাই হেলথ রিক্রুটমেন্ট ডট ত্রিপুরা ডট গভ ডট ইন ওয়েবসাইট বরক নি এডমিট কার্ড জুলাই তালনে সালসা সালমারি সিমিন ডাউনলোড খাই নাহারি মান্নাই হিনিব সাকলাই যাক্ষা আইটিআই ত্রিপুরা হাস্তিনি ক্রং ক্রং আইটিআই রঙ রঙনগ এডমিশন নাহারান বাকি কয়মংলাই সানজাগী দো কয়মংলাই রান পাইথাক সালমারি অবিসি জুলাই তালনে সাল চি সালমারি জরানি বিশিঙ্গ রংমারি ক্লাস এইট পাস দায় মাধ্যমিক তাই ক্লাস টুয়েলভ তাই কাহামকে সিনাইনি বাকি ওয়েবসাইট নাইমান্নাই https://itiadmission.tripura.gov.in ওয়েবসাইট
1: আও গাঙ্গে হাই নহাই ককথুম দা সালাইফিনে এবাকে বা
0: সেবক বরকলা মানে সালাইছি
1: আমা সালাইছি নাই না আও কে জং অ জরাও চিনিয়া পাও জং সেবক বরকলা মানে কক আবা হাই রকো জং সানা নাঙ্গি দংবা নরক বাই হাই নহাই সালাইয়ানা আও গাঙ্গে জং সাইমান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিশিঙ্গ গবাং মা স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদ রেগুলার পোস্ট নি বাকে বরক তলাং নাই মানে সং নুকজাকা আপনি বিশিঙ্গ গবাং মা আ জায়গাও আচুক থাই দঙ্গ সানা থাকা হাই 84 হাই আচুক থাই আ জায়গাও সং নুগো সানা থাকাকাই হাই না হাই গবাং মা পোস্ট দঙ্গ তৈ আবনো কারিফানো সং বুসুক জরা তৈ বুপুরু নিসিমে অ্যাপ্লাই খাই মানে আব হিমানী ন চব্বিশ তারিখ জুন নি 2026 নি সিমি জুলাই নি 14 তারিখ জরা আও আপনি বাকে নরক অ্যাপ্লাই খাই মানে এবার খাইবা স্টেট ব্যাংক তমু ল পরিজাগ নি দোকানকাই আর জায়গাও নরক রি মানাই গাগে তেব দঙ্গ আনি এফাও নরক তমু সৃংজাক অঙ্গী টকা এবার সৃংজাক অঙ্গী টকা হাঙ্কে গ্রেজুয়েশন অঙ্গী টকাকে বো অ্যাপ্লাই খাই মানাই সাইনি থাকা হাঙ্কে 31 তারিখ মে মাস 2026 নি বিশিংতই অংয়া হামানি ন উমরনানি নাংনাই নৈচি বা তৈ আবনি বিশিংব মা তংনাই থামচি নই হাই বিশি জরা আবনি বাকি মেডিকেল অফিসারনি বাকি তংনাই 35 বিশি জরা নাইবাখাবা থামচিবা জং আ জায়গাও হাইন হাই নগো তৈ কাইসা এসিস্টেন্ট মেনেজার পোস্ট দঙ্গ আ জায়গাও 48,480 টাকা নিসিমি 85,920 টাকা হাই স্যালারি দঙ্গ তৈ ডেপুটি মেনেজার তে এবাখাইবা ব্যাংক মেডিকেল অফিসার রংনি বাকি দঙ্গ 64,820 টাকা নিসিমি 93,960 টাকা হাই আও আপনি বাকি ফি নাই EWS OBC বরকনি বাকি 750 টাকা তেই ST SC BWBD বরকনি বাকি কাহকে নাংলা খানি ন অ জায়গাও সৈরি জাকা
0: আও আনি আপাতঙ্গ কয় আঙ্করনি ICDS প্রজেক্ট ব্যবাগে বুকস আসুথাই কাইসি থাম বুকস আসুক থাকে বরফ সুকুনানি কয়মংলাই সানজাকা আ আঙ্করনি বরির বেদারক সিমিন কয়মংলাই রে মাননাই বুকস আসুক থাকা অঙ্গনওয়াদি ওয়ার্কার তাই অঙ্গনওয়াদি হেল্পার অঙ্গনওয়াদি ওয়ার্কার তঙ্গ কাই চুকু তাই অঙ্গনওয়াদি হেল্পার কাইব্রী অঙ্গনওয়াদি ওয়ার্কারনি বাকে ক্লাস টেন পাস রংমারি উনানি নাই অঙ্গনওয়াদি হেল্পারনি বাকে ক্লাস এইট পাস কয়মংলাই রানী পাইথাক সালমারি অবিসি নি জুন তালনি সাল থামচি সালমারি জরা কয়মংলাই নি বাকি নিকুমা অংখা অফিস অফ দা CDPO খোয়াই ICDS প্রজেক্ট খোয়াই ত্রিপুরা
1: আও গে সিং অজার নবার দিবানী হালক সাইমান লাইন

তিনি নখা কিসা মগ জাকনো তং নাই জুদা জুদা থায় ফেরাঙ্ক গুবাতি ওয়ান হই সাইমান জাকা জং নক জাকা মেক্সিমাম নই এবাখাবা তাই মিনিমাম আবার বিশিঙ্গ মেক্সিমাম তে মিনিমাম টেম্পারেচার নি বিশিঙ্গ নক জাকা থামচি দক ডিগ্রি সেলসিয়াস তাই যে চাংমারি ও নক জাকা নৈচি দক ডিগ্রি সেলসিয়াস মিয়ানি যে টুমারি তংমানি 30.1 ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি 26.1 ডিগ্রি সেলসিয়াস নবরতি হকনি বাংমারি চুকুচি চার তে কিসাংমানি মারি সিনিচি সা তে ওয়াতে ওয়াখা ওয়াতে ওয়াখা 0.8% আও গাঙ্গে গবাং খে ওয়াতে ওয়ানানি যত থায় ন ফেরাঙ্ক গিনে তিনি হজাক লাই রিজাকা এবার খেব যত ডিস্ট্রিক্ট ন তিনি ওয়াতে গবাং ন ওয়ানা হিনে আগে সঙ্গে কজরা রসা মুখানা লাইন জয়ন্ত জমাতিয়ানি খরাং বা

0: জয়ন্ত দেব জমাতিয়ানি রেসা পুনে লগে লগে চিনি হায়ুনি খরং পান্ডা অরণ মাথা লাইসিনাই যতন হামবাই আং অজয়
1: দে আং জিকাশমি
0: যতন হামবাই
2: ডক্টর গণেশা হেগড়ে अथ वार्ताः प्रधानमंत्री श्री नरेंद्र मोदी ह्यः

রবিকিরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, আসরের শিল্পী ছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী আগরতলা কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের মধ্যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে উন্নত আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে শ্রী মোদী আগামীকাল সেখানে যাচ্ছেন। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের বৈঠকে পৌরোহিত্য করবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য নিট ইউজি 2026-এর ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। ভেনেজুয়েলায় বিধ্বংসী দুটি ভূমিকম্পে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 188। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারাকাস ও লা গুয়াইরা অঞ্চল। আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় মহরম পালিত হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডস টিউনিসিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে জাপান ও সুইডেনের খেলা 1-1 গোলে অমীমাংসিত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন। রানী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের আর্থিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, কিভাবে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিজিটাল গণপরিকাঠামো ক্ষেত্রে বিপ্লব আর্থিক পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলেছে, মানুষের জীবনযাত্রা সহজ করছে এবং ব্যাপক পরিসরে মানুষের ক্ষমতায়ন ঘটিয়েছে। বৈঠকে তাঁরা সে বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে বিশ্বজুড়ে সহযোগী দেশগুলির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনকোডের 10ম শীর্ষ স্তরের বৈঠকে পৌরোহিত্য করবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং মাদক বিরোধী আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা একত্রিত হবেন। এই উপলক্ষে শ্রী শাহ নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026-2029 প্রকাশ করবেন। এই নথিতে মাদকজনিত সমস্যা সমাধানে একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তুলে ধরা হবে, যেখানে মাদকের চাহিদা ও সরবরাহ হ্রাস এবং মাদকাসক্তদের জীবনের মূল ধারায় ফিরিয়ে পুনর্বাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এনসিবি বার্ষিক প্রতিবেদন 2025 প্রকাশ করবেন এবং জম্মু ও গুয়াহাটিতে নবনির্মিত এনসিবি শাখা কার্যালয়গুলির উদ্বোধন করবেন। মাদক নষ্ট সংক্রান্ত এক পক্ষকালব্যাপী কর্মসূচিরও সূচনা করবেন তিনি। এর আওতায় আইনি প্রক্রিয়া মেনে সারা দেশে আনুমানিক 6,000 কোটি টাকা মূল্যের প্রায় 2,09,500 কিলোগ্রাম বাজেয়াপ্ত মাদক দ্রব্য নষ্ট করা হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে গতকাল ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ আইজিএফ এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেনে পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কোভিড-19 সন্ত্রাসবাদ অথবা আবহাওয়াজনিত সংকট পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা প্রয়োজন। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত জেজু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপারিটি 2026-এ ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন তাদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করছে, ঝুঁকি গ্রহণের প্রবণতা বাড়ছে, সামাজিক মাধ্যম এখন রাজনীতির চর্চা কেন্দ্র হয়ে উঠেছে। প্রভাবশালী দেশগুলির মধ্যে নতুন বোঝাপড়া ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তা অনিশ্চিত বিশ্বব্যবস্থাকে স্থিতিশীল করবে। সম্মিলিতভাবে গৃহীত সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে সমস্যা সমাধান সম্ভব হবে।
1: The global south should be enabled with greater capacity and greater opportunities. This would also create new factors of global growth and provide

0: global goods through common and shared endeavors. We cannot rely on a few to uphold rules and norms. The world must take more control over its own future.
1: Dr. Jayashankar আরও বলেন, জাহাজ নির্মাণ, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা সহ একাধিক ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ পরীক্ষার্থীদের জন্য নিট ইউজি 2026-এ ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। চলতি মাসের 21 তারিখ ওই পরীক্ষা নেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে এনটিএ জানিয়েছে যে উত্তরপত্রগুলি এখন www.neet.nta.in ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীরা চলতি মাসের 28 তারিখ পর্যন্ত প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফি দিয়ে প্রশ্নগুলির সম্পর্কে আপত্তি জানাতে পারবেন। আপত্তি বা চ্যালেঞ্জ গৃহীত হলে এই ফি সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। এছাড়া ওই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ফি ফেরত পাওয়ার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ নিশ্চিত করার লক্ষ্যে এনটিএ একটি পোর্টাল চালু করেছে। ব্যাংক সংক্রান্ত তথ্য জানানোর শেষ তারিখ 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোরহে রড্রিগেজ জানিয়েছেন যে দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 188তে দাঁড়িয়েছে। এছাড়া 1520 জন আহত হয়েছেন এবং 200 জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তিনি জানান, রাজধানী কারাকাসের প্রায় 160 কিলোমিটার পশ্চিমে 7.2 ও 7.5 মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 2,927টি পরিবার গৃহহীন হয়েছে। গতকালের দ্বিতীয়টি ছিল 1900 সালের পর ভেনেজুয়েলায় ভূমিকম্পগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী। রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়েরা উপকূলীয় অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের সংখ্যা সর্বাধিক। রড্রিগেজ আরও জানান যে মূলত লা গুয়েরাতেই 250টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রড্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন ও জরুরি নয় এমন সব কার্যক্রম স্থগিত রাখার কথা ঘোষণা করেন। এছাড়া তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করেছেন। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ভারতের সংহতি প্রকাশের বিষয়টি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রড্রিগেজ কৃতজ্ঞতা জানিয়েছেন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জলযানগুলি যেন শুধুমাত্র ইরানি কর্তৃপক্ষের চিহ্নিত জলপথ দিয়ে যাতায়াত করে সে ব্যাপারে সেদেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনী স্পষ্ট করে দিয়েছে। আইআরজিসি অফিসিয়াল ওয়েবসাইট সেপা নিউজে এই বিবৃতি প্রকাশ করে তারা বলেছে, নির্ধারিত জলপথের বাইরে অন্য কোনো পথ ব্যবহার করলে তা বিপজ্জনক হতে পারে। আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন আইএমওর সঙ্গে এক চুক্তির অধীনে ওমানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জাহাজ চলাচলের গাইডলাইন প্রকাশ করলে ইরান এই বিবৃতি জারি করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙা হয়েছে। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে আইএমএফের যোগাযোগ বিভাগের অধিকর্তা হুলি কোজাক বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের বাজার ও আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় আশুরা এ মহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে কারবালা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের বিষয়গুলি তুলে ধরে ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে। মহরমকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ২০২৬-এর ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এফ এর ম্যাচে আজ নেদারল্যান্ডস তিউনিসিয়াকে 3-1 গোলে পরাজিত করেছে। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নেদারল্যান্ডসের পক্ষে ব্রায়ান ব্রোবি ও ইয়ান পল ভ্যান হেকে গোল করেন এবং ম্যাচের 3 মিনিটে তিউনিসিয়ার ইলিয়াস আত্মঘাতী গোল করেন। তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হাশেম মাস্তুরি। অন্যদিকে গ্রুপ এফ এর অন্য খেলায় জাপান ও সুইডেনের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিত হয়েছে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জাপানের হয়ে দাইজেন মায়েদা ও সুইডেনের হয়ে অ্যান্থনি আলাঙ্গা গোল করেন। এই ড্রয়ের ফলে উভয় দলই গ্রুপ পর্ব থেকে পয়েন্ট অর্জন করে নক আউট বা রাউন্ড অফ 32-এ উন্নীত হয়েছে। গতরাতে

গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দেয়। গ্রুপ ইর অন্য ম্যাচে আইভরি কোস্ট কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের দরুন উন্নত আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে শ্রী মোদী আগামীকাল সেখানে যাচ্ছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। রাজ্যের কৃষি দপ্তর আগামী 3 বছরের মধ্যে কুইন আনারস চাষের এলাকা 12,000 হেক্টর থেকে বাড়িয়ে 15,000 হেক্টরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আগরতলা ও গোমতী জেলায় 2টি ব্রোমেন

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। রাজ্যের কৃষি দপ্তর আগামী 3 বছরের মধ্যে কুইন আনারস চাষের এলাকা 12,000 হেক্টর থেকে বাড়িয়ে 15,000 হেক্টরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আগরতলা ও গোমতী জেলায় 2টি ব্রোমেলিন নিষ্কাশন কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। গতকাল নয়াদিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, আগামীকাল অর্থাৎ 27 জুন থেকে আন্তর্জাতিক আনারস দিবস উদযাপনের সূচনা হবে। এই উপলক্ষে আগামীকাল থেকে 29 জুন পর্যন্ত নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল 2026। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও সংসদ সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই উৎসবের মূল লক্ষ্য শুধুমাত্র ত্রিপুরার আনারসকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া নয়, বরং পর্যটন, সংস্কৃতি, বাঁশ শিল্পসহ রাজ্যের সামগ্রিক সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পূর্ব আফ্রিকার সেসেলস শহরে যাচ্ছেন। 3 দিনের সফরকালে তিনি সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগ দেবেন। এই সফরে প্রধানমন্ত্রী মোদী সেসেলসের রাষ্ট্রপতি হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার পূর্ণাঙ্গ পরিসর পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মত বিনিময় করবেন। আজ মহরম, ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এক দিন ও পবিত্র এই মাস। এই দিনে বিশেষ করে কারবালার প্রান্তরে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদের দৌহিত্র হজরত ইমাম হুসাইন এবং তার পরিবারের শহীদ বরণের স্মরণে শোক ও মাতম পালন করা হয়। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে অবিচল থাকার প্রতীক হিসেবে এটি পালিত হয়। স্বাস্থ্য সচিব কিরণ গীতে জানিয়েছেন, ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে বহুমুখী প্রকল্প নিয়ে কাজ করছে রাজ্য সরকার। গতকাল মহাকরণে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যের সব জেলায় জেলা হাসপাতাল গড়ে তোলার কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞ সহ নতুন 214 জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। নার্স ও অন্যান্য চিকিৎসাকর্মী নিয়োগের উদ্যোগ রয়েছে। তিনি বলেন, চিকিৎসা পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন ও মেডিকেল শিক্ষার উপরও জোর দিয়েছে রাজ্য সরকার। বহু বেসরকারি সংস্থাও রাজ্যে আসছে। এজিএমসি হাসপাতালে ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের ওপর রাজ্য সরকারের নিষেধাজ্ঞা নিয়ে তিনি বলেন, সম্প্রতি রাজ্য সরকার এবং নয়াদিল্লির এইমসের যৌথ বিশেষজ্ঞ কমিটির সফরের ভিত্তিতে তৈরি রিপোর্ট অনুযায়ী প্রাইভেট প্র্যাকটিসের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং এজিএমসি টিচার্স ফোরাম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলেছে। গতকাল সিপাহীজলা জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও রাজস্ব দপ্তরের 20টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশালগড়ের লালসিংহরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে সুশাসনের মাধ্যমে সরকারি পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস ব্যবস্থা চালু করে সরকারের প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করেছে। মুখ্যমন্ত্রী গতকাল লালসিংহরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 24 ঘন্টার পরিষেবার সূচনা করেন। পাশাপাশি তিনি 10টি নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দির, বক্সনগর সিএইচসি কোয়ার্টার কমপ্লেক্স, বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন ভবনসহ আরও বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন। এর আগে তিনি বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজ থেকে 28 জুন পরপর 3 দিন সরকারি ছুটি ঘোষণা থাকলেও আগামীকাল চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড ডিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি ও ডিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এক বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত মতামত মন কি বাতে জানানোর আহ্বান জানিয়ে

মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 1178 00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন আজ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। বিশ্বকাপ ফুটবলের শেষ 4টি ম্যাচে গ্রুপ ইতে আইভরি কোস্ট কোরাসাওকে 2-0 গোলে হারিয়ে নকআউটে নিজেদের জায়গা নিশ্চিত করলো। অন্য ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 32-এ আশা বাঁচিয়ে রাখলো ইউডেটার। আজ সকাল 7:30 গ্রুপ ডি এ আমেরিকা বনাম তুর্কি এবং অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ের ম্যাচটি শুরু হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় গতকাল 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় শিমনা তামাকারি ফুটবল ক্লাব 8-2 গোলে পান্থু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে ইকফাই ফুটবল ক্লাব 1-1 11-0 গোলে সবুজ সংঘকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর 90 ধলাই খোয়াই এবং পশ্চিম জেলাতে। দিনের তাপমাত্রা সর্বাধিক 33 ডিগ্রি ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা, কক্তমা প্রিয় নির্মলেন্দু আচার্য। মন্ত্রী বখরব নরেন্দ্র মোদী খনা সালকা আফ্রিকানি সেসেলস বেড়ে নান থাকানো সালথামনি বেড়াইমাও ব সেসেলসনি বসং সালনি রাংচাক তের পালাইমা পান্ডাবো মাজাগানো ও বেড়াইমা জরা মন্ত্রী বখরব নরেন্দ্র মোদী সেসেলসনি রাষ্ট্রবক্রক হারমিনি বাই বাবাই নুইনি ককলাম সালাইমাও আজগানো তাই জুদা জুদা বাবাইন তুই ককলাম সালাইয়ানো মন্ত্রী বক্রক সেসেলসনি বসং সংসদ ককনারগান তাই আরও ভারতনি আচাই সং বাইব ককলাম সালাইয়ান। মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মিয়া ভারত এমাজননি খক ব্রুইচি চার বিলিয়ন মার্কিন ডলার রেকর্ড রাং বক্সিন মুগ্ন লামসংখ্যা দিল্লি গদাল এমজননি সিইও এনটি জেসি বাই মালাইমা উল হদানি আওয়াই লাম ব সাকা ও রাং বক্সিন মুং সিকলা হদানি বাকি কতাল টাং সামুংনি সেব সাম তেসবান মেয়া হা কতর গনাঙ্গই সংবিধান বুথার জাক সাল পালাই জাখা আবনরগৈ রাষ্ট্রবক্রক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 1975 বিশি ও ইমার্জেন্সি টং হালকনি জরা লুকুফান খাতি নারকথানি চবা খেলাইলাংনাই রোগনি বখাগ খুলুমুং ইয়াফারকা হদানি আওয়াইলাম বরক ও ইমার্জেন্সি জরানো ভারতনি লাইবুমা ও কাইসা মুনাকনি জরা হেনে খরচাখা বরক সাকা অ জরা ইয়গমুং মানমানি তাই খরাং তিসানানি ফান্ন মুথাক তো নিজাকমানি সংবিধান বুথার জাক সাল পালাইমা নাহার মঙ্গা থিনাঙ্গ লুকুফান তাই সংবিধান নতিয়ই অমতই ইঙ্গাতই মন্ত্রী বক্রকনি অ্যাক্ট ইস্ট রায়দানি বাকই রেল তাই লাহার মানজুমুং খবুই জুদা জুদা দিখল ত্রিপুরা দৌই বুসকাঙ্গুই তঙ্গহিনী সাকা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সিপাহি জলা হাঙ্গর রং সাখাম তাই রেভিনিউ নাইকুংনি কাই নুইচি হামক্রাই গনাং তাংবুতাং চেঙ্গুই হলংথং কাইমা পান্ডাও ব মকক সাকা বিশালগুনি লালসিং মুরা পুইলা বেরেবনি সাকাম নগ্নি নখলা ও সংসাদাক ও পান্ডাও মন্ত্রী অগ্রা তাইব সাকা কাহাম নাইকল মুংনি সেব বাই হাফাংনি সেব রগ লুকুরগনি নগ নগ থাং সগুইতং রেমথাম পঞ্চায়েত জরা ই অফিস সেব চল খাইয়ই হাফাং নাইকল মুঙ্গ স্রাই স্রাই খাইনান সাক্তারখা পান্ডাব মানজাখা সিপাহী জলা জেলা পরিষদনি কাজকুজুগ অক্রা সুপ্রিয়া দাস দত্ত সাকাম সচিব কিরণ গীতে হাঙ্কর নাইকলফাং সিদ্ধার্থ শিব সোয়াল ইয়াকবারা পুলিশ সুপার রাজীব সূত্রধর আকসং তিনি মহরম থুরুগ টংথারনি থানি কথার তালনি সাল কথার ও সাল ইসলাম টংথারনি সংসারনাই হজরত মোহাম্মদনি বুসুক হজরত ইমাম হুসাইন তাই বিনি নুকুংনি কারবালানি গানা শাহিদ ইয়াচাগুই খা খাম্মা তাই মাতম পালাইজাগো রায়দা চায়ানো।

0: এবেঙ্গই সই রায়দানি মারি হিনই ও সাল পালাই যাগো মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী ও তালনি বুসকাং সাল নুইচি চার সাল মারি ও কক্তি সালনি ফুংদামচি সাব আকাশবাণী মন কি বাত পান্ডা ও হা কতর তাই বুহা কত নই লুকুরক বাই ককলাম সালাইয়ানো অব অঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামচি বা বেরমনি পান্ডা মন্ত্রীবর্গ লুকুরকনো বরকনি ওয়ানসুকমা খা কমা কক মন কি বাত সাহরনানি কবক্ষা মাই গভ অপেন ফুরাম এবার নম এপস লুকুরগ্নি ওয়ানসুক মুং রগ্ন রহর ইমানবান টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসুক মুং রগ্ন রেকর্ড খাই মানবায়ন আপন কারিব 1922 নম্বর মিস কল রুই যে লিঙ্ক মানান আর এস এম এস খাই মানবায়ন ফোন লাইন তিন জরা ফিয়ক জাক তঙ্গান বয়ারখকনি কক্তমা বুসকাং দাম নৈচি ব্রুই ও হাস্তেনি যত হাঙ্গর ফেরাং গগৈ কুবাংখে ওয়াতুই ওয়াউই মানো হিনই হজাক মংরেখা নবার তুইবার নাইখং মার্খে ওয়াতুই ওয়াউই মানো সালসি উনকুটি দলাই খুয়াই তাই সালথাং জেলাব তিনি সালনি তুংমারি টংমানী সাকাও 33 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নুচিদক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি আইচুগ খামানি তুংমারি টংমানী নুচিদক 0.4 ডিগ্রি সেলসিয়াস কক্তমা পরিমং তাবুক জরাতুই অরণ পাইখা উলনি কক্তমা আওয়াই খাই জাগানো হরনি দামসনি তামুই সতী বৃচি ভাব
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম অভিজ্ঞাপনের আজকের পর্ব। আজকে অভিজ্ঞাপনের আসরে আমি চিত্রলেখা ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি কোয়েল।
0: আর আজ অনুষ্ঠান ইতিহাসের পাতা ধরেই শুরু করছি। আজ ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস মুহরম, আশুরার দিন কোনো আনন্দের উৎসব হিসাবে পালিত হয় না। এটি মূলত কারবালার প্রান্তরে মহানবীর দৌহিত্র হজরত ইমাম হোসেন ও তাঁর পরিবারের নির্মম শাহাদাতের স্মরণে একটি আত্মত্যাগের শোক দিবস, অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও ত্যাগের আদর্শকে স্মরণ করতেই দিনটি পালিত হয়।
1: আজ 26 জুন, বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী। তার জন্মবার্ষিকী বাঙালি হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার দিন। 1838 সালে পশ্চিমবঙ্গের নৈহাটির কাঁঠালপাড়ায় জন্ম নেওয়া এই মহাপুরুষ তার অসামান্য লেখনীর মাধ্যমে বাংলা উপন্যাসের ভিত্তি স্থাপন করেছিলেন। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, আনন্দমঠ ইত্যাদি কালজয়ী উপন্যাসের স্রষ্টা ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার অমর সৃষ্টি বন্দে মাতরম সঙ্গীতটি ভারতের স্বাধীনতা আন্দোলনে অসীম প্রেরণা জুগিয়েছিল। এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বহু বিপ্লবী দেশের জন্য হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তাই বঙ্কিম জয়ন্তী শুধু তার সাহিত্য চর্চাকে স্মরণ করার দিন নয়, বরং তার দেশাত্মবোধ এবং জাতীয় চেতনাকে হৃদয়ে ধারণ করার দিনও। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। 1987 সালের 7ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নেয় যে প্রতি বছর আজকের দিন অর্থাৎ 26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হবে। উদ্দেশ্য একটাই, সামাজিক সুস্থতা বজায় রাখা, মানুষকে মাদকের কুপ্রভাব থেকে মুক্ত করতে প্রতি বছর আজকের দিনটিকেই অর্থাৎ 26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে পালন করা হয়।
0: ১৯৮৪ সালের জাতিসংঘ সাধারণ পরিষদ নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর অমানবিক মর্যাদাহানি আচরণ বা শাস্তির বিরুদ্ধে ব্যবসা গ্রহণ করে, যা 1987 সালের আজকের দিনে অর্থাৎ 26 জুন কার্যকর হয়।

0: সেটি হচ্ছে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস। 1998 সাল থেকেই আজকের দিনটিতে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নির্যাতনী বিরোধী দিবস। আরও কিছু ঘটনা। 1819 সালে আজকের দিনেই প্রথম বাইসাইকেলের প্রযুক্তিগত উদ্ভাবন হয়। 1896 সালে এই দিনটিতেই আমেরিকার প্রথম সিনেমা হল চালু হয়। 1934 সালে এই দিনটিতেই প্রথমবারের মতো ব্যবহারিক হেলিকপ্টার ফোক উলফ FW-61 আকাশে উড়ে। 1940 সালে এই দিনটিতেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথমবারের মতো বারকোড ব্যবহার করে কোনো খুচরো পণ্য বিক্রয় শুরু হয়, আর সেটি ছিল চিবানো গাম। সালটা 1974 সালে আজকেরই দিনে। জন্মেছিলেন 1873 সালে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গওহর খান। আজকেরই দিনে বাংলা ভাষার অন্যতম কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত 1887 সালে আজকেরই দিনে জন্মেছিলেন। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা।
1: অভিজ্ঞাপন পর্বে এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
2: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
3: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
2: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
3: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
3: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র। বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
2: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
3: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
2: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
3: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
4: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
1: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আবারও আজকের অভিজ্ঞাপন পর্বে। এবারে চলে যাব আপনাদের চিঠিপত্রে। আজকের প্রথম চিঠিখানে লিখেছেন শান্তনা ব্যানার্জি, রাজারহাট নিউটাউন গোপালপুর, কলকাতা 136 থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, এবারের বিষয় অভিযাত্রী, এক্সপ্লোরার। আমি একে মেয়ে, তাই অজমারা গায়ের। ক্লাস সিক্স পর্যন্ত কারোর সঙ্গে ছাড়া বাড়ির চৌখাট পর্যন্ত বেরোনো নিষেধ, তাই গ্রামের মধ্যে বা আশেপাশের নদী পুকুর বাগান কিছুই দেখা হয়নি। তাই প্রথম যখন বড় দিদির সঙ্গে স্বাধীনভাবে বেরোনোর সুযোগ পেলাম, তখন এটাই আমার জীবনের প্রথম অভিযান। আর আমি অভিযাত্রী বই কি, সেই অভিজ্ঞতার কথাই আজ বলব। আমাদের গ্রামের জাগ্রত দেবী মা ভদ্রকালী, আর তার একটি ব্রতর নাম বনভোজন। মন্দিরের আটচালায় পুজোর প্রসাদ চিড়ে দই মিষ্টি কলা সহযোগে ফলার পেট পুরে খেয়ে একটা গামছা আর কাঁসার ঘটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া দল বেঁধে। সন্ধ্যের আগে আর বাড়ি ঢোকা চলবে না, এটাই ব্রতর নিয়ম। একবেলার অবাধ স্বাধীনতা, প্রথমেই গ্রামের দক্ষিণ দিক বেয়ে চলা বাঁকা নদী আর রেললাইন অভিযান। কী আনন্দ, কী আনন্দ! ঘোলা জলে ভরভরন্ত নদী, আর ওপার দিয়ে কুঁ ছিঁক ছিঁক করে চলে যাওয়া ধোঁয়া ছাড়া রেলগাড়ি, লাল সুরকি বেছানো পথের দুধারে যতদূর চোখ যায় সবুজ ধান ক্ষেতের ওপর বাতাসের ঢেউ, যেন সবুজ রঙের সমুদ্র।

0: সাদা মেঘের ভেলা নিয়ে খোলা আকাশের বুকে উড়ে চলা বকের সারি, পুকুরের জলে ঝুপ করে ডুব দেওয়া পানকৌড়ি, হাঁসের গুগলি তোলা, মাছরাঙার রঙের বাহার, সবই অভিযানের প্রাপ্তি, আবিষ্কারের আনন্দ মন প্রাণে জুড়ে। সারাদিন বাঁধন ছাড়া একদল অভিযাত্রী, গোটা গ্রামের এগুলি ওগুলি, আমবাগান, মাছপুকুর সব চষে শেষে কলা পুকুরে চান করে এক ঘটি জলের শেওড়া গাছের ডাল ডুবিয়ে বাড়ি ফেরা, আর সেই জল ঘরের চাল পালুই সব জায়গায় ছিটিয়ে দেওয়া, ঠাকুমা প্রদীপ জ্বালিয়ে সদর দরজায় বরণ করে দিল এই ছড়াটি বলে, ঘরে কেন আলো, গিন্নি গেছে বনভোজনে, সবাই আছে ভালো, দুয়ারে কেন কাঁটা, মা লক্ষ্মী খেলছে সোনার ভাটা। এরপর জামাকাপড় ছেড়ে গরম গরম লুচি তরকারি মিষ্টি খেয়ে ব্রত উদযাপন, এক বুক আবিষ্কারের আনন্দ নিয়ে অভিযানের সমাপ্তি। এরপরও কি বলবে, আমি অভিযাত্রী নই, শান্তনা ব্যানার্জি, রাজারহাট, নিউ টাউন, গোপালপুর, কলকাতা, 136।
1: এবারের চিঠিখানি লিখেছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, MM রোড, ঘোষ রোড, কলকাতা 74। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, অসীম রহস্যে পূর্ণ বিশাল বিশ্বের বিশ্বজগৎ। আমাদের চারপাশে কত গাছপালা, জীবজন্তু, কীটপতঙ্গ, সবাই আমাদের আত্মীয় স্বজন, সবই মানবের কাছে অপরিহার্য। আমাদের পরিবেশকে শোভন সুন্দর সহনীয় করে তুলেছে। পাখিরা উষা বন্দনা করে প্রভাত আনে আমাদের দ্বারে, মৌমাছিদের ডানার গন্ধেই তো ঘুম ভাঙে ফুলের, তারপর ফসলের সমাহার, জীবজগতের আহার যোগায় সবুজ পৃথিবীর বৃক্ষকুল। আমার উঠানের গাছগুলো পাতা ঝরায়, ভরে তোলে উঠুন, তবু ওরা আমার শ্বাসের স্বস্তির, চোখের আরাম, প্রাণের দোসর। এই সবুজের টানে কত পাখি গান গায়, মাঘের শেষে মঞ্জুরি, ফাল্গুনে গন্ধে মাতোয়ারা, ফলের বাহার, দুপুরের ছায়া আর রাতের জ্যোৎস্না রাতের আলোর ঝিলিমিলি, এই সবুজই তো ধরিত্রীর জীবকুলের বাঁচার রসদ যোগায়। সুন্দর পৃথিবীটা মোটেও মানুষের একার নয়, আমরা ভুলে যাই যে মানুষের হিংসায়, লালসায়, অবহেলায়, উদাসীনতায় কত না প্রজাতির গাছপালা, কীট পতঙ্গ ও প্রাণীকুল বিদায় নিয়েছে। পরিবেশ রক্ষা করতে না পারলে মানুষেরও অস্তিত্বের সংকট দেখা দেবে। পৃথিবীর প্রতিটি প্রাণীর সঙ্গে উদ্ভিদের এবং অন্য প্রাণীর এক অচ্ছেদ্য বন্ধন। সভ্যতার অগ্রগতি, নগরায়ন, সড়ক নির্মাণ, রেললাইন বাঁধ নির্মাণে অরণ্য আশ্রয়ে কত প্রাণী, কীটপতঙ্গ, কত প্রজাতির গাছপালা বিলুপ্ত হয়েছে। পরমাণু গবেষণা আজও চলছে, সবুজ পৃথিবীটা সংরক্ষণের শপথ নেওয়া হয়, কিন্তু প্রকৃতির প্রতি দায়বদ্ধতা, কর্তব্য যে আছে আমাদের সবুজ রক্ষার জন্য, তা উপলব্ধি করা সমগ্র মানবজাতির একান্ত প্রয়োজন। এই চিরন্তন সত্য উপলব্ধির দিন এসেছে মানবজাতির পক্ষে। আমরা বাঁচতে সবুজ করি ধরার প্রাণ, বাঁচিয়ে রাখি বৃক্ষ, অন্য প্রজাতির সকল প্রাণী, কীটপতঙ্গের অস্তিত্ব। সকলকে আহ্বান জানাই বসুন্ধরাকে বাঁচাবার জন্য সবুজ করি ধরার প্রাণ। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আনন্দময়ী মুখোপাধ্যায়, MM ঘোষ রোড, কলকাতা 74।
0: পরের চিঠিখানে লিখেছেন কল্লোলকান্তি ডিঙ্গাল, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, কোনো এক জাদু মন্ত্রে কিন্তু এই ধরার প্রাণ সবুজে সবুজে ভরে উঠে।

0: পারে না। এই ধরিত্রীর সবুজায়নের পেছনে আমাদের মতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের ভূমিকা যথেষ্ট রয়েছে। সাধারণ মানুষজনেরও দায়বদ্ধতা আছে। এক কথায়, সর্বস্তরের মানুষের চেষ্টা, ত্যাগ ও পরিশ্রম ব্যতিরেকে এই শস্যশ্যামলা পৃথিবী রক্ষা পাবে না নগরায়ণের মতো দুঃশাসনের হাত থেকে। পরিবহন ব্যবস্থা তথা যোগাযোগ ব্যবস্থাকে উন্নততর করার জন্য বহু বড় বড় গাছ, সবুজ বনানি, বহু ব্যক্তিগত বাগানবাড়ি ধ্বংস করা হচ্ছে। তাই আজ সবুজের বুকে শ্মশানের নৃত্যলীলা। নগরায়ণ দরকার, কারণ এর সঙ্গে অর্থনৈতিক মানোন্নয়ন বা জাতীয় আয়ের একটা সম্পর্ক রয়েছে। তাই বলে এর একটা সীমারেখাও থাকা জরুরি। সবুজায়নের গুরুত্ব মানুষকে বোঝাতে হবে। গাছপালা, ঝোপঝাড়, অরণ্য, বনভূমি, নদী, নালা, পাহাড়, পর্বত, সমুদ্র সবটাই মিলে এই শ্যামল প্রকৃতি। এই প্রকৃতির সাথে মানুষের এক আত্মিক এবং আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য, নির্মল বাতাস গ্রহণ করার জন্য সবুজকে রক্ষা করা আমাদের কর্তব্য। আমাদের এই বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হলে সবুজকে আহ্বান করতেই হবে। বন্যা, খরা, ভূমিধ্বস, নানা প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করতে গেলে আরও আরও বৃক্ষরোপণ করতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, ওই বৃক্ষদের রক্ষা করতে হবে, তার পরিচর্যাও করতে হবে। বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে গেলে সবুজের সমারোহ প্রয়োজন। আজ গোটা দেশ জ্বালানি সংকটে ভুগছে। তেলের এবং গ্যাসের দাম বাড়ছে ক্রমশ আন্তর্জাতিক স্তরে যুদ্ধের কারণে। তখন সবুজ নিধন যে কতখানি ধ্বংসাত্মক তা মানুষ আজ টের পাচ্ছে। গাছ কি শুধু আমাদের প্রাকৃতিক বিপর্যয়কে প্রতিহত করে, শুধু কি সৌন্দর্যায়ন করে? তা নয়। সবুজ গাছ তার শুকনো পাতা ছড়ায়, শুকনো ডালপালা খসায়, যা জ্বালানি হিসেবে ব্যবহার করে আমরা কিছুটা আর্থিক সাশ্রয় করতে পারি। তাই সবুজায়ন মানব জাতির সুস্থভাবে বেঁচে থাকার একমাত্র মন্ত্র সাধনা হোক। এটা সত্য যে কংক্রিটের দেওয়াল নয়, যান্ত্রিক সভ্যতা নয়, কেবল সবুজই মানুষকে তার আত্মচেতনা এবং তার স্বরূপকে চেনাতে সাহায্য করে। প্রেরক কল্লোলকান্তি ডিঙ্গাল, কাঁথি, পূর্ব মেদিনীপুর।
1: এবারের চিঠিখানি পড়ছি। লিখেছেন সমীর সরকার, মীরা ভবন, বেথুয়াঠড়ি, জেলা নদিয়া। তিনি লিখছেন, অ্যাডভেঞ্চার প্রিয় অভিজ্ঞাপন, তোমার এই মাসের দ্বিতীয় পক্ষের বিষয়বস্তু অভিযাত্রী প্রসঙ্গে এই পত্রের অবতারণা। যুগে যুগে কত অসম সাহসী মানুষ অ্যাডভেঞ্চারের লোভে ঘর ছেড়েছেন এবং ইতিহাস সৃষ্টি করেছেন। কালের অমোঘ নিয়মে এই জাতীয় মানুষেরা বিরল হলেও এখনও পুরোপুরি লুপ্ত হয়ে যায়নি। অ্যাডমন্ড হিলারি এবং তেনজিং নোরকে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে পা রেখে ইতিহাস সৃষ্টি করেন। অথচ এই অভিযানের পড়তে পড়তে ছিল বিপদের হাতছানি। আজ থেকে প্রায় 50 বছর আগে দুই অসম সাহসী ডাকাবুকো মানুষ, পিনাকী চট্টোপাধ্যায় ও অ্যালবার্ট ডিউক, পালহীন ছোট কাঠের নৌকায় অভিযাত্রী হয়ে কলকাতা থেকে আন্দামানে গিয়েছিলেন। সেই হার হিম করা বঙ্গোপসাগর অভিযানের কথা আজও অভিযাত্রীদের মনে সাহস যোগায় বইকি। কানুজি আংরে নামে একটি ছোট্ট পালহীন কাঠের নৌকায় উত্তাল সমুদ্র যাত্রা করেছিলেন প্রায় 1 মাস ধরে। পিনাকী আর ডিউকের সেই হার না মানা হার আজও প্রেরণা যোগায় অসংখ্য অভিযাত্রীদের। এ তো গেল পৃথিবীর কথা। পৃথিবী ছেড়ে চাঁদের মাটিতে মানুষের বিজয় নিশান প্রথম উড়িয়েছিলেন নীল আর্মস্ট্রং। এই অসম সাহসী ডাকাবুকো মানুষ অভিযাত্রী হিসেবে চিরকালীন মানুষের বুকে জায়গা নিয়ে নেয় চিরদিনের জন্য। দূরকে নিকট করা আর অজানাকে জানার আগ্রহ মানুষের চিরদিনের। যুগে যুগে অভিযাত্রীরা সেই কাজটি করে।

অকুত ভয় হয়ে, তাই তারা বিজয়ী, তাই তারা বীর। আমার প্রিয় অভিজ্ঞাপনের মাধ্যমে সেই সব বীর অভিযাত্রীদের কুর্নিশ জানানোর সুযোগ পেয়ে নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে। বর্ষার শুভেচ্ছাসহ সমীর সরকার, মীরা ভবন, বেথুয়ার হরি, জেলা নদিয়া।

0: এবারে জানিয়ে দিচ্ছি গত মার্চ মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানে সেরা পত্রদাতাদের নাম। মার্চ মাসের প্রথম বিষয় ছিল নারীর লড়াই। এই বিষয়ে চিঠি রেখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন ছায়া সামন্ত, ধর্ষা, জিআইপি কলোনি, হাওড়া। টেলিফোনে ছায়া সামন্তর সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী শনিবার অর্থাৎ 27 জুন 2026 অভিজ্ঞাপন অনুষ্ঠানে। মার্চ মাসের দ্বিতীয় বিষয় ছিল বিত্ত বাসনা। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন গৌরব চক্রবর্তী। আপনার ঠিকানা কৃষ্ণনগর, আগরতলা। গৌরব চক্রবর্তীর সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী রবিবার 28 জুন 2026 অভিজ্ঞাপন অনুষ্ঠানে।
1: এবারে জানিয়ে দিচ্ছি অভিজ্ঞাপন অনুষ্ঠানে জুলাই মাসের প্রথম পক্ষের বিষয়। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, সৃজনশীলতা, নেতৃত্ব, উদ্যোক্তা মনোভাব কিংবা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা, এসবই একজন তরুণকে আত্মনির্ভর এবং সফল করে তুলতে সাহায্য করে। আপনার মতে যুব দক্ষতা বলতে কী বোঝায়? বর্তমান প্রজন্মের জন্য কোন কোন দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন? দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? এই বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা, মতামত, পর্যবেক্ষণ এবং পরামর্শ আমাদের লিখে পাঠান। জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠি পাঠানোর শেষ তারিখ 10 জুলাই 2026। আরেকবার জানিয়ে দিই, জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা।
0: এবারে চলে যাচ্ছি তথ্যে। প্রথমে আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিই। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যারা মনসা মঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসা মঙ্গল গান পরিবেশনে আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটিমাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ঘোষণাটি শেষ হলো।
1: জানিয়ে দিচ্ছি কাজের খবর। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অর্থাৎ এইমসের পক্ষ থেকে বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। মোট শূন্যপদের সংখ্যা 1,484টি গ্রুপ বি এবং গ্রুপ সি পদে।

0: পদগুলি হলো ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট গ্রেড টু, টেকনিশিয়ান, স্টোরকিপার, জুনিয়র স্টোর অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার। শিক্ষাগত যোগ্যতা ফার্মাসিস্টের ক্ষেত্রে ডি ফার্মা, বি ফার্মা এবং প্রয়োজনীয় রেজিস্ট্রেশন। টেকনিশিয়ানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, বিএসসি। স্টোর কিপারের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি এবং স্টোর ইনভেন্টারি সংক্রান্ত জ্ঞান। জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ডিগ্রি। নির্বাচন পদ্ধতি হবে কম্পিউটার বেসড টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে। অনলাইনে দেখে নিতে পারেন ওয়েবসাইটটি http://www.aimsexams.ac.in। আবেদন করতে হবে 30 জুন 2026 এর মধ্যে।
1: আরেকটি কাজের খবর আপনাদের জানিয়ে দিই। ভারতীয় স্টেট ব্যাংক SBI অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্য পদ 1500টি। আবেদন শুরু 18 জুন থেকে হয়ে গেছে এবং শেষ তারিখ 8 জুলাই 2026 পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষা আগস্ট 2026, মেন্স পরীক্ষা সেপ্টেম্বর 2026। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। বয়সসীমা প্রার্থীরা অবশ্যই 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীরা SBI কেয়ার পোর্টালের মাধ্যমে 18 জুন থেকে 8 জুলাই 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়াটি প্রিলিমিনারি পরীক্ষা, মেন্স পরীক্ষা এবং সাইকোমেট্রি টেস্ট সহ গ্রুপে দিতে হবে। আর বিস্তারিত বিবরণ জানতে হলে ওয়েবসাইট http://sbi.bank.in দেখে নেওয়া যেতে পারে।
0: চোখ আমাদের প্রত্যেকের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই চোখের চোখকে ভালো রাখার জন্য বিভিন্ন বিষয় বা বিভিন্ন পদ্ধতি আজকে বলছি আপনাদের। চোখকে ভালো রাখার জন্য স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করতে হবে। কম্পিউটার বা মোবাইলে কাজ করার সময় প্রতি 20 মিনিট অন্তর স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিতে হবে। অন্তত 20 ফুট দূরত্বে থাকা কোনো বস্তুর দিকে তাকাতে হবে। এই অভ্যেসটি অন্তত 20 সেকেন্ডের জন্য প্রতিদিন করতে হবে। স্ক্রিনের ক্ষতিকারক নীল আলো থেকে বাঁচতে অ্যান্টি গ্লেয়ার চশমাও ব্যবহার করতে পারেন। তাছাড়া খাদ্যাভ্যাসে ভিটামিন এ সমৃদ্ধ খাবার, গাজর, মিষ্টি আলু এবং পাকা আম দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। পালং শাক এবং ব্রোকলি চোখের কোষকে ভালো রাখে। ছোট মাছ বা তৈলাক্ত মাছ খেলে চোখের শুষ্কতা কমে। আর বাদাম এবং ডিম, এগুলিতে থাকা জিঙ্ক এবং ভিটামিন ই কিন্তু চোখের পেশিকে মজবুত করে। প্রতিদিন রাতে 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম চোখের ক্লান্তি দূর করতে অত্যন্ত জরুরি। কাজের মাঝে চোখ ক্লান্ত লাগলে কিছুক্ষণ চোখ বন্ধ করে বিশ্রাম নিতে হবে বা ঠান্ডা জলে ঝাপটা দিতে হবে। কোনো সমস্যা না থাকলেও বছরে অন্তত একবার চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখ পরীক্ষা করাতে হবে। বিশেষ করে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে রেটিনার সুরক্ষায় কিন্তু নিয়মিত চেক আপের প্রয়োজন।
1: জানিয়ে দিচ্ছি আজকে আকাশ কি বলছে। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো হচ্ছে আকাশ অংশত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরের পরীক্ষিতেও গতকালে সর্বোচ্চ এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30.1 ডিগ্রি সেলসিয়াস এবং 26.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 71%। জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। আর এর সাথেই শেষ করতে হচ্ছে আজকের অভিজ্ঞাপন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ
0: এবং আমি কোয়েল ভট্টাচার্য।
1: নমস্কার। আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ। তারপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।
2: FIR lodged against 8 named accused and several unidentified persons in

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জের যুব অনুষ্ঠান যুববাণী। সঙ্গে রয়েছি আমি আরজে সুনেত্রা। প্রথমেই আমরা শুনব এইডস সম্পর্কে একটি বিশেষ কুইজ অনুষ্ঠান। কুইজে অংশ নিচ্ছে রামনগর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে।
1: হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা কুইজ প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছি। প্রথমে তোমরা কটা গ্রুপ করেছ?
2: চারটে গ্রুপ। গ্রুপ এ নাম বলো দেখি।
3: গৌরব দাস।
2: গৌরব দাস, তুমি?
4: সঞ্জীব বণিক।
2: সঞ্জীব বণিক। গ্রুপ বি?
5: দেবরিজন।
6: কিষান রয়।
2: গ্রুপ সি?
7: জিধান দেবনাথ।
2: দেন
8: রূপমাঝি ভট্টাচার্য।
2: হ্যাঁ। গ্রুপ ডি?
9: সুরজিৎ ধর।
10: শুভ দেবনাথ।
2: ঠিক আছে, তাহলে আমরা চিনে নিলাম সবাইকে, চারটে গ্রুপ। এবার আমরা কুইজে যাব। কুইজ আমরা করছি তিনটে রাউন্ডে। প্রথম রাউন্ড হবে সরাসরি প্রশ্নোত্তর রাউন্ড। যদি পারো তাহলে বলবে, 5 মার্কস পাবে, না পারলে কোনো মার্কস পাবে না, পাস হয়ে যাবে পরের গ্রুপের কাছে। পরের গ্রুপ যদি পারো তাহলে বোনাস পয়েন্ট পাবে 2। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম রাউন্ড। এবার এরপর হচ্ছে সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে হচ্ছে র্যাপিড ফায়ার টেস্ট। এখানে প্রত্যেকটা গ্রুপকে আলাদা করে প্রশ্ন করবে। ঠিক আছে, তো গ্রুপ এর জন্য প্রথম প্রশ্ন থাকবে, কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো তো তুমি পারলে পাবে 2, না পারলে 0। খুব তাড়াতাড়ি কুইক অ্যান্সার করতে হবে, একদম 5 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, এখানে কিন্তু পাস হবে না। দেন আসছে আমাদের ওপেন টু অল রাউন্ড। এখানে আমরা প্রশ্নটা বলার পরে তোমরা 15 সেকেন্ড মত সময় পাবে, এর মধ্যে 15 সেকেন্ডের মধ্যেই তোমাদের বলতে হবে আর কি। যদি পারো তাহলে 5, যদি না পারো তাহলে কিন্তু -2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তিনটে রাউন্ড। ঠিক আছে, এবার আমরা শুরু করব। আচ্ছা, প্রশ্নোত্তর রাউন্ড। প্রথম প্রশ্ন, গ্রুপ এ কে বিশ্ব এইডস দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? অপশন এ পয়লা মে, অপশন বি পয়লা অক্টোবর, অপশন সি পয়লা ডিসেম্বর, অপশন ডি 5ই জুন।
10: পয়লা ডিসেম্বর।
2: পয়লা ডিসেম্বর, ঠিক আছে, রাইট আনসার। দেন প্রশ্ন আছে গ্রুপ বির। গ্রুপ বির জন্য প্রশ্ন হচ্ছে এইচআইভি কোন ধরনের ভাইরাস? অপশন এ ডিএনএ ভাইরাস, অপশন বি আরএনএ রেট্রো ভাইরাস, অপশন সি ব্যাকটেরিওফাজ, অপশন ডি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।
6: আরএনএ রেট্রো ভাইরাস।
2: আরএনএ রেট্রো ভাইরাস, ইয়েস। নেক্সট, গ্রুপ সির জন্য প্রশ্ন, এইচআইভি ভাইরাস মানবদেহের কোন নির্দিষ্ট কোষকে আক্রমণ করে এবং ধ্বংস করে? অপশন এ লোহিত রক্তকণিকা, অপশন বি CD4+T হেলপার কোষ, অপশন সি অণুচক্রিকা, অপশন ডি স্নায়ু কোষ।
8: অপশন বি।
2: অপশন
8: বি CD4+T
2: হেলপার কোষ, না মার্কস পাবে। দেন গ্রুপ ডি এর জন্য প্রশ্ন, নিচের কোন উপায়ে এইচআইভি ছড়াতে পারে না? অপশন এ আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে, অপশন বি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ইঞ্জেকশনের সূচ ব্যবহার করলে, অপশন সি মশার কামড়ের মাধ্যমে, অপশন ডি আক্রান্ত মায়ের বুকের দুধের মাধ্যমে।
10: মশার কামড়ের।
2: মশার কামড়ের মাধ্যমে, রাইট আনসার। নেক্সট চলে যাবে আবার গ্রুপ

0: এর কাছে। এইচআইভি পজিটিভ হওয়া মানেই কি একজন ব্যক্তির এইডস হয়েছে? উত্তর অপশন এ, হ্যাঁ সাথে সাথে। অপশন বি, না এটি শুধুমাত্র ভাইরাসের উপস্থিতি নির্দেশ করে। অপশন সি, এটি এক ধরনের ক্যান্সার। অপশন ডি, এটি কোনো রোগী নয়।
1: বি
0: বি মানে এটি ভাইরাসের উপস্থিতি নির্দেশ করে। ইয়েস, রাইট আনসার। নেক্সট প্রশ্ন গ্রুপ বি এর জন্য, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের রক্তে CD4 কোষের সংখ্যা প্রতি মাইক্রোলিটারে কত থাকে? অপশন এ 50 থেকে 100, অপশন বি 200-র নিচে, অপশন সি 500 থেকে 1500, অপশন ডি 5000-এর বেশি।
1: অপশন সি।
0: অপশন
1: সি,
0: সি 500 থেকে 1500। ঠিক আছে, রাইট আনসার। নেক্সট গ্রুপ সি, এইচআইভি ভাইরাসের বাইরের আবরণটি কি দিয়ে তৈরি? অপশন এ শর্করা, অপশন বি লাইপোপ্রোটিন বা লিপিড মেমব্রেন, অপশন সি সেলুলোজ, অপশন ডি কাইটিন।
1: লাইপোপ্রোটিন।
0: লাইপোপ্রোটিন বা লিপিড মেমব্রেন, ঠিক আছে, রাইট আনসার। নেক্সট গ্রুপ ডির জন্য প্রশ্ন, নিচের কোনটি এইচআইভি সংক্রমণের অন্যতম প্রধান লক্ষণ হতে পারে প্রাথমিক পর্যায়ে? অপশন এ হঠাৎ ওজন বৃদ্ধি, অপশন বি দীর্ঘস্থায়ী জ্বর এবং লিম্ফ নোড ফুলে যাওয়া, অপশন সি অতিরিক্ত ক্ষুধা লাগা, অপশন ডি চুল পেকে যাওয়া।
1: অপশন বি।
0: অপশন বি, রাইট আনসার। নেক্সট গ্রুপ এর কাছে যাবে। গ্রুপ এর প্রশ্ন, এইডস রোগ নির্ণয়ের জন্য প্রাথমিক স্ক্রিনিং টেস্ট হিসাবে কোনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? অপশন এ PCR টেস্ট, অপশন বি ইলাইজা টেস্ট, অপশন সি ওয়েস্টার্ন ব্লড টেস্ট, অপশন ডি MRI টেস্ট।
1: ওয়েস্টার্ন ব্লড। ওয়েস্টার্ন ব্লড।
0: ওয়েস্টার্ন ব্লড টেস্ট, না, রং আনসার। পাস গ্রুপ বির কাছে।
1: এলাইজা টেস্ট।
0: এলাইজা টেস্ট, রাইট আনসার। গ্রুপ বি পেয়েছে বোনাস মার্কস 2। এবার বি এর জন্য প্রশ্ন, এলাইজা টেস্ট পজিটিভ হলে তা নিশ্চিত করার জন্য কোন কনফার্মেটরি টেস্ট করা হয়? অপশন এ এক্স-রে টেস্ট, অপশন বি ব্লাড সুগার টেস্ট, অপশন সি ওয়েস্টার্ন ব্লট বা PCR টেস্ট, অপশন ডি বায়োপসি টেস্ট। বলো।
2: অপশন সি।
0: অপশন সি, ইয়েস, রাইট আনসার, ওয়েস্টার্ন ব্লট টেস্ট। গ্রুপ সি এর জন্য প্রশ্ন, উইন্ডো পিরিয়ড বলতে কি বোঝায়? অপশন এ হাসপাতালে ভর্তির সময়, অপশন বি ভাইরাস সংক্রমণের পর থেকে টেস্টে ধরা পড়ার মধ্যবর্তী সময়, অপশন সি ওষুধ খাওয়ার সঠিক সময়, অপশন ডি সুস্থ হওয়ার সময়কাল।
1: অপশন বি।
0: অপশন ডি, রাইট আনসার। গ্রুপ ডি এর জন্য প্রশ্ন, কোন রেট্রোভাইরাল এনজাইমটি এইচআইভি এর RNA কে DNA তে রূপান্তরিত করে? অপশন এ প্রোটেইজ, অপশন বি ইন্টিগ্রেজ, অপশন সি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, অপশন ডি অ্যামাইলেজ।
3: আপনি জানেন কি, STI অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু HIV সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে STI RTI এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
4: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
3: নিরাপদ যৌনতা মেনে চলুন, কনডমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে HIV সংক্রমণ ঘটাতে পারে।
4: যদি কেউ মনে করেন তিনি HIV আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে ICTC তে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই HIV AIDS এর সত্যটাকে জানুন,
3: জীবনকে ভালোবেসে AIDS প্রতিরোধ করুন।
0: রাইট আনসার। এবার চলে যাবে এটা গ্রুপ এর কাছে, HIV সংক্রমণের কত বছর পর সাধারণত এইডস এর লক্ষণ প্রকাশ পেতে পারে যদি চিকিৎসা না করা হয়? অপশন এ 1 সপ্তাহ, অপশন বি 1 মাস, অপশন সি 5 থেকে 10 বছর বা তারও বেশি, অপশন ডি 50 বছর।
1: সি।
0: অপশন সি, রাইট আনসার। গ্রুপ বি এর জন্য প্রশ্ন, একই সোচ বা সিরিঞ্জ ব্যবহার করে মাদক গ্রহণ করলে নিচের কোনরা হতে পারে? অপশন এ মাদকাসক্তি কমে, অপশন বি HIV সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকে, অপশন সি শরীর ভালো থাকে, অপশন ডি কোনো ক্ষতি হয় না।
2: HIV সংক্রমণে

0: উচ্চ ঝুঁকি থাকে,
1: এইচআইভি সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকে, রাইট আনসার। নেক্সট গ্রুপ সি, এইচআইভি ভাইরাসের জেনেটিক উপাদান কোনটি? অপশন এ সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ, অপশন বি ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, অপশন সি সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ, অপশন ডি ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ।
2: অপশন এ,
1: অপশন এ সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ, ইয়েস রাইট আনসার। নেক্সট গ্রুপ ডি এর জন্য প্রশ্ন, এইচআইভি ভাইরাসের লিপিড মেমব্রেনে কোন গ্লাইকোপ্রোটিনটি থাকে যা CD4 কোষের সাথে যুক্ত হতে সাহায্য করে? অপশন এ GP120, অপশন বি হেমাগ্লুটিনিন, অপশন সি ইনসুলিন, অপশন ডি হিমোগ্লোবিন।
0: অপশন এ,
1: অপশন এ GP120। নেক্সট আমাদের যাবে এখন গ্রুপ এর কাছে, নিচের কোনটি এইচআইভি ভাইরাসের কোর প্রোটিন বা ক্যাপসিড প্রোটিন? অপশন এ P24, অপশন বি P53, অপশন সি CD8, অপশন ডি CD3।
0: CD8,
1: CD8 না, রং আনসার। পাস, গ্রুপ বিতে পাস হয়ে যাক।
0: P24,
1: হ্যাঁ
0: P24,
1: P24 রাইট আনসার। এবার গ্রুপ বি এর জন্য প্রশ্ন, তীব্র এইচআইভি সংক্রমণের প্রাথমিক পর্যায়কে কি বলা হয়? অপশন এ অ্যাসিমটোমেটিক স্টেজ, অপশন বি সেরোকনজারভেশন ইলনেস অথবা ARS, অপশন সি ক্রনিক স্টেজ, অপশন ডি ফাইনাল স্টেজ।
0: অপশন বি,
1: অপশন বি, ইয়েস ARS, অপশন বি। নেক্সট গ্রুপ সি এর জন্য কোশ্চেন, কোনটির মাধ্যমে মায়ের দেহ থেকে শিশুর দেহে এইচআইভি ছড়ানোর হার সবচেয়ে কম করা সম্ভব? অপশন এ স্বাভাবিক প্রসব এবং বুকের দুধ খাওয়ালে, অপশন বি সঠিক ARV চিকিৎসা, সিজারিয়ান প্রসব এবং বিকল্প দুধের ব্যবস্থা করলে, অপশন সি কোনো চিকিৎসা না করালে, ডি ঝাড়ফুঁক করলে।
2: অপশন বি,
1: অপশন বি সঠিক আনসার। নেক্সট গ্রুপ ডি এর জন্য প্রশ্ন, নিচের কোন পরীক্ষাটি সরাসরি রক্তে এইচআইভি এর পরিমাণ অর্থাৎ ভাইরাল লোড পরিমাপ করে? অপশন এ ইলাইজা টেস্ট, অপশন বি ভাইরাল লোড বা PCR টেস্ট, অপশন সি ওয়েস্টার্ন ব্লড টেস্ট, অপশন ডি CBC টেস্ট।
0: অপশন বি,
1: ইয়েস রাইট আনসার, ভাইরাল লোড টেস্ট। নেক্সট কোশ্চেন যাচ্ছে গ্রুপ এর কাছে, কেন এইচআইভি এর বিরুদ্ধে স্থায়ী ভ্যাকসিন বা টিকা তৈরি করা এত কঠিন হচ্ছে? অপশন এ ভাইরাসের আকার খুব বড়, অপশন বি ভাইরাসের দ্রুত মিউটেশন ও জেনেটিক পরিবর্তনশীলতা, অপশন সি এটি কোনো প্রোটিন নয়, অপশন ডি এটি ল্যাবে তৈরি করা যায় না।
0: অপশন বি,
1: বি, ইয়েস রাইট আনসার। নেক্সট বি এর জন্য প্রশ্ন, এইডস রোগীর শরীরে ওজন স্বাভাবিকভাবে কমে যাওয়া এবং দীর্ঘস্থায়ী ডায়রিয়া হওয়াকে কি বলা হয়? অপশন এ ওবেসিটি, অপশন বি স্লিমিং ডিজিজ অর ওয়েস্টিং সিন্ড্রোম, অপশন সি বুলিমিয়া, অপশন ডি এনোরেক্সিয়া।
0: অপশন বি,
1: বি রাইট আনসার। নেক্সট গ্রুপ সি এর জন্য প্রশ্ন, এইচআইভি আক্রান্ত ব্যক্তি কি স্বাভাবিক জীবনযাপন এবং কর্মক্ষেত্রে কাজ করতে পারেন? অপশন এ না, তাদের আইসোলেশনে রাখতে হবে, অপশন বি হ্যাঁ সঠিক চিকিৎসায় তারা দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, অপশন সি শুধুমাত্র ঘরে বসে থাকতে পারবেন, অপশন ডি চিকিৎসকরা অনুমতি দেন না।
0: অপশন বি,
1: অপশন বি রাইট আনসার। নেক্সট গ্রুপ দুই এর জন্য প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এর মতে বিশ্বের কোন অঞ্চলে এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি? অপশন এ ইউরোপ, অপশন বি সাব সাহারান আফ্রিকা, অপশন সি দক্ষিণ আমেরিকা, অপশন ডি উত্তর আমেরিকা।
0: অপশন ডি,
1: রং আনসার। এটা পাস হয়ে যাক, গ্রুপ এর কাছে পাস হবে।
0: বি,
1: অপশন বি, ইয়েস রাইট আনসার। গ্রুপ এর জন্য প্রশ্ন, ART বা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপির মূল লক্ষ্যটা কি? অপশন এ শরীর থেকে ভাইরাস সম্পূর্ণ ধ্বংস করা, অপশন বি রক্তে ভাইরাসের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, অপশন সি ওজন কমানো, অপশন ডি রক্ত তৈরি করা।
0: বি
1: রাইট আনসার। নেক্সট গ্রুপ বি এর জন্য প্রশ্ন, PPEP এর ফুল ফর্ম কি যা সম্ভাব্য এইচআইভি এক্সপোজারের পর জরুরি ভিত্তিতে নেওয়া হয়? PEP, অপশন এ পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস, অপশন বি প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস, অপশন সি প্রাইমারি এনফোর্সমেন্ট প্ল্যান, অপশন ডি

0: मोस्ट इफेक्टिव पिल?
1: ऑप्शन ए।
0: ऑप्शन ए राइट आंसर। नेक्स्ट प्रश्न रूपसी एर जन्ने, अनडिटेक्टेबल इक्वल टू अनट्रांसमिटेबल, यू इक्वल टू यू बोलते की बोझी? ऑप्शन ए ভাইরাস পরীক্ষা না করলে রোগ ছড়ায় না। অপশন বি রক্তে ভাইরাসের মাত্রা ওষুধ দিয়ে এতটাই কমানো হয়েছে যে তা আর ছড়ায় না। অপশন সি রোগটি অদৃশ্য হয়ে গেছে। অপশন ডি এইডস পুরোপুরি নিরাময় হয়েছে।
2: অপশন এ।
0: এ রং অ্যানসার, পাস করে দাও।
1: অপশন সি।
0: অপশন সি না রং অ্যানসার, পাস এর কাছে বলো।
1: অপশন বি
0: রাইট অ্যানসার। আচ্ছা গ্রুপ ডির প্রশ্ন এবারে, বর্তমানে উপলব্ধ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এইডস কি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব? এ হ্যাঁ যে কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে। বি না তবে ওষুধ দিয়ে অর্থাৎ এআরটি দিয়ে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সি হ্যাঁ ভেষজ ওষুধ দিয়ে। ডি শুধুমাত্র যোগব্যায়ামের দ্বারা।
1: অপশন এ।
0: হ্যাঁ ভুল আনসার, অপশন এ হবে না, পাস।
1: অপশন বি।
0: অপশন বি রাইট আনসার, তাহলে এ পেয়েছে। এআরভি ওষুধের একটি প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া নিচের কোনটি হতে পারে প্রাথমিক পর্যায়ে? অপশন এ চুল গজানো, অপশন বি বমি বমি ভাব, ক্লান্তি ও লিভারের ওপর চাপ, অপশন সি দৃষ্টিশক্তি হঠাৎ বৃদ্ধি পাওয়া, অপশন ডি স্মৃতিশক্তি দ্বিগুণ হওয়া।
1: বি।
0: অপশন বি রাইট আনসার। নেক্সট গ্রুপ বি এর জন্য প্রশ্ন, কোনো ব্যক্তি এইচআইভি পজিটিভ নিশ্চিত হলে তার চিকিৎসা অর্থাৎ এআরটি কখন শুরু করা উচিত? এ লক্ষণ দেখা দেওয়ার জন্য অপেক্ষা করা উচিত। অপশন বি CD4 সংখ্যা 200 এর নিচে নামলে। অপশন সি শনাক্ত হওয়ার পর যত দ্রুত সম্ভব। অপশন ডি এক বছর পর।
3: অপশন সি।
0: অপশন সি রাইট আনসার। নেক্সট এইচআইভি সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে কার্যকর সামাজিক উপায় কোনটি? অপশন এ আক্রান্তদের সমাজ থেকে তাড়িয়ে দেওয়া, অপশন বি ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক বৈজ্ঞানিক তথ্য প্রচার, অপশন সি সিনেমা দেখা বন্ধ করা, অপশন ডি অ্যান্টিবায়োটিক ছেটানো।
1: অপশন বি।
0: অপশন বি রাইট আনসার। নেক্সট রক্তদানের আগে রক্তে কোন ভাইরাসের পরীক্ষা করা বাধ্যতামূলক? অপশন এ শুধুমাত্র টাইফয়েড, অপশন বি এইচআইভি হেপাটাইটিস বি এবং সি আর সিফিলিস, অপশন সি হচ্ছে কোনো পরীক্ষার প্রয়োজন নেই, অপশন ডি হিমোগ্লোবিন।
1: অপশন বি।
0: অপশন বি রাইট আনসার। প্রথম রাউন্ডের প্রশ্ন শেষ। প্রথম রাউন্ডের পরে আমাদের যে স্কোরিংটা দেখে নাও তোমরা, গ্রুপ এ পেয়েছে 36, গ্রুপ বি পেয়েছে 44, গ্রুপ সি পেয়েছে 35 এবং গ্রুপ ডি পেয়েছে 30।
4: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন এইডস কন্ট্রোল সোসাইটির বিশেষ একটি এইডস সম্পর্কিত কুইজ। এই কুইজের দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডটি আপনারা শুনতে পাবেন 29 জুন সোমবারের যুববাণী অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ত্রিপুরার স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে। শ্রোতা বন্ধুরা, আজকের যুববাণী পর্বে আমাদের সঙ্গে রয়েছে আরও একজন আরজে, আরজে রাতুল। তার সাথে আলোচনায় রয়েছে আধুনিক আবৃত্তির একজন প্রতিভাবান শিল্পী, শিল্পী দীপান্বিতা দেব।
5: সকাল আমার প্রিয় সকল যুব শ্রোতা বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে রয়েছি আরজে রাতুল। আজকের পর্বে আমরা কথা বলবো এমন এক শিল্পীকে নিয়ে যা শুধু শব্দই নয়, অনুভূতিরও ভাষা, আবৃত্তি। আমাদের সঙ্গে রয়েছে আধুনিক আবৃত্তির একজন প্রতিভাবান শিল্পী দীপান্বিতা দেব। ওর কাছ থেকে জানব আবৃত্তির জগৎ, শুনব কিছু সুন্দর সুন্দর আবৃত্তি, আর জানব নতুন প্রজন্মের জন্য এই শিল্পের গুরুত্ব। তো দীপান্বিতা, প্রথমেই তোমাকে যুববাণীর আজকের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। প্রথমেই জানতে চাই আবৃত্তির প্রতি তোমার ভালোবাসা কিভাবে বা কবে থেকে শুরু হয়েছে?
6: আসলে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমার বাবা আবৃত্তি চর্চার সাথে আমার ইন্ট্রোডিউস করায়। তো আমার আমার স্পিচে একটু স্টেমারিং প্রবলেম ছিল, তো ওইটা থেরাপি হিসাবেই বাবা ওইটাকে ভর্তি করায়। তো আস্তে আস্তে চর্চা করতে করতে করতে করতে আমারও এই জিনিসটার প্রতি আগ্রহ বাড়তে থাকে আর ভালোবাসাও বাড়তে থাকে। তো সেইভাবেই শুরু আর কি।
5: তো আজকে একদম শুরুতে কোন আবৃত্তিটা আমাদের শ্রোতা বন্ধুদের শোনাচ্ছ?
6: আমি প্রথমে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা যার নাম আমি, কবিতাটি পরিবেশন করছি। আমারি চেতনার রঙে পান্না হলো সবুজ,

0: চুনি উঠল রাঙা হয়ে, চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানে জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা। মানুষের সীমানায় তাকেই বলি আমি। সে আমির গহনে আলো আধারে ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠল হ্যাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনা আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা অতি নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরের পর্বতে, মর্তকাল মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাত্রির জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, আর ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে দেবে রং, মানুষের যাবার দিনের মন ছিনিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভার যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রোবেন বসে নীলেমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবন দূর দূরান্তে, অনন্ত অসংখ্য লোক লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনো খানি। তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন। কথা কও, কথা কও, বলবে না বলো। তুমি সুন্দর, বলবে না বলো, আমি ভালোবাসি।
1: বাহ, সত্যি খুব সুন্দর। এই কবিতাটা যেন নিজের ভেতরের মানুষটাকে নতুন করে আবার চিনিয়ে দিল, তাই না? তো যুব বন্ধুরা, কবিতা শুধু বইয়ের পাতাই নয়, মানুষের হৃদয়েও বেঁচে থাকে। তাই পড়ো, শোনো আর অনুভব করো। হয়তো একটা কবিতাই কোনো একদিন তোমার চিন্তা ভাবনা একেবারেই বদলে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আর জি রাতুল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের ভালোবাসার শিল্পকে কখনো ছেড়ে দিও না। আবারও কথা হবে যুববাণীর আগামী পর্বে। শুভ সকাল আমার প্রিয়।
2: এবার আমরা আর জে অনিকপদী এবং আর জি শেষাদ্রির কণ্ঠে শুনব আবৃত্তি অনুষ্ঠান।

0: আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোন, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে। আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে,
1: আজ তুমি

0: লাল শাড়ি পরে আসবে।
1: মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বলল,
0: ওঠ ছুরি,

বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনও ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাজর ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল।

শ্রোতা বন্ধুরা, আজ 26 জুন বাংলা সাহিত্য ভারতীয় জাতীয়তাবাদের এক উজ্জ্বল নক্ষত্র সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস। আজকের ডিজিটাল যুগে আমরা দ্রুতগতির জীবনে অভ্যস্ত, তখন বঙ্কিমচন্দ্রের সাহিত্য আমাদের একটু ভাবতে শেখায়। তার লেখা শুধু গল্প নয়, জীবনের শিক্ষা। এই মহান সাহিত্যিকের জন্মদিনে তাঁকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। তাঁর লেখায় ছিল দেশপ্রেম, তেমনই ছিল মানবিকতা, সমাজ সংস্কারের আহ্বান এবং জীবনের গভীর দর্শন। বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর রচিত বন্দে মাতরম গানটি স্বাধীনতা আন্দোলনের সময় লক্ষ লক্ষ ভারতবাসীকে অনুপ্রাণিত করেছিল। আজও সেই গান দেশের প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক হয়ে আছে। তার রচিত কিছু বিশেষ সৃষ্টি দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, আনন্দমঠ, প্রতিটি সৃষ্টি যেন আজও বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। আজ নতুন প্রজন্মরা মোবাইল স্ক্রিনের পাশাপাশি একটু বইয়ের পাতাতে সময় দিন, পড়ুন বঙ্কিমচন্দ্রকে, জানুন তাঁর ভাবনা, অনুভব করুন দেশপ্রেম। আমি আরজে সুনেত্রা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা শুনতে থাকবেন যুববাণী অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

এতক্ষণ শুনছিলেন যুবা অনুষ্ঠান যুববাণী, আকাশবাণী আগরতলা। শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্দনা অনুষ্ঠানে, শিল্পী সোমা শ্রী রায়।

দেশাত্মবোধক গান শুনলেন দেশবন্ধন অনুষ্ঠানে। শিল্পী ছিলেন সোমা শ্রী রায়। আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার মধ্যে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের বৈপ্লবিক প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। সরকার বাণিজ্যিক এলপিজি সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আগামী সপ্তাহে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল, জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী সহ বেশ কয়েকটি বিল উত্থাপিত হতে চলেছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজের উদ্ধারকাজ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 235, আহত 1,500-এর বেশি। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ নেদারল্যান্ডস টিউনিশিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে, জাপান সুইডেন 1-1 গোলে ড্র। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রানী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের আর্থিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, কিভাবে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে বিপ্লব আর্থিক পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছে, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করছে এবং ব্যাপক পরিসরে মানুষের ক্ষমতা

ঘটিয়েছে, বৈঠকে তারা সে বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়ে সহযোগী দেশগুলির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মাননীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌসেনার 2টি জাহাজ অংশ নেবে। শিল্প ও বাণিজ্যিক উপভোক্তাদের স্বস্তি দিয়ে সরকার গৃহস্থালির কাজে ব্যবহার হয় না এমন এলপিজি সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উন্নতি হওয়াতেই এই সিদ্ধান্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, উদ্ভূত সংঘাতের প্রেক্ষিতে একসঙ্গে অনেক পরিমাণে বা বাল্ক এলপিজি সরবরাহের বিধিনিষেধ শিথিল করে তা সংকট পূর্ববর্তী সময় ব্যবহারের 50% পর্যন্ত করা হয়েছে। সারাদেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনকর্ডের 10ম শীর্ষস্তরের বৈঠকে পৌরোহিত্য করবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং মাদক বিরোধী আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা যোগ দেবেন। এই উপলক্ষে শ্রী শাহ নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026-29 প্রকাশ করবেন। সরকার 36 পাতার নতুন পাসপোর্ট পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি 2026 কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6,000 টাকা লাগবে। উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই চলতি বিধানসভা অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। এছাড়াও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আরও 2টি গুরুত্বপূর্ণ বিল আনছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। দেশের আজ বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় আশুরায় মহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গাম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম, বিহার, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে বিহার, পূর্ব রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশেও আজ ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশবিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ওমানের উপকূলে গতকাল একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় হরমুজ প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলিকে উদ্ধারের কাজ সাময়িকভাবে স্থগিত করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। তেহরানের অনুমতি ছাড়া ওই জলপথের রুট ব্যবহার না করার বিষয়ে জাহাজগুলোকে সতর্ক করে ইরান। এরপরই ব্রিটিশ সেনাবাহিনী এই হামলার খবর জানায়। IMO-র মহাসচিব আর্সেনিও ডমিঙ্গুয়েজ জানিয়েছেন, ওই অঞ্চলে চলাচলকারী অন্যান্য জাহাজের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রসংঘ তাদের এই পরিকল্পনা স্থগিত রাখবে। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনার খবর মেলেনি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙ্গা হয়েছে। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে IMF-এর যোগাযোগ বিভাগের অধিকর্তা হুলি কোজাক বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের বাজার ও আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235, আহত 1,500-এরও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লা গুয়াইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ

নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ভারত সহ বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন প্রশাসন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আমেরিকা প্রথম নীতির আওতায় কোয়াডের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতার পরিসর বাড়াতে উদ্যোগী হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে চীনের উপর নির্ভরতা কমানোর কথাও ভাবা হচ্ছে। মার্কিন বিদেশ দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল জিডি সম্ভ্রে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ওই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই তার প্রশাসন সীমান্ত এলাকায় প্রাচীর তৈরির কাজ সম্পন্ন করার পরিকল্পনা করছে। এর পাশাপাশি মেক্সিকোর মাদক পাচারকারী চক্রগুলির মোকাবিলায় অত্যাধুনিক পদ্ধতিতে প্রাচীর তৈরি, ড্রোন এবং নজরদারি প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এফ এর ম্যাচে আজ নেদারল্যান্ডস টিউনিশিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নেদারল্যান্ডসের পক্ষে ব্রায়ান রবি ও ইয়ান পল ভ্যান হেকে গোল করেন। ম্যাচের 3 মিনিটে টিউনিশিয়ার ইলিয়াস আত্মঘাতী গোল করেন। টিউনিশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হাশেম মাস্তুরি। অন্যদিকে গ্রুপ এফ এর আরেকটি খেলায় জাপান ও সুইডেনের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জাপানের হয়ে দায়ান মাইদা এবং সুইডেনের হয়ে অ্যান্থনি এলাঙ্গা গোল করেন। এই ড্রয়ের ফলে উভয় দলই গ্রুপ পর্ব থেকে পয়েন্ট অর্জন করে রাউন্ড অফ 32 এ উঠেছে। জার্মানির সুলে আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত 7টি সোনা, 8টি রূপো ও 10টি ব্রোঞ্জ সহ মোট 25টি পদক জয় করেছে। এর ফলে টানা দ্বিতীয়বার ভারত পদক তালিকার শীর্ষে উঠে এল। উল্লেখ্য, পেরুর লিমায় অনুষ্ঠিত আসরেও 24টি পদক জিতে ভারত শীর্ষস্থান দখল করেছিল। ক্রিকেটে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে গতরাতে ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 136 রান করে। ভারতের পক্ষে রাধা যাদব 3টি এবং শ্রীশা রানী 2টি উইকেট নেন। জবাবে শেফালি ভার্মার 34 বলে করা 53 রানের সুবাদে ভারত 16 ওভার 5 বলে 5 উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেফালি ভার্মা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এই জয়ের ফলে গ্রুপ এ তে ভারতের সংগ্রহ এখন 6 পয়েন্ট। সেমিফাইনালে নিজেদের জায়গা করতে হলে রবিবার হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন জাতীয় দলকে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। অন্যদিকে গ্রুপ এর অপর ম্যাচে ব্রিস্টলে নেদারল্যান্ডসকে 88 রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার আশা জিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ক্রিকেট আন্তর্জাতিক ম্যাচে আজ মাঠে নামবে ভারত। বেলফাস্টে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6টায়। আগামী রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। উল্লেখ্য, এই দুটি ম্যাচের পর আগামী 1 জুলাই থেকে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ দল ইংল্যান্ড সফরে যাবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার মধ্যে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের বৈপ্লবিক প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। সরকার বাণিজ্যিক এলপিজি সরবরাহের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজের উদ্ধার কাজ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 235, আহত 1,500-এরও বেশি। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 10:10।
1: আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পের কণ্ঠে, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঞান লীলামণি জরা, বেলা 12:55 চাষের কথা, বিষয় হরিত কি চাষ, বেলা 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পের কণ্ঠে, দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী সনজিৎ মণ্ডল, দুপুর 1:50 ছড়ার গানের শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 ছায়াছবির গানের অনুষ্ঠান, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 স্বাবলম্বী মহিলাদের নিয়ে অনুষ্ঠান মানবী, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর সমাজবিদ্যা বিষয়ে পাঠ দেবেন খাস মধুপুর কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা হিতশ্রী চৌধুরী, সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে শুনবেন ত্রিপুরার তৈলবীজ চাষ প্রসঙ্গে বলবেন শান্তনু চক্রবর্তী, পরে শুনবেন লোকগীতি শিল্পী গৌর সুন্দর গায়েন, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধে 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 শুনবেন খেয়াল খেলার আসর,

8:30 আধুনিক গানের শিল্পী কুমার শানু, রাত 9টায় শুনবে নজরুল গীতি শিল্পী অনুপ ঘোষাল, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 বাংলা নাটক মিতার অশোক, রচনা প্রণব চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি, রাত 8:10 কর্মখানে বিজ্ঞপ্তি, রাত 10:15 অনুষ্ঠান মৈত্রী। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এবারে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সেবা পর্ব এবং আজাদি কা অমৃত মহোৎসবের মতো সরকারি উদ্যোগগুলো ঐতিহাসিক সচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক স্মৃতি সংরক্ষণ এবং জাতীয় একাত্মবোধ সুদৃঢ় করার মাধ্যমে সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করে। গতকাল সামাজিক মাধ্যমের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের একটি প্রবন্ধ শেয়ার করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 জুন সেফেলস সফরে যাচ্ছেন। 3 দিনে সফরকালে তিনি স্যাফেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগ দেবেন। এই সফরে প্রধানমন্ত্রী মোদীর স্যাফেলসের রাষ্ট্রপতি হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার পূর্ণাঙ্গ পরিসর পর্যালোচনা এবং পারস্পরিক জনস্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময় করবেন। রাজ্যের কৃষি দপ্তর আগামী 3 বছরের মধ্যে কুইন আনারস চাষের এলাকায় 12,000 হেক্টর থেকে বাড়িয়ে 15,000 হেক্টরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আগরতলা ও গোমতী জেলার 2টি ব্রোমিনিন নিষ্কাশন কেন্দ্রের স্থাপনের পরিকল্পনাও গ্রহণ হয়েছে। গতকাল নয়াদিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগের সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলেছে। গতকাল সিপাহীজলা জেলার শিক্ষা স্বাস্থ্য রাজস্ব দপ্তরের 20টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে তিনি একথা বলেন। আজ থেকে 28 জুন পরপর 3 দিন সরকারি ছুটি ঘোষণা থাকলেও আগামীকাল 4th শনিবারে আগরতলার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি ও জিবিপির হাসপাতালের মেডিকেল সুপার এক বিজ্ঞপ্তিতে খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। বিশ্বকাপ ফুটবলের শেষ 4টি ম্যাচে গ্রুপ ইতে আইভরি কোস্ট কুসারাওকে 2-0 হারিয়ে নক আউটে নিজেদের জায়গা নিশ্চিত করল। অন্য ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 হারিয়ে রাউন্ড অফ 32-এ আশা বাঁচিয়ে রাখল কুইদেরর। গ্রুপ এফ এ নেদারল্যান্ডের টিউনিসারকে 3-1 হারিয়েছে। অপর ম্যাচটি জাপান ও সুইডেনের মধ্যে 1-1 ড্র হয়েছে। এই ড্রয়ের ফলে জাপানের দ্বিতীয় স্থান নিশ্চিত করল এবং সুইডেনের তৃতীয় স্থান অর্জন করে নক আউটের আশা বাঁচিয়ে রাখল। আগামী 24 ঘন্টা রাজ্যের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর অনুকূটি ধলাই খোয়াই এবং পশ্চিম জেলাতে। দিনের তাপমাত্রা সর্বাধিক 33 ডিগ্রি ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে কিছু গান শুনুন শিল্পী অভিরূপ গুহঠাকুরতার কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অভিরূপ গুহঠাকুরতার পর আসলে এবারে কিছু গান শুনুন শিল্পী পূরবী মুখোপাধ্যায়।

0: রবিকিরণ অনুষ্ঠানে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আসরের আজকের শিল্পীরা ছিলেন অভিরূপ গুহঠাকুরতা এবং পূরবী মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা।
1: দিদি, চাকরি পেয়ে গেছি।
2: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
1: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
1: ইনস্ট্যান্ট লোন ও তো পাওয়া যায়।
2: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
1: কিন্তু দিদি,
2: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
1: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: এবারে শুনবেন হিন্দি ছবির গান। প্রথম ঘর ছায়াছবি থেকে কিছু গান শুনুন। প্রথম গানখানির শিল্পী লতা মঙ্গেশকর।

গানখানি শুনলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। ঘর ছায়াছবির শেষ গানখানি শুনুন শিল্পী লতা মঙ্গেশকর।

গারুন্দা ছায়াছবির এই গানটির সাথেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

প্রণমী তোমায় ছবি থেকে গানটি শুনলেন কুমার শানু এবং মোহাম্মদ আজিজের দ্বৈত কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। আর এবারে পরের গানটি আপনারা শুনবেন নয়নমণি ছবি থেকে বাপ্পি লাহিড়ির কণ্ঠে।

গানটি শুনলেন অনুপমা দেশপান্তের কণ্ঠে নয়নের মণি ছবি থেকে। এবারে পরের গানটি আপনারা শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে প্রণামী তোমায় ছবি থেকে।

গানটি শুনলেন বাপি লাহিড়ির কণ্ঠে নয়নমণি ছবি থেকে। এবারে পরের গানটি আপনারা শুনবেন একই ছবি থেকে, আশা ভোসলে এবং বাপি লাহিড়ির দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন অমিত কুমারের কণ্ঠে নয়নমণি ছবি থেকে। এবারে পরের গানটি আপনারা শুনবেন মধুর মিলন ছবি থেকে সোনু নিগমের কণ্ঠে।

গানটি শুনলেন মধুর মিলন ছবি থেকে, কিশোর কুমারের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যতনা নো দিবর কাহাম হাকে লামচুঙ্গা যতনা নো চিনি তিনি নি দিবরজন কবর পান্দ আর ভাদে হাকে পান্দন পিলাবনো লেলমানি জ্বর কানজান তাং বিদি হাকে তাং বিদিও মুয়া কামিন রোগী থাইসান কক সবই খানাই জাগান
1: তিনি তাং বিটিও মুয়ানো তুই কিসা কগলাম সালাইলাইনাই মুয়া মুই বেলাইন চামুং বিশিঙ্গ কাইসা জুদা তাই বেলাইন কথক মুয়া সঙ্গো হনৈ খনামা বাইসে মাইসে অক্ষুই মাফায়ো ও চিনি বড় রক মুয়ানো বেলাইন চাও মুয়া ও চা বালি বেলাইন কবাং তঙ্গ মুয়া হাকুতুই নি বুতুই চিনি বুসাকনি বাগুই কাহাম ও মুয়া ও মিনারেল হাই মানুই তঙ্গ মুয়া বুতুই কফ হাঁপানি বেমার তাই বুসাক লেংরং নাংমা রগ্ন হামরো কুথুই ওয়ারুং সগৈ কিরিমিনি বিটি সুনাম জাগো তাই বুয়া থুই ফাইফুরু বুসাকনি জরা রক সাকরু ফুরুব হাইন সামুঙ্গ ফুনাং যাক ফাইদি হিংকে মুয়াও তামো তামো চাবালি তং নাইলাইয়ানো প্রোটিন বুফাম কার্বোহাইড্রেট মিনারেলস ক্যালসিয়াম ফসফরাস আয়রন অমতুই চাবালি তঙ্গু চিনি ত্রিপুরা হাও পদ্রে পদ জাতনি তঙ্গু ওয়াথুই ওয়ান্দাল ওয়ামিলিক ওয়ামলাং ওয়াসুর বরাক বাড়ি তাবুক তাইব কতাল নুকজাগ ওয়াতুই মলন ওয়া নখে কাইনানি নাঙ্গো মার্চ এপ্রিল নি সিমিন মুয়া দরুই মানথগুই ফায়ো ওয়াতুই নি বিশি ওখে মুয়া তাইব ডাক্তি মানু হুক খলাইমা জড়া ওখে হাতাল নি খামসুরু মুয়া ন চাও তাই বন তাপাং নি মুয়া হনু আবনি উলখে হাকুতুই উলখে লাবাং যে জরানি যে মুয়া থগমা বজুদা মুয়া নি কক মাংসে মাইমুই নি কক সানা থাংখে চিনি দফা রগনি গান্তি নগখে মুয়ালে তংনাই ন হাতি বার রখনই তাই নাংলিয়া তাবুগলে বলংব আগিনি সেলাই বাংথালিয়া তাই কুবুননি মানুই রগব কাইবাইখা আবনি বাগৈ আসুক আগিনি সুক্ত বাংথালিয়া তাইসাখে বাইথাংনি ওয়া কৈ হিনকে মুয়া সে মাচা গলাক বাইথাংনি জাগা কিসা মিসা তংমা ওন কাইনানি হাইনি বাগুইন ওয়া কাইনানো সে মা ওয়ানসুক থাই ওয়ান ত বুসান কাইমানো এবা ওয়া বুথাই থাইমা বিশি ও খে ওয়া বুথাইনব কাইমানো জে ফুরুব অকক থাইসা মাসে মাসাও আগিনে হাই হানি তসরক কৈখা হাইনি বাগুইন হাকর হাকচাল হাকচাল খে খুনা নাংনাই তাই হাকর খুরুই

0: সেরচি সুখ মুসকি এবা কম্পোজ সার রুই কাইমানি হামু কায়ুই বিশিবুরুই বিশিবা খে নাঙ্গু মুয়া সে চাই মান্নাই ফিয়াবা ফালুইব মান্নাই
1: আসে জর তৈ তাং বিও মুয়া কামিনোরগে থাইছেন কক সৌ খনার জাকা আও তাবো খাইন হাই লালমানী জর খনার জাগানো জাদুন রচামুং জাদুনী রচামুঙ্গ শুকস্বরী দেবনবাই রচাবজাক রচামুর খনার জাগানা

0: মইতো নারদি নিগিলাগাই তং মং চামং তে চাসমাই তং মানে বিসিং তৈ সাগো এইচ আই বি সলোই মানো
1: তুমুম কেব এইচ আই বি বাই মানজাক থতক মাতং যাখে হাসতে নি যে শাশা খাম নগো থাঙ্গই আই সি টি সি খতলো মালাই দি ডাক্তার বাই কক শালাইয়ে তামু খলাইনা নাং ন কক বিতি না দি তাবুক ফানো এইচ ন কাশুনা টিকা করি খু এইচ ন কাশুনা তুংশানো লামা আবো উংখা এইচ ন সিনানি
0: কন্দম থুবি আবো হিসাস মাইতা তংলাই দি থেরি ফ্রুতে না ফ্রু সিরিঞ্জ কেতাল ন কারে সাগতা থেপা দে
1: সুচি কংসা বাই ড্রাগস তা নালাই দি তাই সুচি কংসা বাই সাকুর টেটু বতারিক জাগ দি
0: সাক দেরিয়া বরি রক চেরাই অক্সিং গতং ফ্রু কাহাম কে সাক মানাই জাগ নাই
1: লাংমানো হামজাকি এইচ ন কাশু দি ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাই নি বাগি আওয়াই যা
0: মইতো নারক দি নিগি লাগাই তং মং চামং তে চাসমাই তং মানে বিসিং তৈ সাগো এইচ আই বি সলোই মানো
1: তুমুং কেব এইচ আই বি বাই মানজাক থতক মাতং যাখে হাসতে নি যে শাশা খাম নগো থাঙ্গই আই সি টি সি খতলো মালাই দি ডাক্তার বাই কক শালাইয়ে তামু খলাইনা নাং ন কক বিতি না দি তাবুক ফানো এইচ ন কাশুনা টিকা করি খু এইচ ন কাশুনা তুংশানো লামা আবো উংখা এইচ ন সিনানি
0: কন্দম থুবি আবো হিসাস মাইতা তংলাই দি থেরি ফ্রুতে না ফ্রু সিরিঞ্জ কেতাল ন কারে সাগতা থেপা দে
1: সুচি কংসা বাই ড্রাগস তা নালাই দি তাই সুচি কংসা বাই সাকুর টেটু বতারিক জাগ দি
0: সাক দেরিয়া বরি রক চেরাই অক্সিং গতং ফ্রু কাহাম কে সাক মানাই জাগ নাই
1: লাংমানো হামজাকি এইচ নো কাশু দি ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাই নি বাগি আওয়াই যা
0: এইচ আই বি এইচ নো অসৈ ক্রিয়াকারে এইচ আই বিতে এইচ নো সে কাহাম কে সিনা নাঙ্গো হামজাকমা বাই বাহেকে এইচ নো কা শোনানি আবশ্যক সিদি
1: এইচ নো সে সেলেং দি এইচ মানজাক নে বরক নয়া এইচ নো কা শোনানি আবশ্যক হইলামা
0: কাহাম কে সিনা বাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি হাসতে নে জুদা জুদা আমচে ফিয়ক জাক জুবা মং থানি জুবা জু না দি
1: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাক হামতে নুকু হামক্রাই নাইকু ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাগে আওয়াই যা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাসতে নি কিশাশক হাংখর শাখাম নক তাই বখাকস্তে শাখাম নক তং
0: রাং নাং ইউ আরো এআরটি সার্ভিস নাউই মানো বিথিও নাউই মানো অ শেপ নাউই বাই থং নক কাহাম খ্রং খ্লাই তি সাদে
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখাম তে নকু হাম করে নাইকুম ত্রিপুরা হাফং বাই লুকু হাম করে নি বাকি আওয়াই যা
0: এইচ আই বি এইচ ন অসৈ ক্রিয়াকারে এইচ আই বিতে এইচ ন সে কাহাম কে সিনা নাঙ্গো হামজাকমা বাই বাহেকে এইচ ন কা শোনানি আবশ্যক

0: আশাজরাতেই লেলমানি জরও জাদুনুরে চামুঙ্গ সুকস্বরী দেওরম্বাই রচাবজাক ওর চামুঙ্গ খানের জাখা আফারিতাও খানের জাগান হাজনি খরাং হাজনি খরাঙ্গ আন্তরং কাপ্যাংবাই রচাবজাক ওর চামুরন খানের জাগান
1: খানো লোতে দের নি থাই পাচন শিতা বিল মা

ติได้ปาลุงเตให้ยารังนาสิ่งนี้ทารงานโชสลายองค์ขมา

kepala suipunganmu indah. Kenai

0: 살롱아 안월 등행 어이
1: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব?
2: আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় 51টি হাসপাতালে বিনামূল্যে ওএসটি পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। তাই ওএসটি পরিষেবা গ্রহণ করুন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। STI মানে যৌনবাহিত সংক্রমণ। এটি এমন একটি সংক্রমণ যা মৌখিক, পায়ুপথ বা যৌনি পথে যৌন মিলনের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয়। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্ট হতে পারে।
1: তাই যৌনবাহিত সংক্রমণ এড়াতে বিবাহ বহির্ভূত যৌনতা থেকে দূরে থাকা, সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা, কন্ডোম ব্যবহার করা, একাধিক যৌন সঙ্গীর নির্বাচন থেকে বিরত থাকাই এইচআইভি এইডস মুক্ত থাকার সঠিক পথ। আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব?
2: আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় 51টি হাসপাতালে বিনামূল্যে ওএসটি পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। তাই ওএসটি পরিষেবা গ্রহণ করুন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। STI মানে যৌনবাহিত সংক্রমণ। এটি এমন একটি সংক্রমণ যা মৌখিক, পায়ুপথ বা যৌনি পথে যৌন মিলনের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয়। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্ট হতে পারে।
1: তাই যৌনবাহিত সংক্রমণ এড়াতে বিবাহ বহির্ভূত যৌনতা থেকে দূরে থাকা, সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা, কন্ডোম ব্যবহার করা, একাধিক যৌন সঙ্গীর নির্বাচন থেকে বিরত থাকাই এইচআইভি এইডস মুক্ত থাকার সঠিক পথ।

么那种热热山个内那种啊山

众耶三龙河各地，我们干嘛？

สาลงอากนูตายนี่นี่เวลละกนูสาลงอา

对。哎呀，别把大雾漫了漫啊！啊，个那伊，俺个妈。

松平，感谢啦。

xa lông hà tại lòng ngân giang. Cảm ơn thải ba lông hà.

กอดมอยเลยเลยค่ะจุยปูงันมงี

Salong anwar tengeng oi se salong.

て、さろはちゃってんらまらいと、ということで、あかないあんか

আজিজ রে পানি পাইথক ফাশিং তৈ সুমৈতা মঙ্গ সুদন দেবনবিতামজাক সুমৈতা মূর্খানি জাখা আকাশবাণী আগরতলা হোম লগিন মতাক জাখা চিনি তিনি নিদি বর্জন খবর পান্তা।

চাষের কথা পর্বে আজকের বিষয় হরিতকি চাষ। হরিতকি আমলকি থেকে কালমেঘ, সর্পগন্ধা, আলকুশি, তুলসী এইসব গাছও গুল্মেই ভেষজ গুণ রয়েছে, নানা রোগ থেকে মুক্তি মেলে। এইসব গাছ থেকেই তো তৈরি হয় নানা ওষুধ, অথচ এইসব গাছই হারিয়ে যেতে বসেছে, তার প্রধান কারণ কি? বন দফতরের মতে অবৈজ্ঞানিকভাবে এইসব গাছ তোলা এবং ঔষধি চাষকে বাণিজ্যিক রূপ দেওয়ার ব্যর্থতাতেই গাছগুলি হারিয়ে যেতে বসেছে। সেই সমস্যা কাটিয়ে উঠতেই শুধু বন দফতর নয়, সাধারণ মানুষকেও এইসব ঔষধি গাছ লাগানোর জন্য উৎসাহিত হওয়া দরকার। কিন্তু প্রশ্ন হল, চাষ তো হবে কিন্তু সাধারণ মানুষ বিক্রয় করবেন কোথায়? লাভই বা হবে কেন? বাজার না পেলে নিরুৎসাহ হয়ে চাষ তো বন্ধ করে দেবেন চাষি ভাইয়েরা। বন দফতরের কিন্তু দাবি, অন্য ফসলের চেয়ে ভেষজ চাষে লাভ অনেক বেশি। তাছাড়া ঔষধি গাছ লাগানোর জন্য উর্বর জমিরও প্রয়োজন হয় না, কাঁকড়ে মাটিতেও হবে, জঙ্গলের মধ্যেও লাগানো যায়। হরিতকি একটি বৃক্ষজাতীয় উদ্ভিদ, ভারত এবং বাংলাদেশের আদি নিবাস। এই গাছ দেখা যায় ভারতবর্ষের বনাঞ্চলে এবং গ্রামাঞ্চলে। উচ্চতা 40 ফুট পর্যন্ত হতে পারে। ফেব্রুয়ারি মার্চ মাসে পাতা ঝরে নতুন পাতা গজাতে থাকে। পাতা লম্বা, চ্যাপ্টা, কিনারা চোখা, লম্বায় 5 থেকে 6 ইঞ্চি। ফুল ফোটে জলের শেষ প্রান্তে, হালকা হলুদাভ সাদা। ফল লম্বাটে মোচাকৃতি, লম্বায় প্রায় 1.5 ইঞ্চি। কাঁচা ফল সবুজ, পরিপক্ক ফল হালকা হলুদ, শুকুলে কালচে খয়েরি রঙের হয়। ফলের ত্বক ভীষণ শক্ত। এই ফল বছরের পর বছর ভালো থাকে। ডিসেম্বর মে মাস পর্যন্ত ফুল সংগ্রহ করা হয়। ফলের ভেতরে একটিমাত্র ভীষণ শক্ত বীজ থাকে, বীজ থেকে চারা তৈরি করা যায়। হরিতকি তেঁতো গন্ধ বিশিষ্ট। এটি ট্যানিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্রুক্টেজ ইত্যাদি বহুগুণ সমৃদ্ধ একটি ফল। এই ফল চাষে স্বল্প খরচে অধিক মাত্রায় লাভবান হতে পারবেন আমাদের চাষি ভাইয়েরা। শুনলেন হরিতকি চাষ নিয়ে কিছু কথা।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের দ্বৈত কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন আধুনিক গান। আর এবারে পরের গানটি আপনারা শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

0: গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের দ্বৈত কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেসেলসে 3 দিনের সফরে যাচ্ছেন। সেদেশের জাতীয় দিবসে সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই উন্নয়নের চালিকা শক্তি, সাংহাই সহযোগিতা সংগঠনে বললেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আগামী 15 জুলাই থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হতে চলেছে বলে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ভারতসহ 34টি দেশ প্যাক্স শিলিখা শিখর সম্মেলনে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়ে ফ্রান্সের এবং সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনী 2টি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমানির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। ভারত সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর ওয়েমেন্স ফোরাম 2026-এ মহিলাদের নেতৃত্বে উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কিরগিজস্তানের বিস্কেকে আয়োজিত এই সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখার সময় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, মহিলারা কেবল উন্নয়নের সুবিধাভোগী নন, বরং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে তাঁরাই সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে প্রায় 10 কোটি মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের মধ্যে প্রায় 3 লক্ষেরও বেশি মহিলা লখপতি দিদি হয়ে উঠেছেন। তিনি জানান, মিশন শক্তি ও মিশন পোষণ 2.0 মতো প্রকল্পগুলির মাধ্যমে মহিলাদের নিরাপত্তা ও অর্থনৈতিক অংশগ্রহণ সুনিশ্চিত করা হয়েছে। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারম্যান বলেছেন, পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারত ও জার্মানির মধ্যে পরিবেশ বান্ধব ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক অংশীদারিত্বের সাফল্যের ওপর জোর দেন। রাষ্ট্রদূত দীর্ঘপ্রতীক্ষিত ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেন। উত্তরপ্রদেশে অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা এফআইআরে নাম থাকা 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মুনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রীরাম শঙ্কর যাদব ওরফে টিন্নুর পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত হিসেবে এফআইআরে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ উত্তরাখণ্ডের রুদ্রপুরে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচিতে কৃষকদের সঙ্গে মত বিনিময় করবেন। এই কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা, একাধিক জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত থাকবেন। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। সাহিত্য সম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে

0: এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উপলক্ষে আজ সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় আসুরায় মুহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গী শহীদদের স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হচ্ছে। মুহরমকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। মুহরম উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় হজরত ইমাম হোসেনের সততা ও ন্যায়ের জন্য আত্মবলিদানের কথা স্মরণ করেছেন। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দেশজুড়ে সর্বত্র মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবার বিশ্ব মাদক বিরোধী দিবসের ভাবনা সিনথেটিক ড্রাগ। আফিম বা কোকেনের আসক্তি থেকে এবার থাবা বসিয়েছে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক ড্রাগ। স্কুল কলেজের পড়ুয়াদের এই ড্রাগের প্রভাব থেকে মুক্ত করতে চলছে বিভিন্ন সতর্কতামূলক প্রচার। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা, এক্স অ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, লন্ডনে তিনি ব্রিটেনের বাণিজ্য শিল্প বিষয়ক মন্ত্রী পিটার কাইলের সঙ্গে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল একথা জানিয়ে বলেন, আগামী মাসের 15 তারিখ থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ এবং ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি কার্যকর হতে চলেছে। উদ্ভাবন, বিনিয়োগ এবং উভয় দেশের সামগ্রিক বিকাশকে ত্বরান্বিত করার উপযোগী পরিবেশ গড়ে তুলতে দুই দেশই প্রতিশ্রুতিবদ্ধ বলে শ্রী গোয়েল উল্লেখ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স শিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ এআই অপরচুনিটি বিষয়ে এই ঘোষণাপত্র তুলে ধরেন।
1: We're incredibly excited to partner with India. India was one of the first top 10 countries to join Pax Silica. The U.S.-Indian relationship, we believe, is one of the single most consequential bilateral relationships in the world in the 21st century. We were able to cover a lot of very timely issues in our bilateral exchanges with India yesterday, including on the Quad, on the Trust Initiative, and we're really, really excited to have India along with so many representatives of the Indian
0: সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন এবং ভারতীয় শিল্পক্ষেত্রের একটি প্রতিনিধি দল। মার্কিন প্রশাসন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আমেরিকা প্রথম নীতির আওতায় কোয়াডের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতার পরিসর বাড়াতে উদ্যোগী হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে চীনের উপর নির্ভরতা কমানোর কথাও ভাবা হচ্ছে। মার্কিন বিদেশ দপ্তরের পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল জিডি শ্রোম্ব্রে হাউস ফরেন অ্যাফেয়ার্স সাব কমিটি অন ইস্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের সামনে সাক্ষ্য দেওয়ার সময় বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াকে আনুমানিক 250 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের F-18F সুপার হর্নেট এবং E-18 গ্রাউলার যুদ্ধবিমানের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি সংক্রান্ত অনুমোদনের কথা জানালো মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তর। এই বিক্রয় সংক্রান্ত চুক্তি যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলেও জানিয়েছে তারা। ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235, আহত 1500-এরও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লাগুহাইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ভারত সহ বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলছে। এই তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। ফ্রান্স এই সপ্তাহে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা সাক্ষী থেকেছে। সেদেশের পশ্চিম অঞ্চলে তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গত বুধবার ছিল ব্রিটেনের ইতিহাসে জুনের উষ্ণতম দিন। এখানে সেখানে পারদ চড়েছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস। স্পেন, জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলেও জুনের তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 12:30টায় গ্রুপ আই এর ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে নরওয়ে ফ্রান্সের ও টরন্টো স্টেডিয়ামে সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ডির ম্যাচে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়। অন্য ম্যাচে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। এর ফলে গ্রুপ ডি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং গ্রুপ এফ থেকে জাপান ও নেদারল্যান্ডস দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। পুরুষদের FIH প্রো হকি লিগ সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:20। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেসেলসে 3 দিনের সফরে যাচ্ছেন। সেদেশের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই উন্নয়নের চালিকা শক্তি, সাংহাই সহযোগিতা সংগঠনে বললেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা।

0: এতক্ষণ শুনছিলেন লোকগীতি সনজিত মণ্ডলের কণ্ঠে।
1: মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
2: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন। আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
2: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
1: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন।
0: আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন ছড়ার গান। আজকের শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়।

0: प्रधानमंत्री नरेंद्र मोदी ने मुहर्रम पर हजरत इमाम हुसैन के बलिदान का स्मरण किया। T20 अंतर्राष्ट्रीय क्रिकेट मैच में आज शाम भारत का मुकाबला आयरलैंड से। टीम में पदार्पण करने वाले प्रतिभाशाली खिलाड़ी वैभव सूर्यवंशी पर सभी की निगाहें। और फीफा विश्व कप में ऑस्ट्रेलिया ने ग्रुप डी के एक मुकाबले में पराग्वे के साथ ड्रॉ खेलकर नॉकआउट चरण के लिए क्वालिफाई किया।
1: आकाशवाणी अगरतला এবারে আপনাদের জানিয়ে দেব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগরতলার বিমানবন্দর পরিলক্ষিত আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 22%। এক সতর্কবার্তায় জানানো হয়েছে উত্তর ত্রিপুরা জেলা, ধলাই জেলা এবং ঊনকোটি জেলায় ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আপনাদের জানিয়ে দেব আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি আপনারা শুনবেন। বিকেল 5:45 শুনবেন স্বাবলম্বী মহিলাদের নিয়ে অনুষ্ঠান মানবী। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর সমাজবিদ্যা বিষয়ে পাঠ দেবেন মধুপুর কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা হিতশ্রী চৌধুরী। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসর। ঘর গৃহস্থির আসরে পরে শুনবেন লোকগীতি শিল্পী গৌর সুন্দর গায়েন। সন্ধে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। রাত 8:05 খেলার আসর। রাত 8:30 আধুনিক গানের শিল্পী কুমার শানু। রাত 9:00 শুনবেন নজরুল গীতি শিল্পী অনুপ ঘোষাল। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 বাংলা নাটক মিতা রোশক, রচনায় প্রণব চট্টোপাধ্যায় এবং প্রযোজনায় আশিস গিরি। রাত 10:10 আপনারা শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আপনারা শুনবেন অনুষ্ঠান মৈত্রী। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী আগরতলা, আমাদের আজকের প্রথম অধিবেশন এখানেই সমাপ্তি হচ্ছে। আমাদের আজকের পরবর্তী অধিবেশন শুরু হবে আজ বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32 হয়ে 22 সেকেন্ড।

অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন, মিলন ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং মুকেশের দ্বৈত কণ্ঠে।

0: सावन का महीना पवन करे शोर,
1: पवन करे शोर।

0: 6th-gen K-Series 1.0-liter dual-jet, dual-vivity engine and spacious interiors.
1: Get attractive offers up to ₹67,500.
2: Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
3: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
1: Get attractive offers up to ₹55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
4: The Maruti Suzuki Victoris is finally here. And has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound? Yes. Advanced Level 2 ADAS? Yes. Smart powered tailgate with gesture control? Yes. 5-star safety rating? Yes. Yes. It's got it all. Introductory price starts at just ₹10.49 lakh.
1: And benefits up to ₹80,000. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
5: জানেন তো কিভাবে একজন এইচআইভিতে আক্রান্ত হন?
6: সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলনে,
5: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সুচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহার করার মাধ্যমে,
6: অপরীক্ষিত সংক্রমিত রক্ত অন্য ব্যক্তির শরীরে সঞ্চালন করা হলে,
5: সংক্রমিত গর্ভবতী মহিলা থেকে গর্ভস্থ সন্তান বা সদ্যজাত শিশুকে সংক্রমিত মায়ের বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে,
6: তাই সতর্ক থাকুন, জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করুন।
5: মনে রাখবেন, এইচআইভি এবং এইডস বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে।
6: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। এইডস বিষয়ক সেমিনার, পথসভা, শিক্ষামূলক কর্মশালা, বিভিন্ন প্রচার মাধ্যমের প্রচার দ্বারা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলাই হবে এইডস এর প্রতিরোধ কর্মসূচি।
5: এছাড়াও যে সকল ঘটনাক্রম বা ব্যবহার মানুষকে এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকির দিকে ঠেলে দেয়, তা থেকে বিরত থাকাই এইডস প্রতিরোধের উপায়। এইচআইভি এইডস এর বিষয়ে বিস্তারিত জানতে হলে 1097 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন।

গানটি শুনলেন আয়া সাবন ঝুমকে ছায়াছবি থেকে, লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন ববি ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর এবং শৈলেন্দ্র সিং।

0: গানটি শুনলেন সুহাগ ছায়াছবি থেকে, মোহাম্মদ রফি, আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন প্রেম কাহানি ছায়াছবি থেকে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।
1: হম তুম মিলেঙ্গে মৈ তুঝে প্যার করুঙ্গা তো তেরি ইয়াদ আয়েগি, তেরি ইয়াদ আয়েগি তো হম তুম মিলেঙ্গে, হম তুম মিলেঙ্গে তো, হম তুম মিলেঙ্গে তো সব লোক দেখেঙ্গে, সব লোক দেখেঙ্গে তো, দেখেঙ্গে তো তো।

গানটি শুনলেন এক তুজে কে লিয়ে ছায়াছবি থেকে। শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর এবং এসপি বালসুব্রমণিয়াম। এর সঙ্গেই শেষ হল আমাদের আজকের চিত্রগীতির আসর। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান মানবী।

0: দূরে, যে কি বলবো, সেটাকে লড়াই বলা যায় না, একটা অন্য অনুভূতি নিয়ে কাজ করছেন, একটা ভিন্ন রকমের কাজ করছেন, সে কাজটা সম্পর্কে প্রথমে জানতে চাইবো।
1: কাজটা হচ্ছে সমাজের যারা, যাদেরকে বলছে স্পেশাল চাইল্ড, বা যাদেরকে বলছে দিব্যাঙ্গজন, বা যাদেরকে বলছে ডিফারেন্টলি এবল, এই রকম বাচ্চাদের নিয়ে আমার কাজ। এবং এই রকম বাচ্চাদের নিয়েই আমার একটা ট্রেনিং সেন্টার আছে, তাদের সর্বাঙ্গীন প্রশিক্ষণ দেওয়া, সেটা এডুকেশনই হোক বা নাচ হোক বা গান হোক বা ভোকেশনাল, মানে কিছু স্কিল ডেভেলপমেন্টের কিছু ট্রেনিং হোক, সেই সব ট্রেনিং গুলো একদম ওভারঅল ট্রেনিং দিয়ে তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা, এটাই হচ্ছে আমার কাজ।
0: এই ভিন্ন রকমের কাজের কথা আপনার মাথায় কিভাবে এলো, বা আপনি অন্য কোনো পেশার সঙ্গে কি যুক্ত রয়েছেন?
1: হ্যাঁ, আমার নিজস্ব পেশা হচ্ছে, আমি কলেজে পড়াই, আমি কলেজের শিক্ষিকা। আমি আপাতত আগরতলা শহরের একটি কলেজে আছি শিক্ষিকা হিসাবে। কিন্তু যখন আমার ছেলে জন্মালো এবং যখন তার জন্মের 2-3 বছর বাদে ধরা পড়লো যে সে একটু অন্যরকম, তার একটু সমস্যা রয়েছে, যেরকম ভাবে 4-5টা ছেলের যে বিকাশায়ন হয় বা ডেভেলপমেন্ট হয় সেটা যখন তার হচ্ছে না, তখন আমরা যেরকম সাধারণ বাবা মা যেরকম হয় দৌড়াদৌড়ি আমরা আরম্ভ করলাম। এবং আরম্ভ করে দেখলাম ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে দেখলাম তার অটিজম আছে,
0: আচ্ছা,
1: সে চাইল্ড উইথ অটিজম, তার ADHD আছে, অর্থাৎ তার হাইপার অ্যাক্টিভিটি আছে এবং তার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে, ASD যেটা।
0: তো একজন মা হিসেবে এই ধাক্কাটা নিশ্চয়ই একটা সহজ ছিল না,
1: নিশ্চয়ই সহজ ছিল না
0: অভিভাবক হিসেবে।
1: অভিভাবক
0: তো সেই সময়টাতে কিভাবে মনকে আগলেছেন বা মনকে কিভাবে রুখে দাঁড়িয়েছেন?
1: মনকে রুখে দাঁড়িয়েছি, নানান রকম জায়গা থেকে কাউন্সেলিং করা হয়েছে যে দেখুন আপনার তো এরকম ছেলে হয়েই গেছে, এবার তো ওকে নিয়ে চিন্তা করা তো এরকম তো ইয়ে নেই, ও তো আপনার সন্তান, এবার চেষ্টা করুন ওর কি করে ডেভেলপমেন্ট হবে। সেই চেষ্টার থেকেই প্রথমে কলকাতায় ওকে ভর্তি করা হয়েছে, তখন এইখানে সেই রকম ভাবে কোন ট্রেনিং সেন্টার সেই উন্নত মানের ছিল না। তারপর কলকাতায় তাকে নিয়ে ভর্তি করা হলো এবং কলকাতার থেকেই আইডিয়া নিয়ে এসে কলকাতারই একটি সংস্থার সহযোগিতায় ত্রিপুরায় 2004 সালের 29শে জানুয়ারি এই বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটি খোলা হলো, আরো বেশ কয়েকজন প্যারেন্টসকে জোগাড় করে যারা হতাশায় ভুগছিলেন, যারা কোনো রাস্তা দেখতে পাচ্ছিলেন না কি করবেন, তাদেরকে নিয়ে শহরের কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ আমাদের হাত ধরেছিল এগিয়ে এসে, তাদেরকে নিয়ে আমাদের পথ চলা শুরু।
0: এই পথ চলার যে ডিসিশন বা সিদ্ধান্ত, সেটা শুনতে অনেকটা সহজ মনে হচ্ছে, খুব অল্প সময়ে হয়ে যাচ্ছে, নিশ্চয়ই এই জার্নিটা খুব একটা সহজ ছিল না?
1: খুব কঠিন ছিল, অনেক স্ট্রাগল, অনেক দুশ্চিন্তা, অনেক টেনশন,
0: কটুক্তি,
1: অনেক কটুক্তি, কটুক্তি তো আছেই, মানে
0: সে যেটা সবচেয়ে মানে নিজের মনকে সান্ত্বনা দেওয়া যায় কিন্তু লোক কিছু একটা বললে সেটাকে মনকে বোঝানো, হ্যাঁ, খুব কষ্টকর।
1: মন শক্ত করে নিয়েছিলাম, প্রথম প্রথম খুব কষ্ট হতো, ওকে বাইরে বের করতে লজ্জা পেতাম। এখন আমি এইসব ব্যাপারে আমি কোনো গ্রাহ্যই করি না, কোনো কিছু
0: একদমই নয়,
1: একদম গ্রাহ্য করি না। যা যে যা ইচ্ছে বলুক, যে যতবার টাকা, আমার তাতে কিচ্ছু আসে যায় না। কেউ জিজ্ঞেস করলে আমি বলি হ্যাঁ ও তো অটিস্টিক, ও তো। আর এখন সমাজ অনেকটা আমার মনে হয় সচেতন হয়েছে,
0: তো
1: এই সচেতনতাটা মানে তৈরি করার পিছনে অনেকেরই হাত আছে এর মধ্যে, আমিও মনে করি আমিও একজন।
0: তো আপনি যখন এটা শুরু করলেন, আপনি বলছিলেন যে আরো অনেক শুভাকাঙ্ক্ষী এবং যারা আপনার মতো হয়তো সমস্যায় ভুগছিলেন, বলতে পারছিলেন না, তাদেরকে নিয়ে আপনি এটা শুরু করেছেন। তো নিজের, আপনি একজন কলেজের শিক্ষিকা, তো সেই প্রফেশন এবং এই কাজটা কিন্তু পুরোটাই আলাদা, তো এই দুটো কাজকে আপনি কিভাবে ব্যালেন্স করতেন?
1: ব্যালেন্স তো এখনো করে যাচ্ছি,
0: একদম
1: ব্যালেন্স করছি, কলেজের যা আমার কাজ আছে, যা আমার কর্তব্য আছে, সব সেরে আমি এখানে আসছি। এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা, যে কলেজে আমি চাকরি করি সেখানকার যারা আছেন আমার সহকর্মী, তাদের যে অভূতপূর্ব সহযোগিতা এটা ভোলার নয়, এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। প্রত্যেক ব্যাপারে তারা আমাকে সহযোগিতা করেন এবং কলেজ থেকে, কলেজের এই যে সারাউন্ডিংস এ আমার যারা কলিগরা আছে, যারা বন্ধু বান্ধব আছে, তাদের মধ্য থেকে অনেকে এখন আমার বলতে গেলে ঘরের মানুষ হয়ে গেছে, অনেকে এই সোসাইটির সঙ্গে যুক্ত হয়েছে, অনেকে আমাদেরকে অনেক সুপরামর্শ দেন, আর্থিক ভাবে সহযোগিতা করেন, এমন ভাবে মানে আমি এই সমাজকে আমি মানে

0: শুরু করছি আজকের মানবী অনুষ্ঠান। আজকের পর্বে কথা বলবো রত্নাবলী রায় সেনগুপ্তের সঙ্গে। আজকের মানবী পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত দিদি।
1: ধন্যবাদ।
0: প্রথমেই বলবো, কেমন আছেন?
1: আছি ভালো মন্দ, আপস এন্ড ডাউন মিশিয়ে ভালোই আছি।
0: আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনি এতদিন

0: কি বলবো, সমাজের কাছে আমি ঋণী। কারণ আমি অনেক এমন মানুষকে পেয়েছি যাদের ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির বাচ্চাদের তারা যেভাবে ভালোবাসে, যেভাবে তারা এগিয়ে এসছে, সেই তাদের সহযোগিতা আসলে দৃষ্টান্তমূলকই হয়ে থাকার উচিত।
1: এবার যে প্রশ্নটা জানতে চাইবো, যখন আপনি শুরু করেছিলেন তখন কতজন বাচ্চা ছিল?
0: যখন আমি শুরু করেছিলাম তখন 17 জন বাচ্চা ছিল।
1: আচ্ছা,
0: এখন আমার স্কুলে নিয়ার অ্যাবাউট 30 জন মতো বাচ্চা। সবাই হয়তো রেগুলার আসে না, কেউ একদিন আসে, কেউ একদিন আরেকদিন আসে, এরকম মোটামুটি 30 জন আমার বাচ্চা আছে। আর সবাই অনেক পুরনো বাচ্চাও আছে, অনেক দিন ধরে আছে, তার সেই বাচ্চাদের প্যারেন্টসরাও যথেষ্ট সহযোগী।
1: তো 17 জন বাচ্চাকে নিয়ে যখন শুরু করেছিলেন, একটা ভিন্ন ধরনের কাজ বলা যেতে পারে। একটা ছোট বাচ্চাকে যেমন আমরা ছোট থেকে গড়ে তুলি, তেমনই একটা কাজ। তো তখন কি আপনি একাই ছিলেন নাকি আপনার পাশাপাশি সহযোগিতার জন্য অন্য কেউ ছিল?
0: হ্যাঁ, ছিল আর কলকাতার একটি সংস্থা, যে তারা ছিল, তারা 4 বছর বাদে আমাদেরকে মানে নিজেরা চালানোর কথা বলে তারা চলে যায়, তারা ছেড়ে দেয় আমাদের। এরপরে আমাদের নিজস্ব আমরা সোসাইটি তৈরি করি, নিজস্ব এনজিও তৈরি করি, যা যা করার গভর্নমেন্টের যা যা রুলস রেগুলেশন আছে সেগুলো মেনে আমরা সোসাইটিটা এখন চালাচ্ছি।
1: তো যখন আপনি শুরু করেছেন তখন আপনি একটা যুদ্ধকে পেছনে ফেলে আরেকটা নতুন শুভ উদ্যমে আরেকটা নতুন কাজ শুরু করেছেন। তো যখন এই 17 জন বাচ্চার বাবা মায়ের আসতো আপনার কাছে, তাদেরকে সামলানো কিন্তু আপনার হয়তো করতে হয়েছে, সেই কাজটা বা সেই অনুভূতিটা কেমন ছিল?
0: অন্যান্য বাচ্চাদের বাবা মাদের তো সারাক্ষণ দৃষ্টান্তই দেখাতাম, দেখুন ওখানে এরকম হয়েছে, আমরাও কিন্তু হতাশ হলে হবে না। এটা কিন্তু শুধু যে তখন সামলাতাম তা না, কিন্তু আমরা কিন্তু এখনো সামলে যাচ্ছি। প্যারেন্টস কাউন্সিলিং করা, এটা আমাদের এই যে কাজটা, এটার একটা অন্যতম আবশ্যিক অঙ্গ। কারণ প্যারেন্টস যখন আসে তাদের মনের মধ্যে আর কোনো
1: আশা নেই, কোনো আশা নেই, সেখানে
0: নানান রকম সমস্যার কথা বলে। প্রত্যেক সমস্যার সমাধান হয়তো আমাদের কাছে থাকে না, কিন্তু আমরা চেষ্টা করি
1: চেষ্টাটা করতে
0: তাদেরকে সমস্যাগুলোকে মানে তাদেরকে মোটামুটি ভাবে ধৈর্য ধরার কথা তাদেরকে বলতে হয়। কারণ এই ফিল্ডে, এই ক্ষেত্রটার মধ্যে ধৈর্য
1: ধৈর্যটা অনেক, একদম
0: আর কিছু নেই, শুধু ধৈর্য, ধৈর্য আর ধৈর্য।
1: আপনার যে ওয়েলফেয়ার এই সোসাইটিটি রয়েছে বা এই প্রতিষ্ঠানটি রয়েছে, তো সেখানে কি কি করানো হয়?
0: সেখানে ফর্মাল এডুকেশন যারা যারা নিতে পারে তাদের দেয়া হয়। এখানে অনেক বাচ্চা আছে যারা এখানেও পড়ছে, আবার নর্মাল স্কুলেও যায়।
1: আচ্ছা,
0: 2টো বাচ্চা এবার মাধ্যমিক দিচ্ছে।
1: বাহ,
0: গত বছর একটা বাচ্চা মাধ্যমিকে পাশও করেছে, মাধ্যমিক পাশ করে,
1: দারুণ প্রাপ্তি।
0: আর নাচ শেখানো হয়, গান শেখানো হয়। আমাদের নাচের টিম শুধু যে এখানে নাচ শেখে তা নয়, আমাদের নাচের টিম গভর্নমেন্ট লেভেলে যত মেলা টেলা গুলো হচ্ছে সেই সমস্ত মেলায় তারা পার্টিসিপেট করার মতো তাদের যোগ্যতা আছে, তারা করছে পার্টিসিপেট। এবং শহরে অনেক প্রোগ্রামে তারা পার্টিসিপেট করে, অনেক ক্লাব আছে তাদেরকে ডাকে, অনেক অনুষ্ঠান, বিশেষ করে রবীন্দ্র জয়ন্তীতে তারা একটি সংস্থার হয়ে তারা পার্টিসিপেট, মানে একটি সংস্থার ডাকে তারা পার্টিসিপেট করে, নাচ করে সেখানে, এবং তাদের নাচ যথেষ্ট জনপ্রিয়। নাচের টিম এখন আমার বলতে গেলে বেশ জনপ্রিয়তা।
1: তো এই বাচ্চাদেরকে নিয়ে আপনি যখন কাজ শুরু করেছেন, যে আমরা বলে থাকি যে ওরা হয়তো একটু আলাদা, সে আলাদা বাচ্চাগুলোকে নিয়ে কাজ করা হয়তো খুব একটা সহজ ছিল না?
0: ওদের সঙ্গে যখন কাজ করি ওদেরকে আমার একটু ফোটা আলাদা মনে হয় না, সেই অভিমান, সেই খুশি, সেই
1: ভালোবাসা,
0: সেই ভালোবাসা, বরঞ্চ ওরা ওদেরকে ভালোবাসলে ওরা অনেক বেশি ভালোবাসে। একটা মানে তথাকথিত যারা যাদের সুস্থ বলছি আমরা, তাদের তুলনায় ওদের ভালোবাসা অনেক বেশি পাওয়া যায়, মানে ওদের মধ্যে তো কোনো মলিনতা নেই।
1: আপনি যখন কাজ শুরু করেছেন হয়তো অনেক রকমের বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি আপনাকে হতে হয়েছে, সেখান থেকে দু একটা শুনতে চাইবো।
0: বিচিত্র অভিজ্ঞতা বলতে,
1: বিচিত্র অভিজ্ঞতা বলতে ধরুন আমরা হয়তো ভাবতে পারছি না, এই বাচ্চাটা হঠাৎ দেখলাম খুব সুন্দর ছবি আঁকা শুরু করেছে।
0: হ্যাঁ, এরকম তো আছেই। যেমন আমাদের এখানে একটি বাচ্চা পড়ে, এখনো পড়ছে, বাচ্চা না একটু বড়ই হয়ে গেছে এখন। বাচ্চাটি যখন প্রথম এসেছিল কথাই বলতে পারতো না, কোন কথা বলতে পারতো না, তার কোনো ডেভেলপমেন্ট ছিল না, খুব সমস্যা ছিল। এখন সে মানে রীতিমতো লিডারশিপে যায়।
1: আচ্ছা,

0: রীতিমতো কথা, ভালোই কথা বলে, যদিও কথাটা জড়ানো,
1: হুম
0: কিন্তু সে আমাদের সঙ্গে ভালো মতো মেশে সে রীতিমতো স্কুলটাকে এনজয় করে। এবার তার মা, মাকে আমরা আমাদের যে ফাউন্ডেশন ডে আছে, ফাউন্ডেশন ডেতে তার মাকে আমরা বেস্ট প্যারেন্ট অ্যাওয়ার্ড দিয়েছি, কারণ
1: বাহ
0: তার মাও আমাদের যথেষ্ট সহযোগী। এবং বাচ্চাকে তার মা একা মানুষ করছে, ও বাবা নেই,
1: আচ্ছা
0: কিন্তু বাচ্চার যে ডেভেলপমেন্ট, আগে তুলি পর্যন্ত ধরতে পারতো না, এখন সুন্দর রং করে, নাচব কি জিনিস সেটা বুঝতো না, এখন সে রীতিমতো ভালো নাচে, নাচের টিমে সে আছে।
1: হুম হুম হুম
0: তাকে গান মানে সুরের কোনো ইয়েই ছিল না, তার মধ্যে কোনো ছোঁয়াই ছিল না,
1: হুম হুম হুম
0: এখন সে গানের টিমেও আছে।
1: বাহ,
0: আসলে আমাদের একটা অ্যাচিভমেন্ট।
1: এখানে আপনার কি কোনো টিচার রয়েছেন, শিক্ষক?
0: আমাদের এখানে দুজন স্পেশাল এডুকেটর,
1: আচ্ছা
0: যারা যাদেরকে যারা বিশেষ ট্রেনিং প্রাপ্ত, যারা যারা এক ভোকেশনাল টিচার আছে, মিউজিক টিচার আছে, ড্যান্স টিচার আছে, আর টিচিং অ্যাসিস্ট্যান্ট আছে, আয়া আছে,
1: আচ্ছা বাহ,
0: মানে একটা পুরো ইউনিট আমাদের।
1: একদম একদম। তো এই কাজ করতে করতে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন, দীর্ঘ 20 বছর ধরে। 20 বছর আগের বিদ্যা আর আজকের বিদ্যা কি পার্থক্য?
0: অনেক পার্থক্য। 20 বছর আগে আমরা সহজে ভেঙে পড়তাম,
1: হুম হুম হুম
0: একটুখানি কোনো বিপদ আসলে প্রচন্ড টেনশন, প্রচন্ড ভেঙে পড়া। এখন কোনো অসুবিধা হলে বা কোনো বিপদ আসলে কোনো অসুবিধা নেই, সব ম্যানেজ হয়ে যাবে, এইরকম মনোভাব, এই এই শক্তিটা, এই ক্ষমতাটা এখন আমরা অর্জন করেছি।
1: বাহ, দারুণ। আপনি তো অনেকদিন ধরেই কাজ করছেন এই বাচ্চাদের নিয়ে। আমাদের আশেপাশে যারা মানুষরা রয়েছেন, বলা যায় ব্যতিক্রম তো সবখানেই রয়েছে, পরের কথা শুনলেও হয় না। তো মানুষের মধ্যে কেমন যদি কোনো ভিন্নতা দেখতে পেয়েছেন?
0: হ্যাঁ, মানুষের মধ্যে তো ভিন্নতা দেখতে পেয়েছি আগে এই প্রেমিসেসটার মধ্যে না, আগে
1: হুম
0: যখন আমাদের তো রেন্টেড
1: হুম
0: প্রেমিসেস
1: হুম
0: এখনো
1: হুম
0: নিজের করা যায় সম্ভব হয়নি,
1: হুম
0: আগের প্রেমিসেসে যখন ছিলাম আমরা মেলার মাঠে একটি জায়গায় ছিলাম,
1: আচ্ছা
0: তখন আমাদেরকে ওঠানোর জন্য পাশের বাড়ির ইয়েতে মনে হয় যেটা
1: হুম
0: আমাদের
1: হুম
0: চুড়িও পরানো হয়েছিল আমাদের, যাতে আমরা এখান থেকে উঠে যাই। আর এক জায়গায় ছিলাম, সেইখানে পাশের বাড়ির থেকে প্রচন্ড গালাগাল দেওয়া হতো বাচ্চাগুলো, তখন যিনি বাড়িওয়ালা তিনি বলেছিলেন আপনারা উঠে যান, আমাকে আশেপাশের বাড়ির লোক ভীষণ ভাবে আমাকে ইয়ে করছে,
1: সমাজ মেনে
0: প্রেশার
1: নিচ্ছে
0: ক্রিয়েট
1: না। হুম
0: করছে উঠে যাওয়ার জন্য। যাই হোক, আমরা সেখান থেকে উঠে যখন এখানে এলাম, এখানে আজ দীর্ঘ আমরা প্রায় 9 বছর আছি।
1: আচ্ছা
0: এখানে যারা আশেপাশের মানুষজন আছে তারা খুব সহযোগী,
1: হুম হুম
0: তারা কোনো সময় আমাদের এদের বিরুদ্ধে কোনো কটূক্তি করে না। পাশেরই ফ্ল্যাটে আছে, তারা ভাড়াতে আছে
1: হুম
0: পাশের
1: হুম
0: ফ্ল্যাটে, তারাও কোনো সময় কটূক্তি করে না। আমরা এখন অনেক পিসফুলি আছি,
1: অনেক শান্তিতে,
0: আগে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি।
1: সেটাই সেটাই।
0: আমাদেরকে বাড়ি দিতে চায় না কেউ, পাগলদের কেন বাড়ি দেব। এখন আশা করি ধারণাটা কিছু বদলেছে,
1: কিছুটা বদলেছে। তো বিদ্যাকে নিয়ে আগামী দিনে কি স্বপ্ন রয়েছে?
0: স্বপ্ন তো অনেক বড় বড়,
1: সত্যি।
0: হ্যাঁ, মানে
2: আর আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। गृहमंत्री अमित शाह ने नशे के खिलाफ एकजुट होकर युद्ध छेड़ने का आह्वान किया है। उन्होंने कहा कि मादक पदार्थों का कारोबार देश की सुरक्षा, सामाजिक व्यवस्था, आर्थिक हितों और युवाओं के भविष्य के लिए बड़ा खतरा है। आज नई दिल्ली में नार्को कोऑर्डिनेशन सेंटर की बैठक में उन्होंने आध्यात्मिक नेताओं, युवाओं और माताओं से इस अभियान में मिलकर शामिल होने की अपील की।
3: आज हमारा देश नारकोटिक्स के खिलाफ लड़ाई के ऐसे नाजुक मोड़ पर खड़ा है, आने वाले 3 साल तय करने वाले हैं कि नशा हम पर विजय प्राप्त करेगा या हम नशे पर विजय। और मेरा आप सबसे विनम्र आग्रह कि देश के आने वाले 100 वर्ष के भविष्य के लिए ये लड़ाई हमने जीतनी चाहिए, दृढ़ता के साथ जीतनी चाहिए और हमारे संयुक्त प्रयास से जीतनी चाहिए।
2: श्री शाह ने कहा कि वर्ष 2004 से 2014 के बीच करीब 26 लाख किलो सिंथेटिक मादक पदार्थ जब्त किए गए थे, जबकि 2014 से 2026 के बीच ये मात्रा बढ़कर 1,18,00,000 किलो से अधिक हो गई है। उन्होंने कहा कि ये आंकड़े नशीले पदार्थों की तस्करी के खिलाफ सरकार की लगातार कार्रवाई को दर्शाते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि नशा मुक्त भारत अभियान जन भागीदारी से प्रेरित एक जन आंदोलन बन गया है। सामाजिक न्याय और अधिकारिता राज्य मंत्री बीएल वर्मा का एक लेख सोशल मीडिया पर साझा करते हुए प्रधानमंत्री ने प्रत्येक नागरिक से नशा मुक्त भारत और विकसित भारत के निर्माण के अभियान में शामिल होने का आह्वान किया। विज्ञान और प्रौद्योगिकी मंत्री जितेंद्र

বিভাজন। পাওয়ার শেয়ারিং এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ছাড়া গণতন্ত্র সম্পূর্ণ হতেই পারে না। আমরা জানি ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আর গণতন্ত্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ক্ষমতার বিভাজন করা অত্যন্ত প্রয়োজনীয়। ক্ষমতা বিভাজনের ক্ষেত্রে, অর্থাৎ গণতন্ত্রের মধ্যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কারা জানো? সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলো আমাদের দেশের জনগণ, মানে আমরা। এই জনগণ ভোটাধিকার দেয় এবং এর ফলেই আমাদের সরকার গঠিত হয়, এবং এই সরকারই কিন্তু ক্ষমতার ব্যবহার করে। তবে বিষয় হল, সরকার যাতে কখনো কোনোভাবেই একনায়কত্ব বা ক্ষমতার অপব্যবহার না করতে পারে, তার জন্যই আমাদের গণতন্ত্রে ক্ষমতার বিভাজনের বিষয়টি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। আমাদের দেশের জনগণ অর্থাৎ গণতন্ত্র সর্বদা জাগ্রত থাকে যাতে ক্ষমতার অপব্যবহার না করা যায়। এখানে আমরা আজ দুটো দেশের উদাহরণ দেব, যেখানে ক্ষমতা বিভাজনের পূর্বে দেশগুলিতে কিভাবে ক্ষমতার অপব্যবহার করা হতো এবং এর ফলে বিভিন্ন সময় বিভিন্ন উচ্ছৃঙ্খলার সম্মুখীন হতে হয়েছিল দেশগুলিকে, এবং পরবর্তী সময় ক্ষমতা বিভাজনের ফলে দেশগুলিতে শান্তিপূর্ণ ব্যবস্থা স্থাপিত হয়, সেই নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনায়। প্রথমেই বলি সেই দেশগুলোর নাম। প্রথমটি হলো বেলজিয়াম এবং তৃতীয়টি হলো শ্রীলঙ্কা। এবার বেলজিয়ামের বিষয়ে শুরু করছি। বেলজিয়াম হলো ইউরোপের ছোট্ট একটি দেশ, একেবারে ছোট্ট দেশ। আয়তনে এটি আমাদের হরিয়ানা যে রাজ্য রয়েছে তার থেকেও ছোট। এর সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ফ্রান্স, নেদারল্যান্ড, জার্মানি। এর মোট জনসংখ্যা হলো 1 কোটি থেকে সামান্য বেশি। বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলস, ঠিক আছে? বেলজিয়ামে মোট জনসংখ্যার 59% লোক কিন্তু ডাচ ভাষায় কথা বলে, যারা ফ্লেমিস অঞ্চলে বসবাস করে। বেলজিয়ামের একটি অঞ্চল রয়েছে, সেই অঞ্চলটির নাম ফ্লেমিস। ওখানেই ডাচ ভাষার লোকেরা বেশিরভাগই বসবাস করে। বেলজিয়ামের আঞ্চলিক ভাষা ছিল ডাচ ভাষা। আবার 40% মানুষ ছিল যারা মূলত ফরাসি ভাষায় কথা বলতো, এবং অবশিষ্ট 1% মানুষ জার্মান ভাষায় কথা বলতো। আবার রাজধানী ব্রাসেলসে 80% লোক ফরাসি এবং 20% লোক ডাচ ভাষায় কথা বলে। তার মানে ব্রাসেলসে সংখ্যাগরিষ্ঠ ছিল ফরাসিরা। ফরাসি ভাষায় কথা বলা লোকেরা তুলনামূলকভাবে বিত্তশালী এবং ক্ষমতাবান ছিল। এর ফলে বেলজিয়ামের আসল মানুষ, মানে ডাচ ভাষায় কথা বলা মানুষেরা যথেষ্ট ক্ষুব্ধ ছিল, কারণ সমস্ত উন্নয়নমূলক সুযোগ সুবিধা ফরাসিরা পাচ্ছিল, সেই তুলনায় ডাচ ভাষায় কথা বলা লোকেরা এই সুযোগ সুবিধাগুলো দেরিতে অর্জন করছিল। বেলজিয়ামে ফরাসি ভাষায় কথা বলা লোকেরা বেশিরভাগই শহরাঞ্চলে বসবাস করত, এবং তারা শিক্ষায় এবং ব্যবসায় এবং চাকরির ক্ষেত্রেও ডাচ ও জার্মানিদের থেকে অনেকটা এগিয়ে ছিল। এর ফলে ডাচ ভাষার লোকেরা, যারা বেলজিয়ামের প্রধান বা বলতে পারো আদিকাল থেকে যারা বেলজিয়ামের নাগরিক, তারা কিন্তু ফরাসিদের হিংসা করতে শুরু করে। এর ফলে প্রতিনিয়তই ডাচ ও ফরাসিদের মধ্যে একটা সংঘর্ষ হতেই থাকত। এতে করে কি হলো, বেলজিয়ামের উন্নতিতে কিন্তু একটা বাধা প্রতিনিয়তই আসছিল। এই সমস্যা নিরসনের জন্য বেলজিয়ামের যে রাজনৈতিক নেতারা ছিল, তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছিল বিভিন্ন সময় বিভিন্নভাবে, কিন্তু এই আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদ বা বলতে পারো যে সাম্প্রদায়িক দাঙ্গা, এর নিরসনের জন্য 1970 থেকে 1993 সাল পর্যন্ত বারবার সংবিধান পরিবর্তন করতে হচ্ছিল, যাতে ডাচ ভাষার লোকেরা, যারা নিজেদের দেশের লোক কিন্তু সেখানে

ক্ষেত্রে ফরাসিরা বাইরে থেকে এসে এতটা উন্নতি করতে পেরেছে, এতে ডাচেরা নিজেদেরকে ছোট না ভাবে এবং ফরাসিরা নিজেদেরকে ডাচদের থেকে উন্নত না ভাবে। এইভাবে নিজেদের মধ্যে একটি মীমাংসার সৃষ্টি হয়। এর জন্য সংবিধান পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক নেতারা চেষ্টা করছিল। বেলজিয়ামে কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক বা বলতে পারো প্রাদেশিক সরকার থাকা সত্ত্বেও দুই ভাষার লোকেদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য একটি নতুন সরকার গঠন করা হয়েছিল। এই নতুন সরকারকে বলা হয় কমিউনিটি সরকার। সেই নতুন সরকারের নাম ছিল কমিউনিটি সরকার। সব ভাষার লোকেরাই এই কমিউনিটি সরকারের অধীনে ছিল। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেলজিয়ামে যে সাম্প্রদায়িক দাঙ্গা বা নিজের দেশের মধ্যে যে সাম্প্রদায়িক হানাহানি বা অমিল বা বলতে পারো যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা কিন্তু নিরসন হয়েছিল দেশে কমিউনিটি সরকার গঠনের মাধ্যমে। আমাদের পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র ছিল শ্রীলঙ্কা। এবার আমরা শ্রীলঙ্কার ঘটনা নিয়ে আলোচনা করব। শ্রীলঙ্কা ভারতের দক্ষিণ প্রান্তে ভারত মহাসাগরের উপর অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র এবং এখানে মাত্র 2 কোটি লোক বসবাস করে। এখানে কিন্তু সিংহলি ভাষার লোক বসবাস করে 74% এবং তামিল মানে শ্রীলঙ্কার তামিল ভাষায় কথা বলা লোকেরা 13% বসবাস করে এবং কিছু ভারতীয় তামিল বসবাস করত, তারা ছিল মাত্র 5% এবং বাকি 8% লোক ছিল খ্রিস্টান। ভারত শ্রীলঙ্কার পার্শ্ববর্তী হওয়ার কারণে শ্রীলঙ্কায় যে সাম্প্রদায়িক দাঙ্গা বা গৃহযুদ্ধের প্রভাব, সেটা কিন্তু ভারতীয় যে 5% তামিল রয়েছে যারা সাধারণত হিন্দু সম্প্রদায়ের, তাদের উপর এবং ভারতীয় তামিলদের উপরও পড়েছিল। শ্রীলঙ্কায় যে 13% তামিল ভাষার লোক রয়েছে তারা কিন্তু মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। 1948 সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে। সংখ্যার দিক থেকে সিংহলীরা কিন্তু বেশি হওয়ার কারণে সিংহলি ভাষাকে কিন্তু শ্রীলঙ্কার সংবিধানে তাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সিংহলীরা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মকে শ্রীলঙ্কার জাতীয় ধর্ম হিসেবে নির্ধারণ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে হিন্দু যে তামিল ছিল এবং মুসলিম যে তামিল ছিল তাদের মধ্যে বিরোধিতা করতে দেখা যায়। তারা কি চাইতো? তারা চাইতো যে তাদের হিন্দু ধর্ম ও মুসলিম ধর্ম যেন জাতীয় ধর্মের অন্তর্ভুক্ত হয়, তাদের যে ভাষা মানে তামিল ভাষা সেটাকেও যেন জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়। এর ফলে গৃহযুদ্ধ সৃষ্টি হয়েছিল শ্রীলঙ্কাতেও এবং ভারতীয় তামিল ভাষাভুক্ত রাজ্য মানে তামিলনাড়ুতেও এর প্রভাব কিন্তু পড়েছিল। 2009 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্র নেতারা এই সমস্যার সমাধানে সচেষ্ট হয়েছিল। এখানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে বেলজিয়াম এবং শ্রীলঙ্কায় যে সাম্প্রদায়িক দাঙ্গা বা গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছিল তার নিরসন সম্ভব হয়েছে শুধুমাত্র কিসের মাধ্যমে? ক্ষমতা বিভাজনের মাধ্যমে। তার মানে ক্ষমতার অংশীদারিত্ব বা ক্ষমতার বিভাজন বা ক্ষমতার বণ্টনের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা বা সমস্যার সমাধান কিন্তু করা সম্ভব। এটা আমরা কিন্তু বুঝতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্ষমতার অংশীদারিত্ব বা পাওয়ার শেয়ারিং বিষয়টি কি। এবার ক্ষমতার অংশীদারিত্বের কয়েকটি রূপ রয়েছে, সেগুলোও আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। তাহলে সেই রূপগুলি কি কি আমি একে একে আলোচনা করছি। প্রথম রয়েছে আনুভূমিক ক্ষমতা বণ্টন। এর মানে হল ক্ষমতাকে কয়েকটি ভাগে বিভক্ত করা, যেমন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এরকম কয়েকটি ভাগে ভাগ করে দিলে সবাই যার যার স্বাধীনভাবে কাজ করতে পারে। যেমন ধরো আইন বিভাগ যদি আলাদা হয় তাহলে আইন বিভাগ তার নিজের স্বাধীনভাবে সে কাজ

করতে পারবে, শাসন বিভাগও সে তার নিজের মতো করে কাজ করতে পারবে, বিচার বিভাগও সে নিজের স্বাধীন মতো কাজ করতে পারবে। নেক্সট যে বিভাগটি রয়েছে সেটি হলো উলম্ব ক্ষমতা বিভাজন। এর মানে হলো ক্ষমতাটি বিভিন্ন সরকারের হাতে বিভক্ত করে দেওয়া। যেমন ধরো কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রাদেশিক সরকার এইভাবে ক্ষমতা বিভক্ত করে দেওয়া, মানে ধরো কেন্দ্রীয় সরকারের হাতেও ক্ষমতা থাকবে, প্রাদেশিক যে সরকার রয়েছে তার হাতেও কিছু ক্ষমতা থাকবে। মানে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় সরকারের হাতে কিছু ক্ষমতা দেওয়া হবে। কারণ এখন ধরো কেন্দ্রীয় সরকারের কাছে যদি পুরো ক্ষমতাটাই দেওয়া থাকে, কেন্দ্রীয় সরকারের পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না যে কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে সেটি সমাধান করার। তাই সব জায়গায় সরকারকেও যদি আমরা ভাগ করে দিতে পারি, তাহলে কিন্তু সেই ক্ষমতাটা, সেই বিভাজনটা আমাদের জন্য ফলপ্রসূ হবে। নেক্সট আরেকটি পয়েন্ট রয়েছে, সেটি হলো স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে ক্ষমতা বিভাজন। মানে সরকারের বাইরে কিছু কিছু গোষ্ঠী থাকে, তাদের হাতেও আমরা কিছু ক্ষমতা বিভাজন করে দেব। যেমন ধরো শ্রমিক ইউনিয়ন হতে পারে, মোটর ইউনিয়ন হতে পারে, তাদের নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য সরকারের উপর তারা কিন্তু চাপ সৃষ্টি করে তাদের প্রয়োজন মতো তাদের সমস্যার সমাধান তারা করতে পারে। এরা স্বার্থান্বেষী গোষ্ঠী বলে পরিচিত। এছাড়াও ধরো বিভিন্ন ধর্ম বা ভাষা বা জাতিকে ক্ষমতায় অংশ দেওয়া হয়। আমাদের যে সংরক্ষণ ব্যবস্থা, এটিও কিন্তু এই স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে ক্ষমতা বিভাজনের একটি অংশ। তাহলে তোমরা বুঝতে পারলে এই বিষয়টি। এবার আমরা যাব আমাদের আরেকটি পয়েন্ট, সেটি হলো রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তার মানে এরা হলো ধরো সরকারের মধ্যে বা আমাদের সরকারের যে বিরোধী দল থাকে, অনেক বিরোধী দলনেতা থাকে বা বিরোধী দলের অনেক লোকেরা থাকে, তারা কিন্তু প্রতিনিয়ত সরকারের উপর দৃষ্টি আকর্ষণ করতে থাকে যে কোন বিষয়টির উপর বেশি নজর দেওয়া প্রয়োজন সরকারের, বা কোন বিষয়টি সরকারের নজরের বাইরে যাচ্ছে সেটিও কিন্তু ওরা তুলে ধরে। তাই বিভিন্ন সময় তাদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের মাধ্যমে তারা কিন্তু সরকারের উপর চাপ সৃষ্টি করে। এই বিষয়টিকে বলা হয় রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ক্ষমতার অংশীদারিত্ব যদি না থাকতো তাহলে কি হতো? আসলে ক্ষমতার অংশীদারিত্ব যদি না থাকতো তাহলে সরকার ক্ষমতার অপব্যবহার করার সুযোগ পেত। তাই ক্ষমতা বণ্টনের মাধ্যমে যাতে দেশের জনগণ সুষ্ঠুভাবে সার্বিক সুযোগ সুবিধা সমভাবে পায়, তার জন্য ক্ষমতার বণ্টন অত্যন্ত প্রয়োজন। এর ফলে গণতন্ত্র সফল হয়, শান্তি বজায় থাকে, মানুষের অধিকার রক্ষা হয়, জাতীয় ঐক্য বৃদ্ধি পায়, সকল সম্প্রদায় সম্মান পায়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে পাওয়ার শেয়ারিং গণতন্ত্রের কি, গণতন্ত্রের প্রাণ। ক্ষমতা ভাগাভাগি না হলে দেশে সংঘর্ষ, বৈষম্য, অশান্তি সৃষ্টি হতেই থাকবে। তাই ক্ষমতা বিভাজন অত্যন্ত প্রয়োজন। সকলের হাতে ক্ষমতা, যারা দায়িত্ববান তাদের হাতেই ক্ষমতা বণ্টন করে দেওয়া উচিত। বেলজিয়াম আমাদের শেখায় যে সহযোগিতা শান্তি আনে, আর শ্রীলঙ্কা আমাদের কী শেখায়? যে ক্ষমতা এক পক্ষের হাতে থাকলে সমস্যা সৃষ্টি হয়। তাই একটি সফল গণতান্ত্রিক রাষ্ট্রের সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সকল ছাত্রছাত্রীদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিচ্ছি, যেগুলো আজকের আলোচনার উপর ভিত্তি করে আশা করি তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। কিন্তু পরবর্তী সময় সেই প্রশ্নগুলির উত্তর তোমরা তোমাদের বিদ্যালয়ের শিক্ষকের কাছে, যিনি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়ান, ওনাকে গিয়ে অবশ্যই দেখিয়ে তোমরা সঠিক কিনা তা যাচাই করে নেবে। তো আমার আজকের প্রথম প্রশ্ন হলো, পাওয়ার শেয়ারিং কাকে বলে? মানে ক্ষমতা অংশীদারিত্ব

0: কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, বেলজিয়াম কোথায় অবস্থিত? তৃতীয় প্রশ্ন, শ্রীলঙ্কাতে কোন ভাষাকে সরকারি ভাষা করা হয়েছিল এবং কেন? চার নম্বর প্রশ্ন, আনুভূমিক ক্ষমতা বণ্টন কি? এগুলো সবগুলো শর্ট কোয়েশ্চেন। এবার আমি ব্রড টাইপের দু তিনটি কোয়েশ্চেন বলছি। এক নম্বর হলো, বেলজিয়াম ও শ্রীলঙ্কার পাওয়ার শেয়ারিং ব্যবস্থা তুলনা করো। দুই নম্বর, পাওয়ার শেয়ারিং কেন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ? তিন নম্বর, পাওয়ার শেয়ারিংয়ের বিভিন্ন রূপ রয়েছে, সেই রূপগুলি আলোচনা করো। আমি আরও একবার কোয়েশ্চেনগুলি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন শর্ট কোয়েশ্চেনের মধ্যে রয়েছে, পাওয়ার শেয়ারিং কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, বেলজিয়াম কোথায় অবস্থিত? তৃতীয় প্রশ্ন, শ্রীলঙ্কাতে কোন ভাষাকে সরকারি ভাষা করা হয়েছিল এবং কেন? এবং চতুর্থ প্রশ্ন, আনুভূমিক ক্ষমতা বণ্টন কি? বড় প্রশ্নের মধ্যে রয়েছে প্রথমেই, বেলজিয়াম ও শ্রীলঙ্কার পাওয়ার শেয়ারিং ব্যবস্থা তুলনা করো। দ্বিতীয় প্রশ্ন, পাওয়ার শেয়ারিং কেন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ? তৃতীয়টি হলো, পাওয়ার শেয়ারিং অর্থাৎ ক্ষমতার অংশীদারিত্বের বিভিন্ন রূপ রয়েছে, সেই রূপগুলি নিয়ে তোমরা আলোচনা করো। সব শেষে আমি আশা করব তোমরা আমার আজকের এই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে এবং পাওয়ার শেয়ারিং নিয়ে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ লাইন বলতে চাই, যেটা তোমরা সর্বদা মনে রাখবে, যে পাওয়ার শেয়ারিং ইজ দ্য স্পিরিট অফ ডেমোক্রেসি, অর্থাৎ ক্ষমতা ভাগাভাগি গণতন্ত্রের মূল ভিত্তি। তাই পাওয়ার শেয়ারিং না থাকলে আমাদের গণতন্ত্রের ভিতটাই কিন্তু নড়ে যাবে। তাই পাওয়ার শেয়ারিং অত্যন্ত প্রয়োজনীয়। আশা করি এই আলোচনা তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে এবং তোমরা উপকৃত হবে এবং উত্তর ভালো মতো করে লিখতে পারবে এবং পরীক্ষা ভালো হবে। এই বলে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ দশম শ্রেণীর SST থেকে ক্ষমতার অংশীদারিত্ব এই সম্পর্কে পাঠ দিলেন খাস মধুপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ঋতুশ্রী চৌধুরী। আকাশবাণী আগরতলা।

আকাশ বাণী আগরতলা। এখন জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে শুনবেন ত্রিপুরায় তৈলবীজ চাষ প্রসঙ্গে বলবেন শান্তনু চক্রবর্তী। পরে শুনবেন লোকগীতি শিল্পী গৌর সুন্দর গায়েন। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 শুনবেন খেলার আসর। রাত 8:30 আধুনিক গানের শিল্পী কুমার শানু। রাত 9:00 নজরুল গীতির শিল্পী অনুপ ঘোষাল। রাত 9:30 বাংলা নাটক মিতার অসুখ, রচনা প্রণব চট্টোপাধ্যায়, প্রযোজনায় আশিস গিরি। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন অনুষ্ঠান মৈত্রী। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান।

দিচ্ছি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ ৯৪%, সর্বনিম্ন ৭২%। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে উত্তর ত্রিপুরা, ঊনকোটি এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর।
1: মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
2: খুশখুশে কাশি, জ্বর,
1: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
2: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
1: মুখে ও গলায় ঘা,
2: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
1: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
2: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
1: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
2: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন। মনে রাখবেন, যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
1: সংক্রমিত ব্যক্তির কাপ, চামচ, থালাবাটি ব্যবহার করলে,
2: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
1: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
2: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
1: সংক্রমিত ব্যক্তির শৌচালয়, স্নানঘর ব্যবহার করলে,
2: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই।
1: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।
3: দিদি, চাকরি পেয়ে গেছি।
4: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
3: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
4: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
3: ইনস্ট্যান্ট লোনও তো পাওয়া যায়।
4: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
3: কিন্তু দিদি,
4: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
3: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
4: আচ্ছা,
5: আরবিআই এই কথা বলে,
6: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

নমস্কার, শুভ সন্ধ্যা। প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ত্রিপুরায় তৈলবীজ চাষ। আমাদের এই রাজ্যে তৈলবীজ চাষ করে চাষিরা কতটা লাভজনক হতে পারেন কিংবা কতটা এর বাজার রয়েছে, এ সম্পর্কে বিস্তারিত আজকে আমরা জানব। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত কৃষি বিশেষজ্ঞ।

0: শান্তনু চক্রবর্তী। নমস্কার শ্রী চক্রবর্তী।
1: নমস্কার,
0: আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ত্রিপুরায় তৈলবীজ চাষ, এটাই তো আমাদের আজকের বিষয়। তো তৈলবীজ কী কী রয়েছে যেটা আমাদের এই রাজ্যে চাষ হয়?
1: ঠিক বলেছেন, এমনিতে আমাদের ত্রিপুরাতে মূলত তিনটে তৈলবীজের চাষ খুব বেশি হয়, তিল, চীনাবাদাম আর হচ্ছে সরিষা। তো এমনিতে সারা ভারতবর্ষে অন্য অন্য অনেক রকমের তৈলবীজের চাষ হয়ে থাকে, তার মধ্যে সয়াবিন, তারপর আপনার ক্যাস্টর, তারপর স্যাফ্লাওয়ার, এগুলো আছে, সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার তেল, এগুলো চাষাবাদ হয় না। ত্রিপুরাতে মূলত তিল, চীনাবাদাম এবং সরিষা, এই তিনটেরই চাষ হয়ে থাকে
0: ত্রিপুরাতে। তিল, সরিষা
1: এবং চীনাবাদাম,
0: চীনাবাদাম এই তিনটের চাষ হয়ে থাকে। এগুলো কি বাণিজ্যিকভাবে চাষ করা হয়?
1: হ্যাঁ, বাণিজ্যিকভাবে তো অবশ্যই চাষ করা হয়, তবে বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে যে প্রস্তুতি বা যে ধরনের যত্ন পরিচর্যার দরকার বা যে পরিমাণ জমির দরকার, সেগুলোকে কি করে বাড়ানো যায়, সুসংহত করা যায়, এই আলোচনাগুলোর মধ্য দিয়ে সেই বিষয়গুলো উঠে আসে এবং তার গুরুত্ব তোটা বাড়ে। তো ত্রিপুরাতে খারিফ খন্দে দুটো তৈলবীজের চাষ হয়, সেটা হচ্ছে তিল এবং আপনার চীনাবাদাম, আর রবি খন্দে শীতকালে আপনার সরিষা এবং চীনাবাদাম, এই দুটোর চাষ হয়। অর্থাৎ চীনাবাদামটা দু সময়ই হচ্ছে, বছরের দুই সময়তেই এটা করা যায়। তো মূলত আপনার তিল এমন একটা শস্য, এই তিনটের তৈলবীজের মধ্যে আপনার তিল এবং সরিষা, এটা তো বহু বছর ধরে অনাদিকাল থেকে ত্রিপুরার চাষিরা করে আসছেন, সমতলের চাষি এবং পাহাড়ি অঞ্চলের যে উঁচু জমি সেখানেও এই চাষটা হয়। যেমন ধরুন আপনার তিল জুমেতে তো চলে আসছে শতাব্দী ধরে, কিন্তু আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা তার যে একক ভূমিখণ্ডের গড় ফলনটা কত বাড়াতে পারি, এবং জাত প্রতিস্থাপনের মাধ্যমে ভ্যারাইটিগুলোকে যদি আমি রিপ্লেসমেন্ট করে দিই তাহলে তার ফলনটা বাড়তে পারে, এবং আপনার পদ্ধতিগুলো, চাষাবাদের পদ্ধতিগুলো পাল্টাতে হবে, বা সময়ে সময়ে যেরকমভাবে নতুন প্রযুক্তি আসছে সেই প্রযুক্তিগুলির ব্যবহারের ফলে উৎপাদন বাড়ানোটাই হচ্ছে এখনকার দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু এটা চলে আসছে।
0: হ্যাঁ, উৎপাদন বাড়ানোটা একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা এবারে আপনার কাছে জানতে চাইব, উৎপাদন বাড়াতে গেলে কি জৈব পদ্ধতিতে চাষ করা উচিত না রাসায়নিক পদ্ধতিতে?
1: দেখুন,
0: এখন জৈব পদ্ধতির দিকে আবার যাওয়ার চেষ্টা।
1: ঠিক বলেছেন, ঠিক বলেছেন, এই বিষয়টা খুবই প্রাসঙ্গিক। আমি উত্তরটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, এই কারণে দিচ্ছি যাতে কৃষক বন্ধুদের বুঝতে সুবিধা হয়, যে আমি এটাকে সরাসরি বলবো না যে জৈব পদ্ধতিতে করলে উৎপাদন বাড়বে না রাসায়নিক পদ্ধতিতে করলে উৎপাদন বাড়বে। জৈব পদ্ধতিতে চাষ করার প্রয়োজনীয়তাটা, গুরুত্বটাকে আমাকে আগে বুঝতে হবে। দেখুন, ক্রমাগতভাবে যদি আমি রাসায়নিক সার ব্যবহার করতে করতে কি হয়, জমির যে মাটির গঠন এবং গ্রথন, স্ট্রাকচার এবং টেক্সচার দুটোই নষ্ট হয়ে যায়, তার মধ্যে অর্গানিক ম্যাটারের পরিমাণটা কমে যায়, যা দ্যাট ইজ জৈব পদার্থের যে পরিমাণ মাটিতে সেটা কমে যায়, মাটির জল ধারণ ক্ষমতা কমে যায়, মাটির মধ্যে বায়ু চলাচলের ক্ষমতা যেটা সেটাও কমে যায়, অর্থাৎ কিনা মাটির ভৌতিক এবং রাসায়নিক এবং খাদ্য পুষ্টি সাপ্লাইয়ের যে ব্যবস্থাপনা থাকে সেইগুলো নষ্ট হয়ে যায়। সেই জায়গাটাকে আগে মাটির স্বাস্থ্যটা বিঘ্নিত হয়, ডাউন হয়ে যায়। মাটির স্বাস্থ্যটাকে আগের জায়গায় ফিরিয়ে আনাটাই হচ্ছে জৈব কৃষির মূল
0: উদ্দেশ্য।
1: এবং শুধু মাটির স্বাস্থ্যটাকে ফিরিয়ে আনা নয়, পাশাপাশি উচ্চ ফলন দেওয়ার মতন যে মাটির ক্ষমতা, স্বাস্থ্যটা আগে ছিল সেই জায়গাটাতে নিয়ে আসাটাই হচ্ছে জৈব কৃষির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বিষয়টাকে এইভাবে দেখতে হবে, কৃষক ভাইদেরকে এইভাবে দেখতে হবে যে আমাদের গড় ফলনটের থেকে বেশি পেতে হবে বা গড় ফলন পর্যন্ত আমাকে অ্যাচিভ করতে হবে, পাশাপাশি দীর্ঘস্থায়ীভাবে যাতে বেশি ফলনটা আমরা পেতে পারি, মাটির স্বাস্থ্যটা যাতে বজায় থাকে, তার জন্য জৈব পদ্ধতি বা জৈব চাষের যে পদ্ধতিগুলো, ছোট ছোট পদক্ষেপগুলো আছে সেগুলোকেও আমার করে নিয়ে যেতে হবে। ব্যাপারটা এরকম, অর্থাৎ একটু সহজ করে বলছি, মনে করুন আপনার

0: যেমন ধরুন শস্য পর্যায়ে একটা পদ্ধতি, কৃষক ভাইয়ের তো ভূমিখণ্ড একটাই, জমি তো একটাই, বিভিন্ন ঋতুতে ওরা বিভিন্ন রকম ফসল করছেন। তো এখানে আমার বক্তব্য থাকবে যে শস্য পর্যায়টার মধ্যে যেন একবার অন্তত বছরে একবার অন্তত ডাল জাতীয় চাষের চাষ করা হয়। তাতে কি হয়, মাটিতে বাতাসের নাইট্রোজেনটা সরাসরি আবদ্ধ হচ্ছে, আর ক্রপ রেসিডিউ অর্থাৎ ডাল চাষের যে এগুলো আছে এগুলোকে আবার মাটির সাথে মিশিয়ে দিলে কি হয়, মাটির জল ধারণ ক্ষমতা এবং জৈব পদার্থের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তারপরে আপনি যদি তৈলবীজ চাষ করেন অটোমেটিক্যালি আগের পদ্ধতিতে একই জাত একই সার পরিমাণ দিয়ে যদি আপনি চাষ করেন তাহলে কি হবে, তার ফলনটা বেড়ে যাবে। তো এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম, ছোট্ট দৃষ্টান্ত। এরকম দৃষ্টান্ত ছোটো ছোটো অনেকগুলি হতে পারে। তো এটা এটা শুধু তৈলবীজ চাষের জন্য নয়, এটা বিভিন্ন রকম শস্য পর্যায়ে বা বিভিন্ন রকম শস্যের চাষ করতে গিয়ে আমাদের এই জৈব চাষের ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। জৈব চাষের অনেকগুলো দিক আছে, তো সেইগুলো আলোচনা আমি তৈলবীজ চাষের সঙ্গে খুবই সম্পৃক্ত। তো এটা এটা আলাদা আলোচনার বিষয়বস্তু,
1: ছুঁয়ে যেতে হয়
0: ঠিক। তো ডাল চাষের শস্য চাষের আলোচনা হচ্ছিল, তো সেখানে আমার মাথায় রাখতে হবে যে আমি যে কীভাবে আমরা একই জমি থেকে গত বছর আমরা তৈলবীজের যা ফলন পেয়েছিলাম তার থেকে যদি আমরা একটু ফলন বাড়াতে পারি, একটু বলতে ধরুন তিল গড় পর্তা উৎপাদন হচ্ছে 2 মণ 2.5 মণ প্রতি কানি জমিতে বর্তমানে, কিন্তু এই তিলের কিন্তু ক্ষমতা আছে 4 থেকে 4.5 মণ পর্যন্ত প্রতি কানিতে ফলন দেওয়ার, যে জাতগুলি কৃষি দপ্তরের ব্যবস্থাপনায়। ও আরেকটা বিষয়, কৃষি দপ্তর বলাতে আরেকটা বিষয় চলে আসছে, ত্রিপুরা একটা ছোট্ট প্রান্তিক পাহাড়ি রাজ্য, তো এখানে কি হচ্ছে ভূমিখণ্ডগুলোর মানে একক হোল্ডিংগুলি ছোট ছোট, মার্জিনাল হোল্ডিং বেশি, মার্জিনাল ফার্মার বেশি। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু তার বিপরীত চিত্র, জমি বেশি, জমির পরিমাণ বেশি, প্রতি মাথা পিছু কৃষকের জমির পরিমাণ ত্রিপুরা বা উত্তর পূর্বাঞ্চলের পরিমাণ থেকে অনেক বেশি। স্বাভাবিকভাবে কি হয়, ওখানকার কৃষকরা ওখানকার রাজ্য সরকারের কৃষি দপ্তরের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় সবাইকে বীজ বা সার উপলব্ধ করানোটা সম্ভব হয় না তার বিশালতার কারণে। ত্রিপুরাতে পিকচারটা কিন্তু অন্যরকম, চিত্রটা অন্যরকম। এখানে আমাদের যে উন্নত জাতগুলির কথা আমরা আলোচনা করি উল্লেখ করি সবই কিন্তু ত্রিপুরা সরকারের কৃষি দপ্তরের মাধ্যমেই দেওয়া হয়। তো সুতরাং জাতের দিকটা সম্পর্কে আমাদের চিন্তা নেই, ওটা ভালো ভালো জাতগুলি দেওয়া হয়, উন্নত উচ্চ ফলনশীল জাতগুলি দেওয়া হয়। রাসায়নিক ব্যবস্থাপনাতে আমরা কি করি, কৃষকরা যেটুকু দরকার ঠিক ততটুকুই যেন প্রয়োগ করা হয়, এমন যেন না হয় কানি খেতে 5 কিলো ইউরিয়া দেওয়ার কথা 15 কিলো ইউরিয়া দিচ্ছে। এতে কৃষক ভাইয়ের এই ব্যাপারগুলো বুঝতে হবে, কৃষক ভাইদেরকে মানে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা নিকটস্থ যারা কৃষি আধিকারিক বা মাঠ পর্যায়ে যারা কৃষিকর্মী আছেন তাদের, হ্যাঁ ভিএলডব্লিউ যারা আছেন এগ্রি ইন্সপেক্টর, ওনাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখুন এবং ওই মাত্রাটা জেনে নিন। আপনি যদি নিজে জানতে পারেন তো ভালো কথা, না জানলে আপনারা জেনে নিন এবং যতটুকু বলা হয় ততটুকুই দিন। তাতে কি হচ্ছে, জমির মাটির স্বাস্থ্যটা ভালো থাকছে এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আজকাল দিকে দিকে এই বার্তাটাই দেওয়ার চেষ্টা হচ্ছে, সচেতনতার বার্তাটাই দেওয়ার চেষ্টা হচ্ছে যে রাসায়নিক সার দিতে দিতে জমির উর্বরতা শক্তি একদম তলানিতে চলে গেছে। তার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে পাঞ্জাব,
1: পাশাপাশি হরিয়ানাও রয়েছে।
0: এবং এই এই অথচ দেখুন সবুজ বিপ্লবের জন্মভূমি পাঞ্জাব থেকে। তো এই যে তার সঙ্গে আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এটা আমি তিল চাষের ব্যাপারে একটু উল্লেখ করব পরে। আপনি খুব সুন্দর একটা মানে খুবই প্রাসঙ্গিক পয়েন্ট তুলেছেন যে জৈব চাষের সঙ্গে তিল চাষের সম্পর্ক কী বা অন্য কিছুর সম্পর্ক কী। অবশ্যই সম্পর্ক আছে, ওতপ্রোত সম্পর্ক আছে, অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক আছে। আমাদের যে সমস্ত কৃষক ভাইয়েরা এই ব্যাপারটাতে যত তাড়াতাড়ি সচেতন হবেন এবং জৈব পদার্থের ব্যবহার উৎপাদন প্রক্রিয়ায় বাড়াতে থাকবেন তিনি তত বেশি লাভবান হবেন। ইট ইজ এ নো ডিনাইল।

এর ভেতর কোনো দ্বিধা সংকোচ বা দ্বিতীয় চিন্তার কোনো স্থান নেই। তো এই জন্যই সরকার থেকে উৎসাহ দেওয়া হচ্ছে, প্রচুর প্রচার করা হচ্ছে, হ্যাঁ, প্রাকৃতিক কৃষির কথা বলা হচ্ছে, জৈব কৃষির কথা বলা হচ্ছে। তো এখন এই রাসায়নিক সারের কথাটায় আসছিলাম, আমি সবগুলো ফসল নিয়েই কথা বলছি। হ্যাঁ, যে যে রাসায়নিক সার যতটুকু বলা হয় ততটুকু, যেমন আপনার এখানে তিল চাষের ক্ষেত্রে বা বাদাম চাষ বা সরিষা চাষের ক্ষেত্রে আপনার কানি খেতে ইউরিয়া লাগতে পারে 13-14 কিলো, কেমন সুপারফসফেট সার লাগতে পারে 30 কেজি, আর পটাশ সার লাগতে পারে 8 কিলো। আমাদের লক্ষ্য যেন থাকে ওইটুকুই দেওয়া। কিছু কিছু অঞ্চল আছে ত্রিপুরার যেখানে যাটুকু দরকার সেটুকু দেন না, এটাও কম ফলন পাওয়ার একটা কারণ। আবার কিছু কিছু অঞ্চল আছে এত সচেতন যে যাটুকু দরকার তার দ্বিগুণ পরিমাণ, তিনগুণ পরিমাণ প্রয়োগ করেন, তাতেও কিন্তু উনি সঠিক ফলন পাবেন না। তৃতীয় ক্ষেত্রে একটা এক্সট্রা প্রবলেম আসবে, সেটা হচ্ছে আপনি যদি

0: আছে ত্রিপুরার, যেখানে যাটুকু দরকার সেটুকু দেন না, এটাও কম ফলন পাওয়ার একটা কারণ। আবার কিছু কিছু অঞ্চল আছে এত সচেতন যে যাটুকু দরকার তার দ্বিগুণ পরিমাণ তিনগুণ পরিমাণ প্রয়োগ করেন, তাতেও কিন্তু উনি সঠিক ফলন পাবেন না। দ্বিতীয় ক্ষেত্রে একটা এক্সট্রা প্রবলেম আসবে, সেটা হচ্ছে আপনি যদি পরিমাণের থেকে কম দেন তাহলে মাটির স্বাস্থ্যটা অন্তত, ফলন কম পেলেন কিন্তু মাটির স্বাস্থ্যটা বিঘ্নিত হলো না, কিন্তু দুগুণ তিনগুণ যদি বেশি দেন ফলনটা কম পেলেন, ফার্স্ট লস, সেকেন্ড লস হচ্ছে আপনার মাটির স্বাস্থ্যটাও নষ্ট হয়ে গেল এবং পরবর্তী ফসলে আপনি আবার ফলন পাবেন না। তাহলে আপনার উৎপাদন খরচটা, সেই ফলনটা পেতে গেলে আপনি রিপিটেডলি আবার সেই দুইগুণ তিনগুণ পরিমাণ সার দেবেন, আর এতে করে কী হবে, আপনার উৎপাদন খরচাটা বেড়ে যাবে, ব্যবসায়িক লাভটা কমে যাবে, কৃষক হতাশ হয়ে যাচ্ছে এইসব কারণে।
1: একদম, হিসেব করে যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া উচিত। ঠিক, আমরা যেমন ওষুধ খাই, হ্যাঁ, ওভারডোজ হয়ে গেলে আমাদের বিভিন্ন রকমের
0: সমস্যা হয়, ঠিক,
1: হ্যাঁ, না খেলেও সমস্যা হয়,
0: একদম,
1: হ্যাঁ, যতটুকু ডাক্তার প্রেসক্রাইব করেন ততটুকু আমাদের খেতে হয়,
0: ঠিক,
1: এবং তাতে আমরা সুস্থ থাকি।
0: আরেকটা দিক দেখুন, যদি আপনি অতিরিক্ত রাসায়নিক সার অথবা রাসায়নিক
1: কীটনাশক,
0: কীটনাশক বলছেন তো, আমি বলবো এটাকে রাসায়নিক বিষ, হ্যাঁ, যেমন ধরুন আপনি আপনার আমাদের অসুখের কথা উল্লেখ করেছেন, আমরা যখন অসুস্থ, মানব দেহ যখন অসুস্থ হয় ডাক্তাররা কিন্তু বিষ দিয়ে এটাকে কাটায় না, তা তো রোগী মারা যাবে, কিন্তু গাছপালার ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে কিন্তু রাসায়নিক বিষ দেওয়া হচ্ছে সরাসরি,
1: একদম।
0: তাহলে এতে করে কি হয়, যখন আপনার মাটির দুর্বল থাকে তো গাছ দুর্বল হয়, গাছ দুর্বল হলে রোগ এবং পোকার আক্রমণ বাড়বে, তো তারপর অতিরিক্ত পরিমাণে রাসায়নিক বিষ দেওয়া হবে, দিলে পরে ফসলের উৎপাদন শক্তিটাও কমে যাচ্ছে, আর যারা জনস্বাস্থ্যের উপরও ডাইরেক্ট চাপটা আসছে। তো আপনি যেদিক দিয়েই বিচার করুন না কেন, রাসায়নিক কৃষির কতগুলো দীর্ঘস্থায়ী কুফল আছে, সেখান থেকে উঠে আসা এখন খুব জরুরি। তো তিল চাষের ব্যাপারে একটা কথা বলছিলাম, বলতে চাইছিলাম, সেটা হচ্ছে কি, এই যতগুলো আপনার তৈলবীজ ত্রিপুরাতে চাষ হয় তার মধ্যে সবচেয়ে সম্ভাবনাপূর্ণ তৈলবীজ হচ্ছে গিয়ে তিল।
1: তিল,
0: আপনি প্রশ্ন করতে পারেন যে কেন, কিভাবে, উত্তরগুলো হচ্ছে দেখুন, সরিষা গরমকালে হয় না কিন্তু তিল সারা বছর হয়।
1: বর্ষাকালে তো তিল পাকতে দেখেছি,
0: হ্যাঁ, তিল, তিল আপনার শুধু শীতকালের ডিসেম্বর জানুয়ারি মাসে ঠান্ডার দুটো মাস ছেড়ে দিলে আপনি প্রতি মাসে দশ মাস, প্রতি মাস আপনি তিল বপন করতে পারেন এবং তিল হবে।
1: একটা সময় দেখতাম এই সময় তো পাট গাছ তোলা হতো, তো পাট গাছের সঙ্গে আপনার তিল চাষ করা হতো,
0: হ্যাঁ, করা হতো, হয়তো এখনও অনেক জায়গাতে হয়, কিন্তু বাণিজ্যিক চাষের আলোচনা হচ্ছে, সেখানে আপনাকে একক চাষই করতে হবে, মনোক্রপই করতে হবে, এবং সেই ক্ষেত্রে তিলটা হচ্ছে সবচেয়ে সম্ভাবনাপূর্ণ, বাণিজ্যিক সম্ভাবনাপূর্ণ ত্রিপুরা প্রেক্ষাপটে। আমাদের আভ্যন্তরীণ বাজারে ত্রিপুরাতে যে পরিমাণ তিল লাগে সেই পরিমাণ তিল কিন্তু ত্রিপুরাতে তৈরি হয় না, যার জন্য বাইরে থেকে আনতে হয়। এটা আমরা
1: পরিমাণে বাইরে থেকে আসছে, টন টন
0: আসছে, সেটাকে আমরা আটকাতে পারি, আর আটকালে যে টাকাটা বাইরে বেরিয়ে যাচ্ছে সেটা ত্রিপুরার কৃষকদের ভাইয়ের ঘরে যাচ্ছে, যেতে পারে। তিল, তিল চাষের একটা জিনিস দিক, আমি চাষাবাদের খুঁটিনাটি বলতে গেলে এত অল্প সময়ে টকশোতে এগুলো কাভার হয় না, আবার আমি চেষ্টা করব যে আমার যে অভিজ্ঞতা কর্মজীবনের বিভিন্ন জায়গার, সেইখান থেকে আমি বলতে চাইছি যে কৃষক ভাইদেরকে একটা কথা বলবো, যে বর্ষাকালে যখন তিল লাগাবেন শুধু এটুকু ব্যাক ক্যালকুলেশনে লক্ষ্য রেখে লাগাবেন, যাতে করে যখন তিল পাকবে কেটে আপনার বাড়িতে নিয়ে আসা হবে ঝাড়াই বাছাই শুকানোর জন্য, সে সময় যেন ভরা বর্ষাকাল না থাকে, তাতে কি হয় তিলটা নষ্ট হয়ে যায়, তিলের আপনার উৎপাদনটা কমে যায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তিল যখন আপনি শুকনো সময়ে যখন লাগাবেন, কৃষক মাঠে যখন তিল পাকবে তখন যেন সময় মতন তিলটাকে কাটা হয়, ফসলটা তোলা হয়, নাহলে কি হয় তিন ভাগের এক তৃতীয়াংশ আপনার জমিতে ফেটে তিলটা পড়ে যায়, নষ্ট, ওয়েস্ট হয়ে যায়। এগুলো হচ্ছে স্যালাইন পয়েন্ট,
1: তিলের একটা বৈশিষ্ট্য, এটা
0: তিলের একটা বৈশিষ্ট্য,
1: পেকে গেলে এটা ফেটে
0: ফেটে যায় এবং লস হচ্ছে,
1: হ্যাঁ, ফেটে গেলে পড়ে যাবে মাটি,
0: পড়ে যাবে, এবং এটাকে এস্টিমেট করে দেখা গেছে 1/3, 33%
1: তাহলে
0: ভাবুন, তিন মন ধান হলে, তিন মন তিল হলে এক মন তিল মাটির থেকে যাচ্ছে,
1: মাটি থেকে যাচ্ছে।
0: তো এই হচ্ছে একটা ব্যাপার। আর জাতের ব্যাপার
1: সমস্যার মধ্যে একটা

0: এটা খুব মানে এই জন্যই আমি এটা উল্লেখ করলাম। হ্যাঁ, যারা সচেতন তারা ঠিক বুঝে নেবেন এটা, যে সময় মতন কাটাই করা আর ভরা বর্ষাতে বৃষ্টিপাতের সময়ে যেন ফসলটা না পাকে, তার এক মাস আগে যেন পাকে, এটা হিসেব করে আপনি বপন করবেন। এই দুটো জায়গা আর 14 কিলো, 30 কিলো আর 8 কিলো, হ্যাঁ, এটুকু যদি আপনার সার দিতে পারেন তাহলে তিল 3.5 থেকে 4 মণ পাওয়াটা কোনো অসম্ভব অবাস্তব চিন্তার নয় ত্রিপুরার প্রেক্ষাপটে।
1: কারণ আমাদের তৈলবীজ বলতে আমরা এর থেকে যে তেলই বের করতে হবে তেমন কথা নেই,
0: না না একেবারেই না,
1: আমরা আমাদের এ রাজ্যে ওই অর্থে তেলের তেল তৈরি করার ফ্যাক্টরি নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা অন্যভাবে এটাকে কাজে লাগাতে পারি, অন্যভাবে চাহিদাও রয়েছে
0: না আমাদের ত্রিপুরাতে তো বাজার, হ্যাঁ ভোজ্য শস্য হিসাবে তো তিল প্রচুর ব্যবহার হয়, পুজো পার্বণ বা বিভিন্ন জায়গা
1: তিলের বড়া
0: খাবার হিসাবে
1: রকমভাবে,
0: এটার জন্য যে পরিমাণ তিলের দরকার সেটার উৎপাদন ত্রিপুরায় হচ্ছে না। তো তো এই জায়গাটা আমার একটা গ্যাপ, এই গ্যাপটাই কিন্তু এক অন্যদিকে ভাবলে একটা অপরচুনিটি, একটা সুযোগ,
1: একটা বিশাল সুযোগ,
0: বিশাল সুযোগ। এবং আপনি দেখুন 1 কিলো তিল আপনার খুচরো বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, বিভিন্ন জায়গায় অনেক রকম রেট, আমি 100 টাকার উপরেই ধরলাম। কৃষক যখন বিক্রি করছে 70-75-80 টাকা করে পাচ্ছে, তাহলে এবং 4 মণ হচ্ছে, আপনি হিসাব করে দেখুন কানি খেতে কী পরিমাণ হয়, এবং সারা বছর হচ্ছে, এবং আপনি একটা জমিতে 3 বার তিল চাষ করতে পারেন যদি সেরকম উর্বরা এবং ভালো ব্যবস্থাপনা থাকে। তো এইটা হচ্ছে একটা দিক। আপনার সরিষা চাষের ক্ষেত্রে একটা যে পয়েন্ট লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি এটা শীতকালে হয়। এবার সরিষা বাজারে গেলে আপনি দু রকমের পাবেন, দেখবেন দোকানিরা বলে সাদা সরিষা না লাল সরিষা, তো সাদা সরিষা বা হলুদ রঙের হয়, একটা আছে লাল সরিষা, এটা হচ্ছে তরিয়া, এটার উৎপাদনটা কম হয় এবং এটা আগে লাগাতে হয়, আশ্বিন কার্তিক মাসে লাগাতে হয়। আর যেটা হলুদ সরিষা বা সাদা সরিষা বলে সেটা আপনার অগ্রহায়ণ মাস পর্যন্ত লাগানো যায়। এই এই বিষয়টা মাথায় রাখতেই হবে এক সরিষা চাষে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার এই যে জলসেচ এবং গাছের সংখ্যা। আমি বিভিন্ন ত্রিপুরা বিভিন্ন অঞ্চলে যখন সরিষা ক্ষেতে পরিদর্শন করতাম তখন দেখতাম যে প্ল্যান্ট পপুলেশন বা সারিতে বুনছে সেটা ঠিক আছে, কিছু কিছু জমিতে ছিটিয়ে বুনছে, কিছু সারিতে বুনছে, কিন্তু সারির মধ্যে গাছ থেকে গাছের দূরত্ব প্রচুর, আই মিন গাছের সংখ্যা প্রচুর, দূরত্বটা কম, খুব ঘন করছে। এটা যেন না হয়, সময় সময় তুলে তুলে পাতলা করে দিতে হবে, দিয়ে তাতে কি হবে তার ডালাপালা ছড়াতে পারবে, বিশেষ করে এটা হলুদ সরিষার ক্ষেত্রে খুবই দরকার, মনে রাখা দরকার।
1: এই সরিষার শাকও ভালো,
0: এমন একটা পরিস্থিতি হয় যে আপনি শাক তুলেও কুলোতে পারে না, মানে এত বেশি গাছ থাকে, যতটুকু পারবে শাক তুলে বিক্রি করবে,
1: সেটাই লস নেই,
0: লস
1: লস নেই,
0: কিন্তু বেশি গাছ যদি থাকে তাহলে লস
1: না, সেটাই তুলে যদি বিক্রি করে দেন শাক হিসেবে তাহলে কিন্তু পয়সা পেয়ে যাচ্ছেন,
0: পয়সা পেয়ে যাচ্ছেন, লাভ হচ্ছে, কিন্তু আপনার তুলতে তুলতে এত বেশি তোলা হয়, মানে এত বেশি গাছ থাকে যে এত দরকার নেই। মানে আমার বক্তব্যটা হচ্ছে যে গাছের সংখ্যা কমিয়ে দিন, 1 বিঘা দূরে দূরে যেন গাছগুলো থাকে একটা সারিতে, এতে কি হয় গাছগুলো ডালাপালা ছড়াতে পারবে, যত ডালাপালা ছড়াবে তত বেশি ফলন বাড়বে,
1: সেটা তো স্বাভাবিক।
0: এটা একটা পয়েন্ট সরিষা চাষে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার জলসেচ। এটা মনে রাখতে হবে যে শীতকালের ফসল জমিতে তস থাকে না, তাই যখন বৃদ্ধি হবে মানে ভেজিটেটিভ গ্রোথ থাকবে, যখন গাছ শুরু শুরুতে মাসখানেক বয়সে যখন ডালপালা ছাড়তে শুরু করবে তখন একটা জল লাগবে, ফুল আসার আগে একটা জল লাগবে, আর যখন সরিষাটা পাকতে শুরু করবে তখন একটা জল লাগবে। এই তিনটে জল কিন্তু খুব মানে সেচ তার দেওয়াটা খুবই দরকার
1: হচ্ছে, মানে সরিষা চাষের জন্য। সরিষা তো অবশ্যই শীতকালে চাষ হবে।
0: চীনাবাদামের ব্যাপারে একটা কথা বলি, যে আপনারা কৃষক ভাইদেরকে বলবো আপনারা বাদাম চাষ প্রথাগতভাবে করছেন, জ্যৈষ্ঠ মাসে লাগাচ্ছেন বর্ষার জলের উপর ভিত্তি করে নিচু জমিতে বা নাতি উঁচু জমিতে, একটাই অনুরোধ থাকবে আপনারা ক্রমাগত সারিতে লাগাচ্ছেন,

0: 50% কৃষক ছিটিয়ে বুনছে, 50% সারিতে বুনছে। যারা সারিতে বুনছে তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা দুই লাইন ছয় লাইন, দুই লাইন ছয় লাইন এই ফর্মুলাতে লাগান। অর্থাৎ কি না, আপনার ছ লাইন লাগানোর পর প্রতি লাইন থেকে প্রতি লাইনের দূরত্ব থাকবে 20 সেন্টিমিটার, 8 ইঞ্চি। তারপর দুই লাইন ছেড়ে দিয়ে আবার ছ লাইন লাগান। এতে করে কি হয়, আপনার ওই দুই লাইন যে ছেড়ে দিলেন 8 ইঞ্চি 8 ইঞ্চি 16 ইঞ্চি, দ্যাট ইজ প্রায় 50 সেন্টিমিটার, ওখান থেকে মাটি তুলে তুলে ছ লাইনের মধ্যে রাখলে ওই ওটা একটা ভিটির মতন উঠে যাবে। তাতে করে আপনার লুজ লুজ আলগা মাটি থাকবে, ঝুরঝুরে মাটি হবে, তাতে পেক ফরমেশনটা বেশি হবে, তাতে বাদামের সংখ্যাটা বেড়ে যাবে গাছ প্রতি।
1: এটাই আপনাকে
0: ধন্যবাদ,
1: আপনাকে আবার ধন্যবাদ, নমস্কার। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন ত্রিপুরায় তৈলবীজ চাষ, এই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত কৃষি বিশেষজ্ঞ শান্তনু চক্রবর্তীর সাক্ষাৎকার।
2: ঘর গৃহস্থের আসরে এতক্ষণ শুনলেন সাক্ষাৎকার আকাশবাণী আগরতলা। এখন শুনবেন লোকগীতি, শিল্পী গৌরসুন্দর গায়েন।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন গৌর সুন্দর গায়েন। এর সঙ্গেই শেষ হলো আমাদের আজকের ঘর গৃহস্থির আসর। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: যতনৰ সঞ্জা কাহাম পৈলা অন আকাশ পানী আগতলা তাবু সঞ্জাগ তিনি সঞ্জা জরানী ককবরক আওয়াই পান্ডা পান্ডা পৈলা অন খালায়ন তিনি সালমারি ও সাকামক্রানী পান্ডা আবনি শেষেকা সাবো কমার্শিয়াল স্পট খালায়গ্রানা
1: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাস্তিনি কিশাসক হাংখর শাখাম নকতাই বখাকস্তে শাখাম নকতঙ্গ
2: রাং নাঙ্গেউই আরো এআরটি সার্ভিস নাও ইমানো বিথিও নাও ইমানো অসেপ নাও ই বাইথাংনো কাহাম খ্রংখলাই তিসাদে
1: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি শাখাম তে নকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাই নি বাকি আওয়াই যাক
3: খনাই টংনাই খাপাংনি তাকুকতাই বুখুক সংনো লামসগো চিনে তিনি সা খামক্রাইনি পান্ডাও তিনি চিং সাইমান লাইনাই তাবুকনি অজরাও জরাইরক কচুক কংরাই উংমানি আপনার চেরি শুক্র বই সানানি বাকে চিনিও পান

0: फाइमानजाक फाइका स्राइरंगनि बागै साक नायग्रों डक्टर जयन चाकमा सारनो लामसागु चिनो पान्दावो
1: हामबाय
0: आव हंकांके ताबुनो जराव चंग बेलाखेनो नुगुनि तंगो वानालाइजाक अम हाइके जे आसेमा लग लगि रगनो गबांग माचराय रगनो चंग बनि साक हामिया दाल बिदाल ब्यामाराय कोबुलजाक आबनि बिसिंगो लोमानि बगाइसा चंग कतर नहनि मानो स्राइ रग लुमखांके चं बाहायके साइमाननाय ओ लोमानि बिसिंगो चं बनो बाहायके तालाफि ख्लायमान बुमा बुफारो
1: जेराय रग लुमखांके बुमा बुफा बेलाय वाना जागो नट ओनलि बुमा बुफा फेमिलि नि जत्त बरक अखरा रखना कारण लुमानि हिंके जस्ट कैसा सिम्टम जो मेडिकल साइन्स हो मनो सिम्टम हिनता कारण हिंके जेगुनो अंगमानो इन्फेक्शन होइते अंगमानो ইনফ্লামেশন অংমানো অটো ইমিউন ডিজিজ অংমানো ট্রমা অংমানো মানে কবংমা কারণ তো তা লোমানি বয় তে অমনি বয় বুমা বুফাইকে জাস্ট বড় লুমকাই গেল ও না যাগো যে টাঙ্গই লুমকাই নে তে বাইকে সাইমান নাই যে বুসা তুমকাইকে বুমন লুমানি হিন নাই বুমন লুমানি হিনিয়া কারণ লুমকাইকে তো বিতি চারি না নাই হাই দিবা বাক্সা বাক্সা বড় বাক্সা চেরা হিংকে লুমফান হবো মানে ঠিক তো হাই না থুই তো লুমজাক হাই ফানো কাহামকে চাই তো মিলি গে তো একদম নর্মেল কিন্তু লুমই তো হবো টান কাহিনকে বসাক টান কাহিনকে কুলুম হাই মা তো হাই দিবা বাক্সা বাক্সা চেরা হিংকে কবিনো লুমখা একদম লুমজাক তা লুমখা টেম্পারেচার একদম বাড়ি যাক একদম মানে নর্মেল একটিভিটি র খাই মাই আউং থাকো থাকো চেরাই রক কুলুম তো না করে অম সাইমান না হবে বেস্ট টেকনিক হিংকে থার্মোমিটার যে যে নগ চেরাই তো চেরাই সিমিয়া যত বড় উনি থার্মোমিটার নাঙ ও হিংকে বেস্ট টেকনিকটা যে আদৈ কলম তো না করে আমার সাইমান না বাকি কেসা থার্মোমিটার নগ তনিকে কাহাম মোটামুটি 100-200 টাকা নাঙ থার্মোমিটার 2000 তো কাইসা হিংকে পারত নি আগে নি যুগ নি তা পারত গ্লাস নি ঠিক ঠিক ঠিক পারত নি থার্মোমিটার তে তাবুক কাতাল তেস তো ফাইজাক অমংকে বাজার মানো ফার্মাসি মানো অমংকে ডিজিটাল থার্মোমিটার ব্যাটারি বাই চলিও তা তে বুমো কাহাম ব থার্মোমিটার কাহাম অমনে বিষয়কে ও যে ডিজিটাল থার্মোমিটার অম সেফ আর বেটার কারণ হিংকে যে পারর নি থার্মোমিটার গ্লাস নি থার্মোমিটার চেরাই রহিংকে অম বাই থুংখা হিংকে থুংভ্রু মানে নিজে ন ইঞ্জুরি খাই মানো মাই মানো মানো আর যে পারত তো পারত বেশি যে পারত তো অম মখল হাপ কাইংকে বহগ হাপ কাইংকে মানে চায়া তেব চায় একদম আইসিও বুটি খাই না নাই তার চেরাই ন মার্কারি পয়জনিং হীনতা যে ন তেমনি বাকি থার্মোমিটার ইউজ খাই না হিংকে ডিজিটাল থার্মোমিটার ইউজ মা খাই নাই নেক্সট কুয়েশন হিংকে বড় খাই নাই থার্মোমিটার ইউজ বাহিকে খাই নাই থার্মোমিটার ইউজ খাই না হিংকে ভেরি ইজি ডিজিটাল থার্মোমিটার অন খাই দি অন খাই ওই বুকু কথা দাদি আগে নিদিন হিংকে চুং মুভিও নাই লাই হ্যাঁ বুকু গ্রহ দিলাই বুকু কথা দি চুং খেতাইও রি নাই তো রি তলাও তা খেতাইও তনি নাই তনি ওই অন খাই না পরে তনি নাই তনি না পরে অ্যারাউন্ড 1-2 মিনিট এক দুই মিনিট না
0: আ জায়গা যে বসকনি বিশিঙ্গ কুলম কা হাঙ্কে আবার আর যে সুইজাক যে তো মানে 1-2 অবসক জরা
1: অমনকে অটোমেটিক বলে দো চুং অন খাই নাই অন খাই নে পরে যে অনঙ্কা চুং খেতায় তনি নাই খেতায় তনি হই 1 মিনিট 2 মিনিট নাই সিং নাই অমনে পরে অটোমেটিকলি বকাইসা পি পি পি কাই বিপ খাই নাই সাউন্ড খাই নাই তা পুং নাই পুং খাই কে চুং খেতে নিয়ে হতে না হারে নাই নাই বুসুক টেম্পারেচার তো তে নর্মাল টেম্পারেচার হিংকে 99 নি তোলাও তা আর যদি 99 শাখা অঙ্কা হিংকে আফরু নাই নাই যে 100 নি শাখাইয়া শাখাইয়া যদি 100 নি শাখা অঙ্কা হিংকে 100 ডিগ্রি ফারেনহাইট মানে ওর ডিগ্রি খাইছে জিরো হয় গুল্লা হয় টোঙাই আর এফ টোঙাই ইংলিশ ভাই এফ যদি ও 100 লাইখা হিংকে 100 বা 100 নি বেশি লাইখা হিংকে ও হিংকে কনফার্ম কুলুম তো মানে বিটি মা চারি নাই আর যদি 99 আর 100 নি বেশি হতো হ্যাঁকে আফরু কিসা নাইসিং মানু মানে বিটি চারিয়া ফানব তনি মানু অমতি যাত্রা মানে কুলুম তো কিন্তু আসুক হাই কুলুম ইয়াতা হাই ফিভারিয়া কিন্তু 100 নি বেশি লাইখে হ্যাঁকে আফরু বিটি মা চারি নাই ডক্টর ফান মাতলাং ডক্টর ফানু মাতিলা
0: অমতে গাঙ্কে আবনি বিশিঙ্গ কবাং মানো জরাই রক লুমানি বিশিঙ্গ ন কুজুগ তাই কংরাই বিনিতে কুংতিছে সফলাইয়া তাই কুজুগ হাইজুগ অঙ্গই টঙ্গ

0: আপনার তাম খাইমান
1: তাবুক নিদিন চিং যে আউটডোর আসগো জিবি আইজিএম মানে চিনি যে গভর্নমেন্ট হসপিটাল কিংবা প্রাইভেট চেম্বার যে ম্যাক্সিমাম চেরাই রকনি সেম কমপ্লেন কুসুগো হাইসুগো কং তুই ফাইও কংরাই তঙ নোজ ব্লক অং মানু মানে নোজ ব্লক বো তঙ তাই কুলুম বখরক বসা কিছু মানে ইরিটেটটা চেরা রক একদম নর্মাল ক্র্যাঙ্কি চায়া নুনিয়া হবো একদম ঠিক তে অমর চিং মানে সিজনাল ফিভার হীনতা সিজনাল ফিভার ওয়াটি জ্বরা কিংবা কুলম মানে ঠান্ডা উইন্টার জ্বরা যে সিজনাল অম ফ্লু বহীন বাক্সা বাক্সা ফ্লু ফ্লু ফ্লু মানে অম সিজনাল ফিভার হাইতা কংরায় কুচুক মানে লোম মানে অমর কেসা ভাইরাল ভাইরাল মানে সলগতা বইনি হইতে সলগ ফিভার করে বন্ধ তাই বামখা মানে
0: অমবাগুলো তাই কাহাম চেরাইন বামে খা
1: অমবাই অংমানো ভাইরাল ফিভার হিনতা মানে ভেরি কন্টেজিয়াস তো অমনি মানে ট্রিটমেন্ট বাহাইকে অমন ট্রিট খাই নাই কারণ কুলুম তো সাই মানে যত সাই মানে ইঞ্জেকশন তো সিরাপ তো ট্যাবলেট তো প্যারাসিটামল মাং কোম্পানি জুদা জুদা অং মানো কিন্তু বিথিংকে প্যারাসিটামল ন তাই ও প্যারাসিটামল ন ডক্টর ফুনু গে চেরাইনি ওজন নাই ওজন নিয়ে মোটামিক মানে যে সুক ওজন আসুক মানে ডেউস ক্যালকুলেশন খাই খাইয়ে প্যারাসিটামল চার থেকে ছয় ঘন্টা পরপর চারি মানো দো চেরাইন চার ঘন্টা পরপর নইলে মানে গ্যাবরি হয় তা নইলে ছয় ঘন্টা গ্যাবরি হয় চারি মানো তে সাপোজ বাক্সা বাক্সা চেরাই নিয়ে হিকে দুই ঘন্টা পরপর ন কুলুম ফাইও ফাই ফাইও তা মানে বিতি চারি ফানব কুলুম থাইছে ফাই নাই অমতি চেরাই থামো খাই না খাই না খাওয়া অমতি হিকে যদি একশো লেখাইকে হান্ড্রেড লেখাইকে চেরাইনি টেম্পারেচার লম্বনি থার্মোমিটার তো খাইছে মা পাই নাং নাই যদি একশো নি বেশি অংখাইকে আপরু অলরেডি চার ঘন্টা অংয়ে আঁকো মানে প্যারাসিটামল চারি মানি তা থাইছে কুলুম ফাই ফাইকা তামো খাইমায় আপরু হিংকে কিসা বসা শুই নামায় কারণ চেরা বেমার তো ফেব্রাইল সিজার হীনতা ফেব্রাইল সিজার হিংকে ছয় বছর নিয়ে তোলা চেরা রকনি বরং রিক্স তো রিক্স বমতে যদি লুমকা হিংকে বরং যদি থুই খিচা কম থাকে থুই খিচা কম থাকে যদি লুম খাইকে বরং সিজার ও সিজার মানে হিংকে মির্গি হাইতা কলিও লেংফানো মানো অমতি যাতা তা মন ফেব্রাইল সিজার হিন ক্রিমা সিংসা
0: সাইমান নাই যে হাই এংখা বা তাঙ্গি অমতি মাকলাই
1: একচুয়ালি ও মেইন লিংকে বোমা বুফানি যদি তখাইকে
0: বেমার
1: বোমা বুফানি বিশিং যে মানে যেকোনো একজন যদি অমতি ফেব্রুয়ারি সিজার বিনি চেরাই ফ্রুতা চেরাই ফ্রু যদি ফেব্রুয়ারি সিজার নি হিস্ট্রি থাকা হিংকে বিনি বুসা নিব আমার ফেব্রুয়ারি সিজার অংনানি চান্স তঙ
0: অশক্তি কারক মানে বিশিং পান আবার মানজাগ ইমান গবাং মা তাবুক তো মহাই টিকারক তো আসাই মানে সকাং বড় জাগ আসাই মানে ইয়া গুলো চরাইন ইন্টারনেট কেয়ার ফ্রু বোধ বন যে বুমা বহক তংফ্রু বন রিং টি ফাইও ইয়া গুলো গবাং মানো বন ইনজেকশন মানে চরাইরনি পলিও সলিও গবাং মানে তং বলে বং নিমতে গে নিউট্রিশন নাই চার মানে নুক মানে যে পলিও রোগ মানে গে আবার সার মানে বিশিং পান দা বং ইমান
1: ফেব্রাইল সিজার হিংকে টোটালি ডিফারেন্ট ও হিংকে সাবনে অং নাই শিয়া কিন্তু বোমা বোমানি তংকে বসানি অং মানো অমক আর ভ্যাকসিন নি কিংকে ভ্যাকসিন হিংকে মেইনলি চুং দশটা নাহলে বারোটা বেমার নি বাকি ভ্যাকসিন তো হসপিটাল প্রাইভেট যত মিলি হইতা সাপোজ এক্সাম্পল রেবিস ভ্যাকসিন রেবিস মানে সুই ওয়ার কাহিংকে হাই দেবা রেবিস ভ্যাকসিন তা ভ্যাকসিন তাম ভ্যাকসিন হিংকে সেম ভাইরাস ন সেম ব্যাকটেরিয়া ন সেম অর্গানিজম ন কিন্তু বন লেব প্রিপেয়ার খাই কাতা মানে সাপোজ চিকেন পক্স না চিকেন পক্স হিংকে তামো চিকেন পক্স খাইছে ভাইরাল ফিভার চুং যত সাই মানো চিকেন পক্স তামো মিজেলস চিকেন পক্স ঠিক অমো ভাইরাল দো তে অমো অংনানি সাকাং মানে চেরাই নো অংনানি।

0: Kang, same measles, same chicken fox ni biman ni vaccine bono jodi dikhaen ke tamang bini besao sa antibody mota protection radio mota jate future real real chicken fox real measles onkain ke jate u complication kom
1: bro fight khai
0: bini besao jate fight khaina jat antibody tong na jata omone bagai vaccine যে মানে যেকোনো ভেকচিন অরেল পলিও অঙ্কা ইঞ্জেকশন অঙ্কা ন টিটেনাস ভেকচিন বলে তাই ও ভেকচিন ভেকচিন অমনি বাগে রিও যাতে ইনফেকশন অঙ্কা ইঙ্কে ফিউচারত ইনফেকশন অংনা সাকাং ইনফেকশন খাই রিও অমুম ভেকচিন তা কিন্তু কম ইনফেকশন খাই রিও তা যাতে বিনি বসাগ অ্যান্টিবডি প্রডিউস হোক অ্যান্টিবডি মানে পুলিশ হাই ডিফেন্সটা ডিফেন্স তাই আমার তাম ও ডিফেন্স যে বডি রিয়াক্ট খাই ভ্যাকসিন নি পরে 24 আওয়ার্স নি বিশিং চব্বিশ ঘন্টা নি বিশিং চেরাই লুমানো লুমনানি চান্স নতা কিন্তু ভ্যাকসিন নি কারণে লুম খাইকে অম একবার না লুম নাই অম কাহাম কিন্তু একবার না লুম নাই মানে দুই তিনবার লুম লাগতা আর ভ্যাকসিন রিনানি চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা লাই খাওয়ালে দি লাই মানে লাইয়ে যদি লুম খাইকে তার মানে আমার ভ্যাকসিন নি বাগিয়া আমার ভ্যাকসিন ফিভার ইয়াতা তাই অন্য কোনো কারণে কংগ্রায় অঙ্কান ইনফেকশন অঙ্কান অন্তি যাত্রা
1: কি যে থাচিং সামানে ওই যে গলেই লোম মানে মানে আমার বাহাকে বন ট্রিটমেন্ট খাইমান বন বাহাকে নাই কেনে খাইমান
0: তা যে ফেব্রাল সিজার হিন মানে আমাকে ভেরি মানে ইউনিক আর কিসা ওয়ান আওয়ার সিংসা কারণ চেরাই বলে বিনি সিজার মানে মির্গি হাই অংটং মতো নুখাই কেউ কিরি থাঙ বলে ফ্যামিলি বড় হাই দিবা ফ্যামিলি মেম্বার চেরাই আসুক চেরাই ন বাহিকে সিজার মির্গি হাই অংটং হয় নাই তা যদি অমতি অংখাইকে যে কোনো ফ্যামিলি অং মানু যদি অংখাইকে বনো ফার্স্ট হসপিটালতে লাগনা নাং নাই কারণ সাপোজ তাবুক অংখা সিজার চেরাই ন লুমুই তো প্যারাসিটামল চারিকা লুম্মা হামিয়া ক্লিফাই অমনি পরে ক্লিফাইকা মানে তামো হিন মানে সিজার হাই অঙ্কা তা মির্গি হাই অঙ্কা তা অমতি অঙ্কে তামো খাইনা লাগে বন ফার্স্ট সেফটি থাক মানো তা ফার্স্ট ইঙ্গে সেফটি মানে যাতে বো কলাইয়া যা কিসব মানে সেফটি তা সিন সেফটি জিন হিন তা খাই অমনি পরে বন হসপিটালত লাগনা নাং নাই তো তাঙ্গে হিংকে ফার্স্ট টাইম অঙ্কাইকে চুং শিয়া যে অম ফেব্রাইল সিজার না অন্য কোনো বেমার হাই দিবা ফার্স্ট টাইম যে ফুল অমতা অমনি বাগে ফার্স্ট টাইম অঙ্কাইকে মানে হসপিটাল তো মাতি লাগ নাই একদম কম্পালসারি ঠিক আছে তাই হসপিটাল লাগে বনো টেস্ট অং নাই তা ব্লাড টেস্ট ইউরিন টেস্ট আর কুলুম থাঙ্গে ফাইকা অমতে বারবার দে ফাই মানো ঠিক আছে কারণ হিংকে অমনে ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল মানে হিংকে তে থাম অংমান মানে অপশন দা তে তাম বেমার অমতি অমনকে মেনিনজাইটিস হিনতা মেনিনজাইটিস মেনিনজাইটিস হব চেরাই র কুলুম ফাইয়ে অমতিকে মির্গি হাই কুলি মানে অমব মেনিনজাইটিস অমানো তে ফ্যামিলি মেম্বার জেনারেল পপুলেশন যে পারানি বড় রক বড় তো শিয়া না যে বোমো ফেব্রুয়ারি সিজার বোমো মেনিনজাইটিস কুলি খাইকে লেং থাকাইকে হসপিটাল মাতি লাং নাই হসপিটাল তিলাঙে বন চেক আপ টেক আপ খাই অমনি পড়াতে কনফার্ম খাইনা নাং নাই যে আমার ফেব্রাইল সিজার না মেনিনজাইটিস যদি মেনিনজাইটিস অঙ্কাইকে 14 দিন নিয়ে অ্যান্টিবায়োটিক নাং নাই কারণ যে কোনো চেরাই নাও মানো মেনিনজাইটিস যে কোনো চেরাই নাও মানো কিন্তু ফেব্রাইল সিজার হিংকে 6 ইয়ার্স নিয়ে তলা নিয়ে অমতা তে যদি মেনিনজাইটিস অঙ্কাইকে 14 দিন মিনিমাম 14 ডেজ 2 সপ্তাহ বন অ্যান্টিবায়োটিক মারি নাই ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক আর যদি ফেব্রুয়ারি সিজার অঙ্কাইকে টেস্ট যদি নর্মাল অঙ্কাইকে বন একদিন 2 দিন বাই ছুটি রি নাই তে ছুটি রিয়ে বন নগ ভাইকে তনি না নাই যাতে অমতি অংয়াজাত মানে ফেব্রুয়ারি সিজার তো তেবো অংমানো রিপিট অংমানো তা কারণ 6 বছর জোড়া যে কোনো সময় অংমানো একবার অঙ্কা মানে বিনি তাই অংনানি চান্স বাড়ি থাকো যে কোনো সময় 6 বছর জোড়া তাই বাহিকে কাটি নাই মনো বাহিকে চেরাই না তো ফার্স্ট হিংকে লুমকা হিংকে ন ও টেম্পারেচার বাই মানে থার্মোমিটার বাই টেম্পারেচার চেক খাই না

0: যদি 99 কিংবা 100 লাইখ্যাংকে ডক্টর নিয়র থানা নি শেখাং ন বন প্যারাসিটামল মা চালি না নাই দো প্যারাসিটামল ডোজ আগে নে হয়তো সুই সুই নাই ডক্টর দো তে নেক্সট ইংকে কাইসা বিথিরিও অমইংকে স্প্রে যাত্তা বুকুং করি যাক নাই মানে অমরিখাংকে লগে লগে ন ওই যে গুলি তো মানে ও লগে লগে বন্ধ থাঙো তে অম নকত নি না নাই অম চুং ছুটি পুরো শুই রহর যে চেরাইনি ফেব্রুয়ারি সিজার অংলানি চান্স তো 6 বছর জোড়া অং মানো প্লাস নেক্সট ইংকে বন আইরন সাপ্লিমেন্ট চালি না নাও চেরাই ন আইরন ডেইলি চারিয়া ফানবো সপ্তাহে একদিন দুই দিন আমি তা 3 দিন ডেইলি চারিয়া ফানবো আইরন
1: অপুষ্টির অনবাগে যে ইমান না কি
0: আবো ও আং শাখা যে জেনেটিক বং মানো বুমা বুফানি হইতে মান মানো আর সেকেন্ড ইংকে ও ইনফেকশন নি বাগে বং মানো থার্ড ইংকে বিনি বসাগো কিসা থুই খমংকে বং মানো এমনি বাগে কিসা আইরন নে সিরাপ মানে মোটামুটি উইকলি 2 দিন 3 দিন খাই কন্টিনিউ চালাই না নাও নাং নাই তা অম যে ফেব্রুয়ারি সিজার কাটি না বাগে
1: গুপমা ফরক বলা খেয়ে না বনো কেয়ার টেকার মাঠ লাই নাই হ্যাঁ তাকে সে হাঙ্কে আং নকমানি চাই রক কুচুকমাং কুচুকমাং ন ততরা চে চেখে পুঙুই নাই ব লেং মা হাই নি থাঙু তাই ককাক পাই আঙে কপাক লই লোক কপাক লই যে সিনি বড় রং নি আবার থুই থামা নগো তাই খাকলাম নি যে বিনি বেকরাং রং বানিনো ব নুক জাগই মানে তলানি খকলাম কুঠুক নি থামানি আবার হঙ্কে বড় তাম বেমার হনাই
0: কুচুকমানি হিংকে একদম কমন যে কোনো চেরাই কুচুকমানো জাস্ট আশাই দ্রব্য খুচুক মানো 1 বছর নিয়ে চেরাইব খুচুক 6 বছর নিয়ে চেরাইব খুচুক মানো 12 বছর নিয়ে চেরাইব খুচুক মানো খুচুক মানে লোম্বা নিকে একদম কমন হাই দেবা তে তাঙ্গি খুচুক তাঙ্গি খুচুক নাই অম মানে কারণ তামনি বাগি ব খুচুক তো অম বেশি ইম্পর্টেন্ট কারণ যে হাইকে কুলুম মানিব মানে কুলুম নিব কবংমা রিজন তো কারণ তো অমতি কেন খুচুক মানিব কবংমা রিজন তো ফার্স্ট থিংকে ইনফেকশন বাক্সা বাক্সা ইনফেকশন ন চুং নিমোনিয়া হিনো বাক্সা বাক্সা চেরাই নিমোনিয়া মতা অম অরব সেম লাংস নি ইনফেকশন খাকলাম নি ইনফেকশন আর অব কুচুক মানো
1: তংথানি দাং নাই আবো না কি তাম নি বাগে ইং
0: ইনফেকশন ইনফেকশন হিংকে যদি ইমিউনিটি কম থ কাইকে চেরাই নি ইমিউনিটি কম থ কাইকে ভিটামিন র কম থ কাইকে কিংবা ফ্যামিলি ও কিসা মানে
1: চুগি আর
0: এ
1: সারি খারি মান থাইয়া
0: টিবি নি পেশেন্ট রক্ত খাইকে নগ অমনি হইতে বসলক মানো তো অমনকে নিমোনিয়া হীনতা খাকল আপনি ইনফেকশন তো আর বকুচু মানো এ অমন ফার্স্টিংকে যে সাইমান না নাই যে টাঙ্গি কুচু গত ফার্স্টিংকে ইনফেকশন দেওয়া খা অম সাইমান না নাই কারণ ইনফেকশন অংকাইকে অমনের ট্রিটমেন্ট জুদা তো তে তাকে সেখানে ফরেন বডি মানে সাপোজ চেরাই চেরাই কেসা থুঁয়ে তো হাই না থুঁটে থুঁটে ব যে সামান্য মানে চাও বুকু গদাও যে কোনো মানুষ ব বুকু গদা নাই তো কাহামকে তনিরি আহিকে ব মানে যে কোনো মানুষ বুকু গদা নাই তো সামটাইমস তা মানে ফরেন বডি হয় না তা ফরেন বডি ব হাফ মানো তো হাফ কাহিনকে ব চেরাই কুচুক নাই চুং হিংকে নুসি নুগি আহিকে চুং সাইসি মাংলাক যে থাঙ্গই ব কুচুক হয়ে তো কন্টিনিউ ডেইলি কুচুক কুচুক মানে বিদি চারি মানে ব হামিয়া কিন্তু চুং শিয়া যে ব কেসা মানে মানে চাকাটা চিকন চিকন জাত চাকা আমার বহ কথা না জাগা ব খাকলা বহাব কাটা অমনি বাই অম ব খাইছা কারণ ফরেন বডি তে সেকেন্ড কারণ হিংকে এলার্জি চিনি এলার্জি তো মানে বরক নি যদি এলার্জি তো হিংকে স্কিন এলার্জি মখল নিয়ে এলার্জি হাই দিবা তে অমদিকে খাকলাক নিব এলার্জি অমন অখরার হিংকে আস্তামাহীনতা আস্তামা আর হব চেরাই কুচুক নাই তো চেরাই নি তো ডাইরেক্ট আস্তামা হিন মায়া কিন্তু আস্তামা হাইতা আমার চুং রিয়েক্টিভ এয়ারওয়ে ডিজিজ মানে এলার্জি নি হইতে অঙ্গনতা এলার্জি নি বাগিব চেরাই কুচুকই মানো
1: খাকলাপ কুফুনি
0: খাইও হামানি প্রবলেম অঙ্গ মানো অমতি যাতা তে তে সতঙ্গে টিবি টিবি অঙ্কেব চেরাই কুচুকই মাতো নাই কন্টিনিউ কুচুকই তো রান থানা একদম মাই মই চানা সয়া ওয়াইসে ওইসব লুম নাই কন্টিনিউ লুমলা কিন্তু একদিন দুই দিন পর পর কিংবা সারিক লুম নাই 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ কা কুচুকই তো কুচুকই তো কুচুকই তো তো তাই অমতি চেরা রোগ নেই কে ওম টিবি তো না করে চেক মা খাই না নাং না নাঙো তা হাই দেবা তে তে অমকে মানে টাঙ্গি কুচুকো

0: বাক্সা বাক্সা চেরা হেঙ্কে কনজেনেটাল ডিফর্মিটি বর্তমান মানো সিস্টিক ফাইব্রোসিস জেনেটিক ডিজিজ তা মানে খাগলাম নিয়ে ইনফেকশন প্রবলেম জেনেটিক অংখ্যাংকে বেড়া কুসুগ কুচুক হংকে মানে সাইমানা নামায় যে তাঙ্গি কুসুগ অমনি সাইমানা পড়েছি ট্রিটমেন্ট যেমন এলার্জি নিয়ে হয়তো অংখ্যাংকে বরং নেবুলাইশন রিও বাক্সা বাক্সা চেরাই না হসপিটাল থাকে নেবুলাইশন ফেরিনজাইটিস নিউমোনিয়া আমার হেঙ্কে কুংতুই রোগ ফাইলাক আসুক ফাইবা মানু কিন্তু মানে ফাইয়া ফানব অং মানু তামতে প্রেজেন্ট খাই মানতে যদি কুচু কংরাই তাই কুলুম ও তিনটা তো হেঙ্কে আর সেরা একদম ক্র্যাঙ্কি অম হেঙ্কে ভাইরাল ফিভার ভাইরাল ফিভার হেঙ্কে কোনো অ্যান্টিবায়োটিক কাম খায়া কোনো অ্যান্টিবায়োটিক কাম খালে ভাইরাল ফিভার হেঙ্কে ভাইরাল ফিভার ভাইরাল ফিভার নিয়ে ট্রিটমেন্ট হিঙ্কে চেরাই না টাইমলি যে কুচুক মানে বিধি তো কুচুক মানে বিটি চারিদি
1: কন্টিনিউ
0: দুইবার তিনবার অমতি সেকেন্ড হিঙ্কে প্যারাসিটামল লুমখা হিঙ্কে প্যারাসিটামল চারিদি আর থার্ড আর মোস্ট ইম্পর্টেন্ট হিঙ্কে বন নিউট্রিশন আর হাইড্রেশন মানে হিঙ্কে চামু কাহাম কাহাম রিনা নাম নাই ফ্রুটস ভিটামিন আমার বেশি রিনা নাম নাই আফর বোমানে দুধ চানি মানু মানে একদম উইক অং মানে উইক অং খাইকে তেব ছায়া অং নাই অমনি বাকি উইক অংয়া জাত খাই পনত রিনা নাম নাই মা চারি নাই যদি মাইমুই চাই ফানব নো প্রবলেম মাইমুই চাই ফানব মানে মাইমুই চাইয়া কারণ অলরেডি লুমুই তো না চানা মুসু তাই বন ভিটামিন নি সিরাপ খাইসারি মানু অমনি বাদে কিসা নরম জাত চানি মানু যেমন খিচিড়ি অংকা দালিয়া অঙ্কা পায়েস অঙ্কা আমি মানে কিসা চানাই যাত্রা
1: নর্মাল
0: থকজমা জাত রুটিন মাইমুই মাই ডাল অম চায় ফানব আমিকে বনমা চারি না নামায় প্লাস হাইড্রেশন হাইড্রেশন মানে হিঙ্কে তি মারি নাই তা তি ফ্লুইড জুস বুথি
1: বুথি জাতীয়
0: হ্যাঁ অম বাইসি ভাইরাল ফিভার হামো
1: জন্ডিস রোগমাপায়ামনি কারণে অংখনা ও যে জন্ডিস রোগ হই বনো এডমিট রোগমা খাইমানি আমার নুক যাবো তামনি বাকি আবহাওয়া
0: চেরাই আসাইনি সেখান বহক বিশিং না চেরাই আসাইনি সেখান আপনি হিঙ্কে চেরাইনি বসাগো বোমানি থ্রি সিট দো হাই দিবা চেরাই আসানি পরে বোমানে থ্রি চুং মানে মানে কাকলে
1: বড়
0: অমথের আস মানে সেপারেট অং থাঙ বোমা বাই চেরাই সেপারেট অং থাঙ সেপারেট অংনি পরে তামং চেরাইনি বসাগ গবং ফিজিওলজিক্যাল চেঞ্জ হো মানে চেঞ্জ হো তা বিনি বসাগ চেঞ্জ হো তে চেঞ্জ হো বিনি যে থ্রি চৌমানি আগে অম ব্রেকডাউন হো মানে তামো হিনে নষ্ট তো হিনিয়া মানে ব্রেকডাউন ফাটি থাকো হান্ডে হাজারটা তো আর বিসি রোগ অমতি হিঙ্কে ন জন্ডিস বাড়িও তো যত চেরাইনি ন কারণ ওম নর্মাল ফিজিওলজিক্যাল তে বাক্সা বাক্সা চেরাইনি তামো যদি বোমানি দুধ কাহামকে নুঙে হিঙ্কে হিঙ্কে নুগো যে সিজার রোগ অংখা হিঙ্কে অমতি মানে প্রবলেম ওতা সিজার অংখা হিঙ্কে লগে লগে দুধ চানি মায়া ও কিংবা বোমানি কোনো প্রবলেম থাকা হিঙ্কে দুধ চারি মায়া চেরাই মানে প্রবলেম থাকা চেরাই কুচুক মায়া অমতি প্রবলেম হাইকে বরফনি জন্ডিস অংনার চান্স বাড়ি থাকো কারণ হিঙ্কে বরফনি বেসাও তাবুক তুই তো অলরেডি নেচারেলি ফাটি থাকো মানে ব্রেকডাউন উঠো জন্ডিস অলরেডি বাড়ি থাকো তে অমনির লগে দুধ বচায়া মানে কম মাংখাইকে দুধ কম মাংখাইকে বিনি জন্ডিস তেব বাড়িও তা অমতি হংখাইকে কাইসা লিমিট তো লিমিট ও লিমিট নি তলাও হিঙ্কে হসপিটালে ভর্তি খায়া জন্ডিস নুকজাক ফানব মানে চুং হসপিটালে ভর্তি খায়া তে ও লিমিট লাইকা হিঙ্কে আফ্রো থাম খায় বরং হসপিটালে ভর্তি খায় বরং

0: ফটোথেরাপি মারিও, ফটোথেরাপি সাপোজ রম দি 15%, জাস্ট এক্সাম্পলটা 15% নিয়ে তোলাও হিংকে চুং হসপিটালে ভর্তি খায়া, কারণ অমন নর্মেল মানে তার মানে হিংকে বুমানি দুধ খাওয়ামকে মান তো সুতি মানে খিমানি যত নর্মেল নর্মেল তা চেরায় মানে লেভেল হিংকে 15% নি কম
1: জন্ডিস
0: অমন নগদ সাতুং ফুলি নগদ দিব নিজে নিয়ে হইতে 7 দিন 10 দিন 14 দিন বাই হামতা নাই তে বাক্সা বাক্সা চেরায় নুন যে এক্সাম্পল মানে যে হসপিটালে ভর্তি হবো না বড় হিংকে 15 নি বেশি বড় নি হ্যাঁ 15 নি বেশি হোক আপনি হিংকে কাইসা রিক্স তো ও রিক্স তামো রিক্স ও মানে বিলে রুবিন হতা জন্ডিস জন্ডিস যদি বক্র বরং ব্রেন হাপ কাইংকে আপরু বিনি ব্রেন নষ্ট থাকো চেরাইনি ব ফিউচার বিনি ফিউচার বক্কা হামকে নিজে নিয়ে হইতে হিম মাংলাক খরাং খামকে খানাই মাংলাক মানে প্রবলেম অং যাগতা নর্মেল চেরাই হয় অং মাংলা এই অমনি বাকি যাতে ও লেভেল নিয়ে হইতে বেশি অংয়ে যাত বরং নচু হসপিটাল ভর্তি খাইয়ে ফটোথেরাপি রিও ফটোথেরাপি হিংকে ফটোথেরাপি দেখা হিংকে বিনি জন্ডিস কমি থাকতা যদি লাইট বাই যদি বেশি অং খাইকে আপনি হিংকে বিনি রিক্স অং যাগ বলে ওই ব্রেন নষ্ট সেরিব্রাল পালসি হীনতা অম জন্ডিস জন্ডিস যদি বাড়ি থাকা হিংকে তা তো জন্ডিস বাড়িয়া যাতকে চুং ফটোথেরাপি রিও যদি অমনি লেভেল লাইক হেঁকে অম হিংকে 20 এক্সাম্পল নাই দি 15 দিন তোলা হিংকে ভর্তি খাইয়া 15 দিন শাখা হিংকে ভর্তি খাই নাই তে অমনি পড়া তাইছে চেক খাই নাই যে অম 20 নি শাখা না 20 নি কম যদি 20 নি শাখা অঙ্কাইকে হ্যাঁ বাড়ি মানু দো যদি 20 নি বেশি অঙ্কাইকে 20% নি বেশি অঙ্ক জন্ডিসটা তার মানে হিংকে তাবুক বিনি বক্রগ অলরেডি বো জন্ডিস মানে এফেক্ট খাইতমতা অমনি বাকি বিনি বাকি স্পেশিয়াল অপারেশন হাই খাইসার টেকনিক চুং হসপিটাল খাইতা বিনি যে থুই চা থি পুরা থি চেঞ্জ খাই রিও অমন এক্সচেঞ্জ ট্রান্সমিশন হীনতা মানে বেলাই মানে তামহীন রিস্কি প্রসিজিওর হ্যাঁ কিন্তু অম খাইয়া হিংকে ব ফিউচার হিম মাংলা চলি মাংলা মানে নর্মেল ফাইসে না বিনি ব্রেন নিয়ে প্রবলেম হোক না এ অমনি বলে অমন জন্ডিস তুই
1: হিংকে চিনি যাওগুলো তাবো আসে যাগো জরাবো করে খাবা চিন পাইথাগো তাই কিসা সঙ্গে মজুগো কুলুমনি বিশিং পানো বেলাই লুমজাব আর লুমানি হানা হামিয়া হানা হামিয়া ইয়াগুলো আবো কোনো ক্যান্সার হোক বা কানেকশন ডাক দাম
0: চেরাই ডক তো আং তো অলরেডি শাকা দো যে চেরাই ডক লুমানি হিংকে তো এনি কারণে লুমানো কিন্তু চুং বাক্সা বাক্সা চেরাই না নুখা চুং হসপিটাল কিংবা ইয়াং ইয়াং রিপোর্ট নিউজ খানা মানে দো যে চেরাই লুমই তঙ লুমই তঙ লুমই তঙ হাসে হামিয়া আফরিংকে বন জাস্ট বিটিসি মি চারি অংলাক বেন কিসা কাহামকে টেস্ট বখাই না নাই কারণ ই কারণ নুং যে সামানি ক্যান্সার চেরা রং নিব ক্যান্সার রং মানো থুইনি ক্যান্সার দো বেখরেংনি ক্যান্সার দো কমা জাগানি ক্যান্সার দো চেরা রং নি থুইনি ক্যান্সার বেশি কমন থুইনি লিকোমিয়া লিম্পোমা অমহীনতা অমর চেরা রং নি কমন নো মানে তো অং মানতা লিউকেমিয়া ব্লাড ক্যান্সার তা তে অম যদি একবার ব্লাড টেস্ট খাই কাইকে চেরাই নি তা লুমখাইকে লুমখা না ক্যান্সার নিবাগে ব্লাড টেস্ট খায় জাস্ট নর্মেল ব্লাড টেস্ট তা লুম্বা নিবাগে ব্লাড টেস্ট খাই কাইকে তো অম মাঞ্জা খাও মাঞ্জা খাও তা কিন্তু অম অং মানু নুং ঠিক নাকা যে যে কোনো চেরাই যদি কুলুম মানে কমিয়া কমিয়া কমিয়া অম তিনকে ডক্টর ফোন না নাই ডক্টর যদি ব্লাড টেস্ট খাই দিয়ে সাকা হিংকে ব্লাড টেস্ট খাই না নাই খাই কিসা কারণ নাই না নাই তা কোনো অন্য বেমার রোগ তত অন্য বেমার বলতে ক্যান্সার অটো ইমিউন ডিজিজ কমা বেমার তো তা অমনি বাকি যদি বারবার লুম খাইকে ব্লাড টেস্ট রক্ষা খাইকে অম মাঞ্জা থাকো
1: আও গাঙ্কে তাবং নিও জরাবো তো কবাং মানো চরাই আছে খাঙ্কে নো বেমার বাই গদাল যাক গে ও চিনি তং খরক বাহাইন হামেনি বাগৈ ও জরাবো চরাই রক নো তন্নানি মা ফারক বেলাই খেন সাক থানানি নাঙ্গো গাঙ্কে নরক বো খনা কানা তিনি জং নো সার তাম তাম হনেই ছাই কলাংখা চরাই রক লম খাঙ্কে তাম খাই তন্নানি নাং তে লুমনানি সাকাং নো বজং বাহাইকে বনো নাইকানি খাই তংনানি না হিংকে মা ফা হঞ্জাংনাই রক তাই ফ্যামিলিনি বর যত বরক রক ন বরক বাহাইন জরাই রক ন কাহাম কেন নাইকানি

0: nangnai borok no chung sibi sia je borok lumui tomo ba sai manya borok tong thokai tong tong khana borok ni bising lum tomo ba chung si chugyang nai haine ba gei norok sa kham ro gai kam krang tong nang nai tai hospital logo ba haino norok klang nang nai ke chini yago chung tai bo am hai kok rok sai man khamu jora man phike tebe sa chung sar no kobo gei salai pinai am hai kabang ma sarai rong ni tai ba sajang nai tong kho hingke tini ni bagai asang nang sitang je khnai tongnai takok tai bukhok songno bo chini khapang ne hamjang ma ya phare chini pandano orno ma thaksina sarno bo khulum ka
1: khulum ka sakham trani panda khna baikha akashbani agottala
2: HIV AIDS no osoi kriya kare HIV te AIDS no se kaham ke sinanango hamjak ma bai bhai ke AIDS no ka sunani abose sidi
3: AIDS no se sheleng di এইডস মানজাক নাই বরক নয়া এইডস নৌকা শুনানি আবুসে শৈলামা
2: কাহামকে সিনাবাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাইদি হাস্তিনে জুদা জুদা আমচে ফিয়কজা চুবা মুংথানি চুবাচু নাদি ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ছাক হামতে নুকুং হামকাই নাইখুং ত্রিপুরা হাবাং বাই লুকু হামকাই নিবাগে নুং সাউই দমান ফেকজাক নাই নানাই রক্ন সিরদুক্তি ওয়েস তিরিমানি বিসিংতি এইচ আই ভি মানজাক নানি কাতিরুই মানো তে কাহাম করিংখে টঙ্গি মানো
3: চিনি হাসতে ও জুদা জুদা হাংখরনি খুংবা চিসা শাক হামনগ রাংনাঙ্গিয়া ওই ওয়েস টেরিনানি শেপ তঙ্গ
2: আবনি বাগিনে ওয়েস টেরিমানি নয় আশাক দি কাহাম করং তং দি কাহামকে সাইমানা বাগে টোল ফ্রি নাম্বার 1097 করং দি
3: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাই নি বাগে আওয়াই যাক
1: অবনি লগনে পেকাতিনি সান্দজরানি কক বড় আওয়াই পানা যতনন হামবাই

ককবরক অনুষ্ঠান এখানে শেষ হলো। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদক দ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশনসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, আজও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। পুরুষদের FIH প্রো লীগ হকি সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আর জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আজ নতুন দিল্লিতে নার্কো কোয়ার্ডিনেশন সেন্টার বা NCORD-র দশম শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদক বিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
1: इस लक्ष्य को प्राप्त करने के लिए 26 से 29 का जो रोडमैप है वो चार प्रमुख स्तंभों पर आधारित है। पहला स्तंभ है एनफोर्समेंट, इंटेलिजेंस और ऑपरेशंस। इसका उद्देश्य है पूरे नेटवर्क पर लक्षित इंटेलिजेंस लीड कार्रवाई करें और उनके नेटवर्क को नष्ट कर दें। दूसरा है प्रीकर्सर्स एवं सिंथेटिक ड्रग कंट्रोल। उत्पादन स्तर पर ही हमने नशे को रोकने की रणनीति अपनानी पड़ेगी।
0: অমিত শাহ বলেন, 2004 থেকে 2014 সালের মধ্যে তদানীন্তন কর্তৃপক্ষ প্রায় 26 লক্ষ কেজি সিনথেটিক মাদক বাজেয়াপ্ত করেছিল। 2014 থেকে 2026 সালের মধ্যে বাজেয়াপ্ত সিনথেটিক মাদকের পরিমাণ বেড়ে 118 লক্ষ কেজিতে দাঁড়িয়েছে। মাদক

প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এ সংক্রান্ত অপরাধের তথ্য সময় মতন আদান প্রদান সহজ করার লক্ষ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করতে সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মার ড্রাগ মুক্ত ভারত গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর লেখা একটি প্রবন্ধ শেয়ার করে শ্রী মোদী এই মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি প্রত্যেক নাগরিককে ড্রাগ মুক্ত বিকশিত ভারত গড়ে তোলার মিশনে যোগ দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দেশজুড়ে সর্বোত্তম মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবার বিশ্ব মাদক দিবসের ভাবনা সিনথেটিক ড্রাগ। আফিম বা কোকেনের আসক্তি থেকে এবার থাবা বসিয়েছে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক ড্রাগ। স্কুল কলেজের পড়ুয়াদের এই ড্রাগের প্রভাব থেকে মুক্ত করতে চলেছে বিভিন্ন সতর্কতামূলক প্রচার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ড্রাগ রুলস বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রস্তাব অনুযায়ী আমদানির সময় ওষুধগুলোর মেয়াদ বা সেলফ লাইফের অবশিষ্ট সময়কাল অন্তত 12 মাস হতে হবে। তবে বিশেষ প্রকৃতি এবং জনস্বাস্থ্যের বিষয়গুলি বিবেচনা করে জৈব পণ্য এবং রেডিও ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে অবশিষ্ট মেয়াদের সময়সীমা অন্তত 60% থাকার যে বর্তমান নিয়ম রয়েছে তা অপরিবর্তিত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশে সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারিমেনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স সিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এআই অপরচুনিটি বিষয়ে এই ঘোষণাপত্র তুলে ধরেন। কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আয়োজিত এআই উদ্ভাবন সম্মেলনে অংশ নিয়ে মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরমাণু, মহাকাশ এবং কোয়ান্টাম প্রযুক্তি আগামী দিনে উন্নয়নের রূপরেখা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার লক্ষ্য স্থির করতে চলেছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের এক সম্মেলনে তিনি আজ এই বক্তব্য রাখেন। শ্রী সিং বলেন, ভারত বর্তমানে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ভুটানের শিক্ষামন্ত্রী ইয়াজিং ডি থাপার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সংবাদমাধ্যমের একটি পোস্টে শ্রী প্রধান জানান, তাদের মধ্যে আলোচনায় শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা এবং ডিজিটাল মাধ্যমে শিক্ষাদান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন, চিরাচরিত ওষুধ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা এফআইআরে নাম থাকায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীষ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রীরাম শঙ্কর যাদব ওরফে টিন্নুর পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত হিসেবে এফআইআরে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দলের সুপারিশের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে

এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। দু তিনটি অংশে চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হবার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। আজ সকালে তিনজনের

সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হবার পরেই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিং এর কাজ শুরু হবে। আজ সকালে তিনজনের দেহ উদ্ধার হয়, পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন, তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। SSKM-এ চিকিৎসাধীন 18 জনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদত্ত মুখোপাধ্যায় আজ সেখানে যান। এদিকে এই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফেরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ একথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার 2টি MCC-C17 বিমান সেদেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 35 টন ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট এবং 2টি ভীষ্ম কিউব। তিনি বলেন, এই কঠিন সময়ে ভেনেজুয়েলার সরকার এবং সেদেশের জনগণের পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589, আহত 1,500-এরও বেশি। পুরুষদের FIA প্রো লীগ হকির সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লিভ হ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:20। এই সপ্তাহের শুরুতেই এই দুই দল মুখোমুখি হয়। সেই ম্যাচে ভারত 4-3 ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। গতকাল খেলার পর মাত্র 24 ঘন্টার কম সময়ের মধ্যে আবার মাঠে নামছে ভারত। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার।
2: আকাশবাণী আগরতলা।
3: মুই তো নারক দি নিগি লাগাই তংমং চামং তে চাশমাই তংমানি বিসিং তৈ সাগো এইচ আই ভি সলোই মানো
4: তুমুং কেব এইচ আই ভি বাই মানজাক থতক মাতং যাখে হাস্তে নিজে শাশাক হাম নগ থাঙ্গই আই সি টি সি খতলো মালাই দি ডাক্তার বাই কক সালাইয়ে তামুক খালাইনা নাংন কক বিতি না দি

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিথিকা দেববর্মা তিনি ককতুমা বুবাগ্রক অংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা নেশামুক্ত ভারত অভিযান তাংবুতাঙ্গ লুকুরব পালখে কথালাই অংখরলাই যাক কামিয়াম চেনি হামক্রাইনকারি হাস্তে এবার হা কতনি হামক্রাই ইংয়াহিনী শাখা মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা রামনগর মালাক কবাংমা তংথায় পেখাকমানী পাটিমঙ্গ হাস্তে হাপাং মন্ত্রী অক্রানী দাগি মুম্বাই কুচুক বেরেমনি আমজকমা কমিটি আচুক রিখা থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইমাও তিনি জম্পুই জলা প্লে সেন্টারতে ভারত রত্ন সংঘ কপলাই অংখা তাবু ককতমা শুক্রবুই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখার নেশামুক্ত ভারত অভিযান তাংবুতাঙ্গ লুকুরক পালখে কথালাই অংখরলাই যাক হদা রায়দা নাইকরংতে ফান নাইকং প্রতিমন্ত্রী বি এল বার্মানি কেফেক মানে ইয়াকাকজাক ভারত সেনামৈতি সামা ও ককখাল কাইসা শেয়ার খাই ব অকক শাখা হদা লামতেই মন্ত্রীবক্রক যত লুকুরকন কেফেক ইয়াকাকজাক ভারততেই বিকশিত ভারত সেনামনানী মিশনও গদাল ফাইনা বাকে কবকমুং না রেখা ইয়াং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি কতালো নার্কো কোঅর্ডিনেশন সেন্টারনি ফিল্ড চিফ কুচুক বেরেমনি ককলা পান্ডাও কক নারকনা থাংতানি শাখা কেফেক মানিনি কিরিমু বসং নাইকলমা রাংমারিতে শিকলা হদাতে হা কতনি থিনাং কিরিমা সিংসা নুক জাগাই তঙ্গ অচবাও কপ্লাই অংনা হিংকে শিকলা হদাতে বোমা সং বাকসাকে সামুং তাংনানি নাংনাই অবনি বাকে ন বস্কাঙ্গ ফাইনা বাকে কবক্ষা বসাকা ফেকজাক মানে সামুং চায়া বেছে ব্রংনি ককথম জড়াও সেবসা ব্রেনা বাকেই নার্কোটিক্স কন্ট্রোল বিউরো কিচাসক অনলাইন পোর্টাল সনামকা ব বেবাগ সচিব অক্রাতে পুলিশ নিয়ে কুচুক বেড়ে মৃদাগি ফাংসং জড়ানি বিশিঙ্গ পোর্টাল রোগ মামলা খেলাইচাক বেছে ব্রগ্ন আপলোড খেলাইনানি কইমুং।

0: হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরানী চেতনবাই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ নি কে এল এস অডিটোরিয়াম খনা নিসেমি চেঙ্গানে লিভার বেমানি সাইন্টিফিক কনফারেন্স লিভার কন নাইন খনা সানজা দাম্বাতামুই সতী থামচিব শালনিনি ফিল চুকু বেরেমনি লিভার কন নি পান্দানো চেঙ্গে রিওয়ানু হা কতনি মুঙ্গনাং লিভার বেমার নাইকরং পিজিআই চন্ডীগড়ের ডিরেক্টর কচাম পদ্মশ্রী ডক্টর ওয়াই কে চাওলা হা কতনি বেবাকই মুঙ্গনাং খড়ক নইচেবা লিভার বেমার নাইকরং ও কনফারেন্সও মানজাক ফায়ানু হাস্তে অবতীনে যাই যাই খে বরমরি ওই মহরম পালাই যাখা ইসলাম তংথানি বড় রকনি থানি অশাল ইয়া কারমানিতে খা কামানি শাল চায়ানো কেবেঙ্গই কাহামনি লামো হিমনানি রিকনানি হিনেই অশাল ন পালাই যাগো মহরম নুগুইন তিনি আগরতলানি রামনগর গোলচকর আমচানি সেমি তাজিয়া কারি উই হিমবতক আগরতলানি জুদা জুদা লামাতেই লাইসুকা গুমতি জেলা সদর উদয়পুরনি বদর মুকাম আমচাইনিব তিনি তাজিয়া হিমবতক কারি যাখা তিনি নিসেমি নৈচিচার শালমারি জোড়া মারমার শালথাম হাপানি লেলামুং সাকলাইমানি তংফানো খনা চা শাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল রংন কতরতে জিবিবি শাখামনকনি আউটডোরতে ডায়গনস্টিক শেপনি ফিয়কজাক তাংবুতাং তংগানু এজিএমসিতে জিবিপি শাখামনকনি মেডিকেল সুপার কক মুং কাইশ অকক তুমানো রেখা হায়ুঙ্কা ফুটবল বাতাইমুঙ্গ কাইচি বুড়ি হা কতর নক আউট বেরেমো আচুক থাই সানাম নাহারকা গ্রুপ আয়ো নরওয়েতে ফ্রান্স বাতায়ানো ইয়াংতে কাইশা ম্যাচ ও সেনেগাল বা ইরাক বাতায়ানো অকাইনি ম্যাচ ভারতনি জরা হরনি চিনে তামুই সতী থামচিও চেঙ্গানো আবুনি উলোখনা আইচুকনি দাম্বা তামুই সতী থামচিও গ্রুপ এইচ ও কাইনি থমুং অঙ্গানো কাইশা কাবু বার্ডে তে সৌদি আরব তে কাইশা স্পেন বাই উরুগুয়ে বাতায়ানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলচাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইমাও তিনি কাইনি থমুং অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও পুইলা থমুঙ্গ জম্পুজলা প্লেয়ার সেন্টার নৈশা গোলনি ফেরবাই স্বামী বিবেকানন্দ ক্লাবন ম্যাচ এনখা উল অ থংখলাও ন ভারতরত্ন সঙ্গ চিবুক চা গোলনি ফেরবাই কদমতলি যুব সংস্থান ম্যাচ এনখা বুসকাং দামনৈ চিব্রিয় উনকুটিতে উত্তর হাঙ্কর ফেরাঙ্কি গবাংখে ওয়াতিওয়ান হিনে হজাক মৌরিখা নবার তুইবার নাইখু খনা শালনি তুংমারি শাখাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামাও নৈচি দোক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গই মানু তিনি শালনি তুংমারি শাখাও থামচি থাম দশমিক নই ডিগ্রি সেলসিয়াস তে খামাও নৈচি দোক দশমিক বুড়ি ডিগ্রি সেলসিয়াস পাই থাকো কক্তমাবু বাগ্রতী সাহাইন হাই পরিফিও মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী শাখা নেশামুক্ত ভারত অভিযান তাংবুতাং লুকুরক বা পালখে কথালাই অংখরলাই যাক কামি আমচাইনি হামক্রাইনকারী হাস্তে বা হা কতুনি হামক্রাই ইংয়াহিনি শাখা মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা রামনগর মালা কবাংমা তংথায় পেখাকমানি পাতিমুঙ্গ হাস্তে হাপাং মন্ত্রকরানি দাগিমুংবাই কুচুক বেরেমনি আমচকমা কমিটি আচুগরিখা থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইমাও তিনি জম্পুজলা প্লেয়ার সেন্টারতে ভারতরত্ন সঙ্গ কপলাই ইংখা ককতমা তিনি নি বাকে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানে খনা ফুং দাবস নি তামুই সতি ব্রেচিব
1: মনে রাখবেন সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলন
2: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সূচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহারের মাধ্যমে এইচআইভি সংক্রমণ হতে পারে তাই সতর্ক থাকুন জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নতমানের বীজ ব্যবহার করে বিজ্ঞানভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। রামনগরে বহুতল আবাসনে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় রাজ্য সরকার উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচগুলিতে নক আউটে ওঠার জন্য দলগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নতমানের বীজ ব্যবহার করে বিজ্ঞানভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হলঘরে ক্ষেত বাঁচাও অভিযান এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষের ওপর একদিনের কর্মশালার উদ্বোধনী ভাষণে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এর ফলশ্রুতিতে দেশ আজ কৃষিক্ষেত্রে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে। তিনি বলেন, ক্ষেত বাঁচাও অভিযান চলবে আগামী 30 জুন পর্যন্ত। এই কর্মসূচির অন্যতম স্লোগান হচ্ছে, মাটি বাঁচান, কৃষক বাঁচান এবং কৃষক বাঁচান। এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হচ্ছে

রাসায়নিক সারের কম ব্যবহার করে প্রাকৃতিকভাবে কৃষিকাজ করা, এতে করে জমির উর্বরতা বজায় থাকবে। সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের শ্রীরামপুরস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে ক্ষেত বাঁচাও অভিযান এবং প্রাকৃতিক চাষ নিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান প্রাঙ্গণে প্রাকৃতিক চাষাবাদে উৎপাদিত ফসলের প্রদর্শনীটিরও তিনি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল প্রমুখ। অনুষ্ঠানে সয়েল হেলকার, জৈব সার ও পাওয়ার উইডার সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়। রামনগরে বহুতল আবাসনে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। নগর উন্নয়ন দপ্তরের সচিবের নেতৃত্বে গঠিত 5 সদস্যের এই কমিটিতে দমকল, পুলিশ, আগরতলা পুর নিগম ও পূর্ত দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন। আগামী 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ রামনগরের 4 নম্বর রোডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটগুলি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথাও বলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক প্রমুখ। উল্লেখ্য, গতকালের বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত শুভ্রজিৎ চৌধুরী আজ সকালে জিবিপি হাসপাতালে মারা যান। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি বলেন, বর্তমান সরকার তাঁর রচিত বন্দে মাতরম সঙ্গীতটিকে জাতীয় সঙ্গীতের মতো সমান গুরুত্ব দিচ্ছে। সমাজ ও দেশ গঠনের পাশাপাশি জাতির অগ্রগতির লক্ষ্যে বঙ্কিমচন্দ্রের জীবন দর্শন আজও প্রাসঙ্গিক বলে তিনি উল্লেখ করেন। উত্তর জেলার তথ্য সংস্কৃতি দপ্তর এবং জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ ধর্মনগরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক জহর চক্রবর্তী। রাজ্যে আজ যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে মহরম পালিত হয়। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি ত্যাগ ও শোকের, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে অবিচল থাকার প্রতীক হিসেবে দিনটি পালন করা হয়। মহরম উপলক্ষে আজ আগরতলার রামনগর গোলচক্কর এলাকা থেকে তাজিয়া নিয়ে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। গোমতী জেলা সদর উদয়পুরের বদর মোকাম থেকেও তাজিয়া নিয়ে মিছিল করা হয়। সিপাহীজলা জেলার ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ আশাকর্মী ও আশা ফেসিলিটেটরদের মধ্যে 62টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বিতরণ করা হয়। তৃণমূল স্তরে স্বাস্থ্য সেবা প্রদান ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে এই মোবাইল ফোনগুলি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাক্তার দীপ্তনু চক্রবর্তী। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মার মাদকমুক্ত ভারত গড়ার গুরুত্ব বিষয়ে একটি প্রবন্ধ শেয়ার করে তিনি আজ একথা বলেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিককে মাদকমুক্ত ভারত এবং বিকশিত ভারত গড়ার এই মিশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নয়াদিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের 10ম শীর্ষ স্তরের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মাদকের এই ভয়াবহতা জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং যুব সমাজ ও দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। এই যুদ্ধে জয়ী হতে তিনি আধ্যাত্মিক নেতা, যুব সমাজ এবং মায়েদের একটি মঞ্চে একত্রিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মাদক অপরাধ সংক্রান্ত তথ্য সময়মতো আদান প্রদানের সুবিধার্থে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। তিনি সমস্ত মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিবরণ আপলোড করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, মাদক ও মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযানকে শক্তিশালী করার জন্য উন্নত সমন্বয় এবং প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। আজ থেকে 28শে জুন পরপর 3 দিন সরকারি ছুটি ঘোষণা থাকলেও আগামীকাল অর্থাৎ চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি ও জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এ খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব।
প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন আজ রাত 11:45 পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও

0: এসএমএস করা যাবে। খেলার খবর। বিশ্বকাপ ফুটবলে 14টি দেশ নক আউট পর্বে জায়গা করে নিয়েছে, বাকি রয়েছে 18টি স্থান। বাকি থাকা 6টি গ্রুপের মোট 24টি দেশ নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে আজ এবং আগামীকাল। গ্রুপ আইতে নরওয়ে এবং ফ্রান্স মুখোমুখি হবে গ্রুপ শীর্ষস্থান দখলের লড়াইয়ে। অন্য ম্যাচে সেনেগাল মুখোমুখি হবে ইরাকের। দুটি ম্যাচই ভারতীয় সময় আজ রাত 12:30 শুরু হবে। এরপর আগামীকাল ভোর 5:30 গ্রুপ এইচ এর দুটি খেলা রয়েছে। দুটি ম্যাচ ড্র করে নক আউটের আশা বাঁচিয়ে রাখা কাবো ভার্দে খেলবে ছিটকে যাওয়া সৌদি আরবের বিরুদ্ধে। অন্য ম্যাচে মুখোমুখি হবে রাউন্ড অফ 32 নিশ্চিত না হওয়া দুটি দেশ স্পেন এবং উরুগুয়ে। এই গ্রুপে এই তিনটি দেশের কাছেই নক আউটে ওঠার সুযোগ রয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় জম্পুইজলা প্লে সেন্টার 2-1 গোলে স্বামী বিবেকানন্দ ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে ভারতরত্ন সংঘ 10-0 গোলে কদমতলী যুব সংস্থাকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালিত মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটের আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় প্রগতি প্লে সেন্টার 9 উইকেটে রয়্যাল কোচিং সেন্টারকে এবং নিউ প্লে সেন্টার 17 রানে রামনগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় বিদ্যাসাগর কোচিং সেন্টার 14 রানে সোলিঙ্গ ক্লাবকে এবং ব্লাডমাউথ ক্লাব 10 উইকেটে চলমান সংঘকে হারিয়ে দেয়। আজ উমাকান্ত স্টেডিয়ামে আয়োজিত আগরতলা প্রেস ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে আগরতলা প্রেস ক্লাব টিম বি জয়ী হয়েছে। খেলা নির্ধারিত সময়ে আগরতলা প্রেস ক্লাব এ বনাম আগরতলা প্রেস ক্লাব বি দুই দলের মধ্যে কোনো গোল হয়নি। পরে পেনাল্টিতে 4-2 গোলে জয়ী হয় আগরতলা প্রেস ক্লাব বি দল। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় ধলাই, ঊনকোটি ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নত মানের বীজ ব্যবহার করে বিজ্ঞান ভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। রামনগরে বহুতল আবাসনে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় রাজ্য সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচগুলিতে নক আউটে ওঠার জন্য দলগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আপ সব ইয়ে বক্স দেখ রে হো? ইস বক্স মে আপ সব কে লিয়ে কুছ এনভেলপস হ্যায়। আপ সব ইয়াহাঁ আও অর ইয়ে এনভেলপস লে লো।
2: मैम, मेरे वाले में तो HRD से रिलेटेड अलग अलग मैसेजेस हैं
3: और इसमें लिखा है कि असुरक्षित यौन संबंध से HIV हो सकता है।
4: मेरे वाले में नीडल या इंजेक्शन शेयर करने से HIV फैलने की बात लिखी है
5: और इसमें लिखा है कि संक्रमित रक्त और रक्त उत्पादों से HIV हो सकता है।
6: मल्टीपल पार्टनर्स मतलब HIV का ज्यादा रिस्क।
1: हम अपनी जिंदगी में अच्छा बुरा सब जानते हैं, लेकिन फिर भी कुछ बातें इग्नोर कर देते हैं। तो मैंने सोचा जाते जाते याद दिला जाओ, ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
7: HIV/AIDS से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के ICTC में संपर्क करें या नेशनल टोल फ्री AIDS हेल्पलाइन 1097 पर कॉल करें। नैको स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
8: आकाशवाणी अगरतला, एखन शुरू होच्छे खेलार आसर।

নমস্কার শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে স্পোর্টস ম্যাগাজিন। শ্রোতা বন্ধুরা, আজকে আসরে শুনবেন স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার অ্যাথলেটিক্সের প্রাক্তন প্রশিক্ষক তপন ভট্টাচার্যের সঙ্গে

0: সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান।
1: তাহলে একটা কথা জানতে চাইব যে আপনি তো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ছিলেন দীর্ঘ সময়, তো তখন আপনাদের যে প্রশিক্ষণ পদ্ধতিটা সেটা কেমন ছিল, সংখ্যাটাই বা কেমন ছিল?
2: আমাদের সময় আমরা যখন সাইয়ে ছিলাম, সেন্টার ইনচার্জ হিসাবে ছিলাম এবং কোচ হিসাবে, প্রচুর সংখ্যক ছেলে মেয়ে, বিশেষ করে আমাদের যে পাঁচটা ডিসিপ্লিন ছিল, অ্যাথলেটিক্স, ফুটবল, জুডো, জিমনাস্টিক, সুইমিং, এগুলোতে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে আসতো, বিশেষ করে বাইরের মফস্বলের ছেলে মেয়েরা। কারণ আমাদের এখানে একটা প্রভিশন ছিল, যে সমস্ত বাইরে থেকে যে সমস্ত খেলোয়াড়রা আসে ওদের বোর্ডিং, লোডিং, এডুকেশন এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স কাভারেজ, মেডিকেল ফেসিলিটি সব দেওয়া হতো। এবং এনআর ছিল, নন রেসিডেন্সিয়াল, মানে ডে বোর্ডার্স, যারা আশেপাশের এলাকা থেকে আসতো এবং তাদেরকে স্টাইপেন্ড দেওয়া হতো। তখন প্রচুর সংখ্যক ছেলে মেয়ে আসতো, স্বাভাবিকভাবেই ওদের পারফরমেন্সও ভালো ছিল এবং রাজ্য এবং জাতীয় স্তরে প্রচুর পদক এনেছিল। এখন সে তুলনামূলক কম সংখ্যক ছেলে মেয়ে এখানে আসছে এবং উদ্যোগ নিচ্ছি যে এসএসজি সেন্টারের আগে
1: মানে ছবিটা পাল্টানোর চেষ্টা করছি
2: যাতে আবার সেই ঋতুগুলো পুনরুদ্ধার করা যায় চেষ্টা করছি এবং আসছে। আশা করছি আমরা অতিথি সেটা সংশোধন হবে এবং মাঠঘাট যেহেতু তৈরি হচ্ছে, এটা প্লেয়িং কন্ডিশন খুব খারাপ,
1: সুফলটা আমরা পেতে যাচ্ছি।
2: হ্যাঁ, সুফল আমরা পেতে যাচ্ছি।
1: তাহলে আপনি যখন ওখানে কাজ করতেন, সাফল্যের যে পরিসংখ্যানটা ত্রিপুরা রাজ্যের সেটা কেমন ছিল?
2: অ্যাথলেটিক্সের ইভেন্টগুলিতে বিশেষ করে পারফরমেন্স খুব র্যাপিডলি ইম্প্রুভ হচ্ছে।
1: আচ্ছা,
2: পারফরমেন্স লেভেল অনেক বেশি এখন, হাই,
1: মানে আপগ্রেড হচ্ছে,
2: আপগ্রেড হচ্ছে, হাই লেভেল পারফরমেন্সে কম্পিটিশন করে পারফরমেন্স তুলে আনা বা এদের পদক জয় করাটা এখন একটু টাফ ব্যাপার হয়েছে। এই কারণে যে আমাদের যে অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটা যথেষ্ট ছিল না, ছিল যেটা দিয়ে আমরা কাজ চালাতাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পানিসাগরে এবং ত্রিপুরা বাজারঘাটে স্পোর্টস কমপ্লেক্সে নতুন নতুন সিনথেটিক ট্র্যাকগুলো হচ্ছে। এটা আমাদের খেলোয়াড়দের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। কারণ হয়েছে কি যে যখন জাতীয় স্তরের প্রতিযোগিতায় খেলোয়াড়রা যায় তখন ওদেরকে সেই সিনথেটিক ট্র্যাকে প্র্যাকটিস করতে হয়, কিন্তু আমাদের এখানে সেটা অ্যাভেলেবেল ছিল না এতদিন। আমরা গ্রাসি ট্র্যাকেই প্র্যাকটিস করাতাম ছেলে মেয়েদের, তবু ওখানে গিয়ে ওরা যথেষ্ট ভালো রেজাল্ট করেছিল। এখন এই ফেসিলিটিটা আমাদের কাছে আসায় আমরা যেহেতু আমাদের ছেলেমেয়েরা অ্যাভেলেবেল অ্যাভেল করতে পারবে, আমি আশা করছি পারফরমেন্স লেভেলও ওদের অনেকটাই উন্নত হবে।
1: কিন্তু যেটা জানতে চাইব, যারা তালিম নেবে ওখানে, যারা এখানকার ভবিষ্যতের অ্যাথলিট যারা, তো তাদের তালিমটা কেমন হবে, মানে প্রাথমিকভাবে কীভাবে প্রশিক্ষণ পদ্ধতিটা?
2: এখন বলতে দ্বিধা নেই, এখানে এই মুহূর্তে কোয়ালিফাইড প্রশিক্ষকের একটু অভাব আছে আমাদের।
1: আচ্ছা,
2: এবং উদ্যোগ নেওয়া হচ্ছে ডাইরেক্টর স্পোর্টস, যে আমাদের ক্রীড়া যুব কল্যাণ দপ্তর উদ্যোগ নিচ্ছে এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল আমরাও সহযোগিতা করছি, যাতে করে এইখানে ত্রিপুরা রাজ্যে কোচেসদের রিফ্রেশার কোর্স এবং কোচেসদের ডিপ্লোমা কোর্স ইত্যাদি করা যায় কিনা, এই নিয়ে আমাদের
1: আলোচনা
2: হচ্ছে। আমরা আশা করছি সেটা আমরা একটা অন্তত পক্ষে সার্টিফিকেট কোর্স, যেটা আমরা একবার করেছিলাম বাজারঘাটে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং ডাইরেক্টর স্পোর্টসের যৌথ উদ্যোগে 42 ডেজের আমরা করেছিলাম, সেটা আবার আমাদের এখানে চালু করে যারা ট্রেনিং, যারা কোচেস আছে তাদেরকে মডার্ন স্পোর্টস সায়েন্সের উপরে, কোচিং সিস্টেমের উপরে একটু আপগ্রেড করার জন্য,
1: রিফ্রেশার, অত্যাধুনিক জিনিসগুলো
2: শেখানোর জন্য আমরা একটা উদ্যোগ নিতে যাচ্ছি।
1: তো
2: রিফ্রেশার কোর্সগুলিতে সাইয়ের কোচেসরা যাওয়ার একটা সুযোগ পায়, সেখানে গিয়ে ওদের নলেজটা অনেকটাই আপডেট করতে।
1: তাহলে একটা জিনিস হচ্ছে, মানে এখানকার যারা অ্যাথলেটিক্স কোচ, রাজ্যের যারা কাজ করছেন, আর যারা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার, তো তাদের যে মানে তালিমের যে প্রশিক্ষণের যে পদ্ধতিটা, সেখানে কি কোনো তারতম্য রয়েছে?
2: তারতম্য বলতে, আপনার স্পোর্টস কোচিং এমন একটা সায়েন্স বা এমন একটা সাবজেক্ট, তার কোনো মানে নলেজের কোনো সীমা বা পরিসীমা নেই। একজন কোচ এখানে আমাদের যে যারা আছে ওনারাও কোয়ালিফাইড কোচ, ডিপ্লোমা ডিগ্রি নিয়ে এসছেন বাইরের থেকে পাস করে, মানে বিশেষ করে পাটিয়ালা বা এলএনসিপি গোয়ালিয়ার, বিভিন্ন কলকাতা থেকে বা সাই সল্ট লেক থেকে ওনারা ডিগ্রি ডিপ্লোমা নিয়ে এসছেন, ওনারাও সমযোগ্য। কিন্তু ওই অ্যাডভান্টেজ পয়েন্ট হলো সাইয়ের কোচেসের রিফ্রেশার কোর্সগুলো ঘন ঘন অ্যাটেন্ড করতে পারে এবং মডার্ন সায়েন্সের সঙ্গে আমাদের রাজ্যের কোচেসরা সেই সুযোগটা থেকে বঞ্চিত। আমরা এটা উদ্যোগ নিচ্ছি এবং সরকারের কাছে আমরা

0: বলেছি যে কিছু রাজ্যস্তরের কোচেসদের এই রিফ্রেশনাল কোর্সে পাঠানো
1: অত্যাধুনিক যাতে শিখিয়ে না,
0: হ্যাঁ কারণ এটা র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, রুলস রেগুলেশন
1: প্রতিনিয়ত,
0: হ্যাঁ টেকনিক ট্যাকটিক্স স্ট্র্যাটেজি সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে, তো চেঞ্জিং এনভায়রনমেন্টে কোচেসদেরও আপডেট থাকতে হয় সবসময়, ওয়াকিবল থাকতে হয়,
1: মানে কেমন করে পরিবর্তনটা হচ্ছে।
0: আমি বললাম না যে ডিজায়ারেবল পারফরমেন্স, যেহেতু পারফরমেন্স লেভেলে অনেক হাই, তো হাই পারফরমেন্স লেভেলে পৌঁছাতে হলে কোচিং সিস্টেমটাও হাই লেভেল হতে হবে,
1: মানে কোচকেও তো,
0: কোচকেও মডার্নাইজ হতে হবে, জানতে হবে টেকনিক টেকনিকসগুলি সম্বন্ধে আরও ভালো করে।
1: আর এমনিতে তো আপনি মানে মোটামুটি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়েছেন,
0: গিয়েছেন, পোস্টিংও ছিল আমার বিভিন্ন রাজ্যে, সাইয়ের দৌলতে বিভিন্ন রাজ্যে আমি কাজ করেছি, দেখেছি ওনাদের। তা আমাদের কোচেসরা কিন্তু রাজ্যের বা সাইয়ের যেই হোক, আমাদের রাজ্যের কোচেসরা কিন্তু পিছিয়ে,
1: মানে যোগ্যতা সম্পন্ন,
0: যোগ্যতা সম্পন্ন, একটু খালি এখানে আপডেট করাটাই হলো আমাদের।
1: মানে জাতীয় স্তরের প্রতিযোগিতায় মানে আমাদের খামতি কোন জায়গায়?
0: না যাতে ওই বললাম না, আপনাদের ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিসটা আমাদের কম ছিল, যেমন আপনি এখানে বলতে গেলে ক্ষতগুলো ইভেন্ট আছে যেগুলো করাতে গেলে অ্যাথলেটিক্সের, যেমন ধরুন পোল বল, এখানে টেকনিক্যাল ম্যাটার, এগুলোতে আপনার জাম্পিং পিট স্পেশাল থাকে, তা কুপ বক্স থাকে, আপনার আমাদের রাজ্যে আপনি দেখেছেন আগে যে ব্যাম্বু পোল, মানে বাঁশের পোল দিয়ে পোল বল করে, তো এখন তো আর সেই ব্যাম্বু নেই, ব্যাম্বুর পরে অ্যালুমিনিয়াম এসছে, অ্যালুমিনিয়ামের পরে আপনার ফাইবার গ্লাস পোল এসছে, এখন এসছে ব্যানানা পোল। তো এইগুলো ইকুইপমেন্টগুলো মডার্নাইজ, এইগুলো আমরা তো প্রোভাইড করতে পারি না, যার জন্য এই ইভেন্টটা আমাদের হয় না, ড্যাড হয়ে গেছে। সেকেন্ডলি আর একটা অ্যাথলেটিক্সের ইভেন্ট আছে আপনার বলতে গেলে এখানে হ্যামার থ্রো, আপনি দেখেছেন যে হ্যামার থ্রো শর্ট পুট ডিসকারের সঙ্গে আরেকটা জেবলিনের সঙ্গে আরেকটা হলো হ্যামার থ্রো, হ্যামার থ্রোটাও আমাদের মানে পার্টিসিপেশন, যেহেতু অনুশীলন হয় না পার্টিসিপেশন হয় না। তাছাড়া আছে স্টিপল চেজ, স্টিপল চেজ ওই জলের উপর দিয়ে মানে মাঠের মধ্যেই কতগুলো ওয়াটার ট্যাঙ্ক থাকে, এগুলোকে পার হতে হয় হার্ডেলসের উপর দিয়ে,
1: জল দেওয়া থাকে,
0: জল দেওয়া থাকে। এই সমস্ত ইভেন্টগুলো আমাদের এখানে হয় না, হয় না কারণ হলো এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবল না, যথেষ্ট ট্রেনিংও পাওয়া যায় না।
1: তাহলে মূলত এখানকার যারা অ্যাথলিট, হ্যাঁ কোন ইভেন্টগুলো করছে,
0: ওর অ্যাবিলিটি আছে, আমাদের রাজ্যের অ্যাথলিটদের যথেষ্ট অ্যাবিলিটি আছে, বিশেষ করে ডিস্টেন্স রানিংগুলিতে, লং ডিস্টেন্স রানিং বহুত পটেন্সিয়াল ছেলে মেয়ে আমাদের এখানে আছে। এন্ডুরেন্স ইভেন্ট যেগুলো বলছিলাম, 1500, 5000, 10000 ম্যারাথন রেস, আমাদের রাজ্যের অ্যাথলিটরা জেনেটিক কারণে এবং ভৌগোলিক বিভিন্ন কারণে আমাদের এখানে এই যে উপরন্ত দম আছে, মানে এন্ডুরেন্স আছে, বিশেষ করে একটা কমিউনিটির মধ্যে এটা ব্যাপক হারে দেখা যায়। আমরা যদি এদেরকে তুলে আনতে পারি আপনার অর্গানাইজড ওয়েতে, পার্টিকুলারলি কয়েকটা ইভেন্টে, কয়েকটা ইভেন্টের উপরে যদি আমরা অ্যাটেনশন দিই, তাহলে আমি আশা করছি যে আমাদের রাজ্যের অ্যাথলিটরা এই সমস্ত ইভেন্ট খুব ভালো রেজাল্ট করতে পারবে,
1: মানে লং ডিস্টেন্স,
0: লং ডিস্টেন্স রানিং। আর স্প্রিন্টিংও আছে আমাদের, স্প্রিন্টিংও আমরা বেশ কয়েকজন ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে গিয়েছি, তো বিশেষ করে আমার চোখে আর কি আমি ভাবছি যে লং ডিস্টেন্স রানিংটাকে যদি আমরা এনকারেজ করি স্পেশালি, তাহলে হয়তো উচিতই ভালো রেজাল্ট।
1: মানে আপনার কথা হচ্ছে যে ইভেন্টগুলোতে আমাদের মানে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানেই কাজ করতে হবে,
0: কাজ করলে ভালো হবে, কারণ অ্যাথলেটিক্সটা হলো মানে বিশাল ইভেন্টের সমারোহ, এখানে এখানে স্প্রিন্টিং, জাম্পিং, থ্রোয়িং, রানিং, ওয়াকিং, লট অফ ডিফারেন্ট ইভেন্টস, তো এইগুলো সবগুলোতে গিয়ে সব ট্যালেন্ট পাওয়া তো সম্ভব নয় ছোট রাজ্যে, তো যেটাতে প্রবেবিলিটি বেশি আমি আমার মতে আর কি, অন্যরা কী বলে আমি জানি না, আমার মতে এই সমস্ত ইভেন্টগুলোতে যদি আমরা
1: সাফল্য যেখানে তাড়াতাড়ি
0: করলে আমরা সাফল্য উচিতই পেয়ে যাবো।
1: তালিম দেওয়ার লোক কি আছে এখানে?
0: এখন আপাতত আছে, যারা আছে ওনারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন আছে, কিন্তু এটা কমে যাচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে, অনেকে রিটায়ারমেন্টে চলে গেছেন। আমি প্রথমে বললাম একটা গ্যাপ তৈরি হয়েছে, কোচেস যথেষ্ট সংখ্যক নেই, কোয়ালিফাইড কোচেস যথেষ্ট সংখ্যক নেই, সেটা আমাদের।
1: তাহলে একটা জিনিস জানতে চাই, আপনি বলছেন যে কোচের অভাব রয়েছে, কিন্তু যারা রয়েছে তাদের যোগ্যতা,
0: যোগ্যতা আছে।
1: তো একটা জিনিস হচ্ছে যারা অ্যাথলেটিক্স নিয়ে স্বপ্ন দেখছে যে আমি অ্যাথলিট হব, তো সেখানে মানে যারা শেখাচ্ছেন তাদেরও তো একটা বিশাল ভূমিকা রয়েছে। আপনি বলছিলেন যে আমাদের একটা সময়ে পরিকাঠামোর অভাব ছিল, হয়তো আগামী কিছুদিনের মধ্যে সেটা পূরণ হয়ে যাবে, তারপর আপনার কি মনে হয় যে আপাতত যে ছবিটা রয়েছে পাল্টাবে সেটা?
0: দেখুন, খালি প্রশিক্ষক আর পরিকাঠামো হলেই হবে না, মানে ভালো অ্যাথলিট হতে হলে, ভালো যে কোনো গেমসে ভালো পারফরমেন্স করতে গেলে তিনটা শর্ত হলো গিয়ে যে আপনার প্রথম হলো ভালো পটেনশিয়াল প্লেয়ার হতে হবে, জেনেটিক কোয়ালিটি থাকতে হবে, ভালো প্রশিক্ষক হতে হবে, ইনফ্রাস্ট্রাকচার থাকবে, ফুড নিউট্রিশনের সাব নিউট্রিশিয়াস ফুড দেওয়ার ব্যবস্থা থাকতে

0: হবে, মেডিকেল হেল্প তাকে দিতে হবে, এই সমস্ত কিছু কম্বিনেশনই এটা একটা অ্যাথলিট তৈরি
1: মানে
0: হয়,
1: পরিপূর্ণ এটি
0: এগুলো এইগুলো তৈরি হয়। শুধুমাত্র আমি কোচিং করিয়ে গেলাম, বাড়িতে গিয়ে
1: একদম
0: বাচ্চা খেতেই পেলো না, তাহলে তার পারফরমেন্স তো ইম্প্রুভমেন্ট হতে পারে না। তো এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হয়
1: তাহলে আপনার কি মনে হয় যে কিছু কিছু যদি আমরা শুরু করি,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তাহলে কি
0: তা হবে? আমরা সেটার উদ্যোগ
1: মানে
0: নিচ্ছি
1: ছোট মাপের,
0: ছোট মাপের এটা কম সংখ্যক, আমরা সিলেক্টেড, আমরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে আমরা এখন একটা উদ্যোগ নিচ্ছি, যারা ট্যালেন্টেড ছেলেমেয়ে আছে ওদেরকে এনে ওদের যথাসম্ভব সরকারের সহযোগিতায় আমরা যাতে ওদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিই, এবং যদি আমরা প্রপার ওয়েতে কোচিং ক্যাম্পগুলো করতে পারি তাহলে অবশ্যই সাফল্য আসবে।
1: আর এমনিতে এখানে যারা এটিটোর স্বপ্ন নিয়ে ময়দানে আসছে, তো পার্টিকুলার বয়সটা কোনটা ঠিক?
0: অ্যাকচুয়ালি অ্যাথলেটিক্স করতে গেলে জেনারেলি আপনার 12 ইয়ার প্লাস,
1: আচ্ছা
0: 12 বছরের পরে অ্যাথলেটিক্স করতে, কতগুলো ইভেন্টস আছে, যেমন ধরুন আপনার জিমনাস্টিক্স বা কম্পিটিটিভ কতগুলো স্পোর্টস আছে, এগুলো 6 ইয়ার, ইভেন জিমনাস্টিক্স
1: শুরু হয়ে যায়
0: 4 ইয়ার্স থেকে শুরু হয়, যেহেতু ফ্লেক্সিবিলিটি এজিলিটির একটা বিরাট পার্ট থাকে। তো আমাদের এখানে স্ট্রেংথ, স্টেমিনা, এন্ডুরেন্স এগুলো বাড়ানোর জন্য যথেষ্ট সময় থাকে। 12 ইয়ার্স একটু ম্যাচিউর্ড হলে আমরা অ্যাথলিট
1: সুবিধা,
0: 12 ইয়ার্স থেকে মানে জেনারেলি 18, 19, 20 ইয়ার্সে ইন্টারন্যাশনাল পারফরমেন্স দিচ্ছে আপনারা লক্ষ্য করেছেন। তো আমরা জেনারেলি অ্যাথলেটিক্সটা 12 ইয়ার্স এজ থেকে শুরু করি। বহু অ্যাথলিট বেরিয়েছে যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল গিয়েছে এবং বিভিন্ন টিম রিপ্রেজেন্ট করে, কেউ বেঙ্গল রিপ্রেজেন্ট করেছে, কেউ ধরুন আপনার সাবিত্রী সরস্বতীর নাম শুনেছেন, আমাদের রাজ্যের অ্যাথলিট ছিল বিলিয়নিয়ার মেয়ে, এনএসটিসি স্কিমে আমরা সাইকে দিয়েছিলাম মেয়েটাকে, এবং পরবর্তী সময় সে অলিম্পিক অবধি পার্টিসিপেট করেছিল, এশিয়ান গেমসে মেডেল পেয়েছিল। এইরকম জগদীশ বসাক একটা ছেলে আছে, ও আর্মিতে গিয়েছে 100 মিটার স্প্রিন্টে ইন্টারন্যাশনাল আর্মি মি থেকে মেডেল এনেছে, আরও 4-5টা ছেলে এরকম গিয়েছে, মেয়েও আছে সঙ্গে। আমাদের এবিলিটি আছে,
1: ট্যালেন্ট রয়েছে,
0: আর রয়েছে, ওদেরকে তুলে ধরাটা হলো আমাদের সবচেয়ে বড় কাজ এখন,
1: এবং তালিম দেওয়াটা, যথাযথ প্রশিক্ষণ,
0: গাইড করাটা ওদেরকে, এটা আমাদের খুবই দরকার।
1: তাহলে আপনি খুব আশান্বিত যে আমাদের এখানে 2টো ট্রেক হচ্ছে?
0: হ্যাঁ অবশ্যই।
1: তো সেই ট্রেকে যদি আমরা মানে পরিপূর্ণভাবে সেটাকে সদ্ব্যবহার করে আমরা সুফল পেতে চাই, তো আপনার এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, উপদেশটা কী থাকবে?
0: প্রথম কথা হলো আমি সবচেয়ে বড় জিনিসটা মনে করি,
1: ট্রেক পেয়েছি তো সব পেয়েছি,
0: হ্যাঁ সব পেয়েছি, কিন্তু আমাদের হয়েছে কি এটা জিনিস তৈরি করা যায়, কিন্তু এটা মেনটেনেন্স পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট,
1: বাঁচিয়ে রাখা
0: হবে, এটা বাঁচিয়ে রাখতে হবে, এই ট্র্যাকগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, এবং সবাই এতে উদ্যোগ নিতে হবে, খেলোয়াড়, প্রশিক্ষক এবং রিলেটেড যারা আছেন সবাই উদ্যোগ নিতে হবে জিনিসটাকে রক্ষা করা, এবং ট্রেনিদেরকে বেস্ট অ্যাডভান্টেজ যাতে দেওয়া যায় ট্র্যাকের, ট্র্যাক ইউজ করার ক্ষেত্রে সেটা লক্ষ্য রাখতে হবে। কিছু কিছু ইকুইপমেন্ট আমাদের পারচেস করতে হবে, ট্রেনিং ইকুইপমেন্ট, কম্পিটিশন ইকুইপমেন্ট, নতুন কিছু কিছু আমাদের,
1: সেগুলোর মধ্যে কী কী রয়েছে?
0: সেগুলোর মধ্যে আপনি ধরুন সিনথেটিকটাকে প্র্যাকটিস করতে গেলে প্রথম হলো গিয়ে আপনার সিনথেটিক ট্র্যাকে স্টার্ট, যেমন স্প্রিন্টারদের জন্য স্টার্টিং ব্লক একটা বিশেষ ধরনের হয়, যেটা আপনার
1: শুরু হয়ে গেল,
0: নেইল ইউজ হবে না, গ্রাসের মাঠে যেমন আমরা নেইল ব্যবহার করি, লোহা দিয়ে ফিটিয়ে মাটিতে ঢুকাই, ওইটা ওখানে লাগবে না, ওইটা জাস্ট আপনার ট্র্যাকের উপরে রেখে দিলে এটা যেই জায়গায় আছে সেখানে দাঁড়িয়ে থাকে,
1: আচ্ছা,
0: তো ওইখান থেকে স্টার্ট নিতে পারবে। তারপরে ধরুন আপনার অ্যাথলিটদের যে রানিং শুর যেই আপনার নেইলগুলো আছে, বিটগুলো আছে, মানে শুয়ের তলায় যেগুলো, এইগুলো বিভিন্ন ইভেন্টের খেলা বিভিন্ন সাইজের
1: স্পাইক, যেগুলো
0: স্পাইকগুলো হয়, স্পাইকগুলো আমাদের আনতে হবে। আমাদের এই মাঠের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ফিনিশিং ক্যামেরা ট্যামেরা এগুলো আছে, সেট করতে হবে, উইন গেজ অপারেটর লাগাতে হবে, হাওয়ার গতি দেখতে হয় ট্রেনিং করতে হলে,
1: অনেক কিছু রয়েছে,
0: অনেক অনেক কিছু রিলেটেড অনেক কিছু আছে, এইগুলো আপনার করতে হবে, ফিনিশিং স্ট্যান্ড, জাদের স্ট্যান্ড, এগুলো মডার্নাইজড ওয়েতে এখন হচ্ছে, এগুলোকে হালকা এবং খুব সুন্দর, এগুলো যে কোনো জায়গায় মুভেবল করা যায়, সব কিছুই মুভেবল, এগুলো করতে হবে, অ্যাপারেটাস আনতে হবে, ডিস্টেন্সেটেড জেবলিন আনতে হবে, আপনার ডিস্টেন্সেটেড ডিসকাস আনতে হবে, বিভিন্ন ওয়েট ক্যাটাগরির শর্ট পুট আনতে হবে, হ্যাঁ আপনার আরও
1: অনেক কিছু,
0: অনেক কিছু অ্যাপারেটাস এই সিনথেটিক ট্র্যাকের সঙ্গে সিনথেটিক ট্র্যাকে ইউজ করার স্পেসিফিক কিছু ইকুইপমেন্ট আছে, এইগুলো আমাদের আনতে হবে।
1: তাহলে আপনি তো দীর্ঘদিন অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত রয়েছেছিলেন,
0: হ্যাঁ
1: এখনও আছেন, আপনি চাকরি থেকে অবসর নিয়েছেন, ঠিক আছে, তা এখনও তো মাঠে ময়দানেই দিচ্ছেন, তো এই মুহূর্তে যেটা আছে আমাদের এখানে, তো সেটাকে কাজে লাগিয়ে আমরা কি সত্যি কি এগিয়ে যেতে পারবো, আপনার কি মনে হয়?
0: না, প্রাথমিক অবস্থায় তো আপনার সবাই তো আর সিনথেটিক ট্র্যাক দিয়ে প্র্যাকটিস শুরু করে না, প্র্যাকটিস গ্রাউন্ড

0: সেটা গ্রাসি গ্রাউন্ডে হবে, সে গ্রামাঞ্চল তার থেকেই তৈরি হয়ে আসবে, যারা স্পেসিফিক, কারণ আপনার সিনথেটিকটা মনে হয় এমন একটা সাবজেক্ট যেখানে আপনার রেগুলার প্র্যাকটিস করলে কতগুলো প্রবলেম তৈরি হয়, মাসেল স্টিফনেস হয়, মাসেল ক্র্যাম্প হয়, অনেক ধরনের প্রবলেম আছে। এটা রেগুলার ইউজ করার জন্য, এটা অনলি ফর কম্পিটিটিভ স্পোর্টস, কম্পিটিশন করার সময় এগুলিকে ইউটিলাইজ হয়। এবং দুঃখের বিষয় হলো আমাদের এখানে যে অ্যাথলেটিক্সের যে জিনিসটা দরকার, 400 মিটার স্ট্যান্ডার্ড ট্র্যাক, তো 400 মিটার ট্র্যাক করার মতো জায়গা আমাদের রাজ্যে খুবই কম, সীমিত। এই বাজারঘাটে পানি সাগরে আগে কতগুলো ছিল, এখন ক্রিকেট খেলা হয়ে গেছে এগুলোতে, যেমন আপনার নরসিংগড়ে 400 মিটার ট্র্যাক হতো, এটা ভালো একটা এরিয়ার দরকার স্ট্যান্ডার্ড ট্র্যাক করতে হলে। এবং এই স্ট্যান্ডার্ড ট্র্যাকের ভেতরে ফুটবল খেলা, হকি খেলা খুব সম্ভব। আপনি জেন স্টেডিয়াম বলুন, কলকাতার আপনার যুবভারতী ক্রীড়াঙ্গন বলুন, সবগুলোতে এরকম 400 মিটার ট্র্যাক করাচ্ছে, তার ভেতরে ফুটবল ম্যাচ হয়, যে কোনো
1: অন্য ইভেন্টগুলো
0: হচ্ছে। তো অ্যাথলেটিক্সের স্ট্যান্ডার্ড ট্র্যাক না হলে যেই অসুবিধাটা আমাদের বাচ্চারা, যেমন 400 মিটারের জায়গায় আপনার 200 মিটার ট্র্যাক হলে যদি 15 রাউন্ড 400 মিটারে দিতে হয়, এখানে 30 রাউন্ড দিতে হচ্ছে ছেলে,
1: পরিশ্রম
0: হচ্ছে, তো লং ডিস্টেন্স রানারদের ক্ষেত্রে বিশেষ করে। তো 400 মিটার স্ট্যান্ডার্ড ট্র্যাক যেহেতু এখন যেটা মডার্নাইজ হচ্ছে, এটা দিয়ে আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে অবশ্যই,
1: মানে যেটা হচ্ছে।
0: তো ঘাসি ট্র্যাকটাকে অ্যাভয়েড করা যায় না, ঘাসি ট্র্যাক মোস্ট এসেন্সিয়াল, লাগবেই।
1: তাহলে আমি যখন প্রতিযোগিতায় একটা যাব, আমি গ্রাসি ট্রেকে করলাম প্র্যাকটিসটা, তো গিয়ে পড়লাম ট্রেকে, সিনথেটিক ট্রেকে,
0: হ্যাঁ, কিন্তু আপনার
1: পারফরমেন্সের
0: ডিফারেন্স হবে, স্লিপ হতে পারে, স্লিপ করে অনেকে আমরা দেখেছি অনেক অ্যাথলিট পড়ে যাচ্ছে, কেন কি ওরা গ্রাসি ট্রেকে করে গেছে, যখন আবার আইস সিনথেটিক ট্রেকে গেল, এটা একটু স্লিপারি হয়, বেয়ার ফুটেড, ওদের জুতাও নেই, অন্য বেয়ার ফুটেড দৌড়াচ্ছে, স্লিপ কেটে পড়ে যাচ্ছে, এই সমস্ত ডিফিকাল্টি যেগুলো, এইগুলো এই ট্রেকের মাধ্যমে ওভারকাম করা যাবে,
1: মানে ওই ব্যাপারগুলো হবে
0: না, হবে না।
1: তো সেখানে অনেক কিছু রয়েছে আপনার কাছ থেকে জানতে পারলাম। তো এখন যেটা জানতে চাইব, বিভিন্ন জায়গা তো সেখানে হচ্ছে অ্যাথলেটিক্স,
0: হ্যাঁ,
1: তো ব্যাপারটা হচ্ছে তালিমটা যদি প্রাথমিকভাবে ঠিকঠাক না হয়, তারপরে তো আমাদের সমস্যা হবে,
0: সমস্যা
1: সেই ক্ষেত্রে
0: এটা
1: শেখাচ্ছেন,
0: হ্যাঁ,
1: তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো অভিমত থাকবে?
0: না, অ্যাকচুয়ালি কি অ্যাথলেটিক্স প্রশিক্ষণটা একটা লং প্রসেস,
1: মানে কঠিন,
0: লম্বা সময় লাগে, এই নয় যে কারো গ্রাম থেকে ধরে নিয়ে এলাম আর একদম
1: কালকেই
0: 8 মিটার লাফ মেরে দেবে, এটা সম্ভব নয়। হিউম্যান এবিলিটি ডেভেলপ না করলে সেই রেঞ্জে পৌঁছতে পারবেন, একটা দীর্ঘ সময়ের দরকার, ওদেরকে প্রিপারেটরি করতে হবে, স্পেসিফিক ট্রেনিং দিতে হবে, মিন্স মেথড ডেভেলপ করতে হবে, তারপরে গিয়ে একটা অ্যাথলিট তৈরি হবে। আপনার ইউসেন বোল্টই বলুন আর আপনার অন্যান্য যারা স্পিনটার আছে, ব্লেকি বা অমুক টমুক, এই সমস্ত ওরা কিন্তু এই চাইল্ডহুড থেকেই অ্যাট দ্য এজ অফ 12 ইয়ার্স শুরু করতে করতে গিয়ে 30, 35, 25 ইয়ার্সে গিয়ে টপ পারফরমেন্স পেয়েছে। তো এটা একটা দীর্ঘ সময়ের প্রয়োজন, যেটা গ্রুপ গেমসের বেলা আমার প্রয়োজন, কিন্তু গ্রুপ গেমসে অনেক সময় কি, এটা তো অ্যাথলেটিক্সটা হলো ইন্ডিভিজুয়াল ইভেন্ট, গ্রুপ গেমস হয়েছে কি 10 জন 12 জনে মিললে একটা গেম করে, তো পারফরমেন্সটা 10 12 জনের এবিলিটির। আমাদের হলো কি অ্যাথলেটিক্সে হলো আপনি
1: ব্যক্তিগত
0: কত মিটার থ্রো করলেন, কত উপরে জাম্প করলেন, কত দ্রুত দৌড়ালেন, তার উপরে আপনার পারফরমেন্স নির্ভর করে। এইগুলো করতে গেলে আপনার স্পেসিফিক ডেভেলপমেন্ট করতে হবে, আপনার দম বাড়াতে হবে, শক্তি বাড়াতে হবে, কিছু বাড়িয়ে তারপর আপনার গিয়ে পারফরমেন্স পাওয়া যায়। এই জন্য বললাম এটা
1: দীর্ঘমেয়াদী,
0: দীর্ঘমেয়াদী।
1: তবে এখানে কি বিজ্ঞান কি যুক্ত হচ্ছে আস্তে আস্তে?
0: অবশ্যই অবশ্যই, স্পোর্টস সায়েন্সে তো বিজ্ঞান একদম সাংঘাতিক, স্পোর্টস ফিজিওলজি, স্পোর্টস সাইকোলজি, এই তারপর স্পোর্টস ট্রেনিং মেথোডোলজি, GTMT, জেনারেল মেথড ট্রেনিং, এগুলো তো সব সাইন্টিফিক অ্যাসপেক্ট, স্পোর্টস মেডিসিন, একটা প্রশিক্ষকের এই সবগুলোর বিষয়ে একটা ধারণা থাকতে হবে, ইঞ্জুরি প্রিভেনশন থেকে শুরু করে, তাহলেই গিয়ে প্রশিক্ষক প্রশিক্ষার্থীকে মানে সঠিক উপায়ে প্রশিক্ষণ দিতে পারবে।
1: আচ্ছা,
0: এই জ্ঞানগুলি যদি না, তাহলে ট্রেনিংটার ভালো
1: মানে অপূর্ণ থাকবে,
0: অপূর্ণ থাকবে, রেজাল্ট পাবে না। এই জন্য সবাইকে প্রয়োজন, মেডিকেল সায়েন্সেরও দরকার, মেডিসিনের দরকার, ট্রাডের হেল্প দরকার, ফিজিওথেরাপিস্টের দরকার, মেসিউর দরকার, মাসাজ এগুলো থাকে, মেডিটেশন
1: থাকতে হবে,
0: মাঠে থাকতে হবে, এগুলো ওদেরকে হেল্প করতে হবে সবাই।
1: একটা প্রতিযোগিতা হলে তো মাঠে এগুলো,
0: হ্যাঁ, আপনি দেখেছেন ইন্ডিয়ান টিম বা এশিয়ান বা অলিম্পিক গেমসে যায় সময় আপনার একজন ফিজিওথেরাপিস্ট, একজন মেসিউর, একজন সাইকোলজিস্ট
1: একদম
0: ওদের সঙ্গে যায়, ওদের মানসিক অবস্থা কি,
1: মনস্তত্ত্বের ব্যাপারটা,
0: প্রি কম্পিটিশন, কম্পিটিশন, আফটার কম্পিটিশন, ওদের যে প্রিভেনশনের জন্য বিভিন্ন রকম রিহেবিলিটেশন প্রোগ্রাম ওনারা করেন।
1: আচ্ছা আচ্ছা,
0: এই সবাইয়ের সহযোগিতাই এই স্পোর্টসটার ডেভেলপ। এখন যে হাই লেভেল, আমি বারবার বলছি, হাই লেভেল পারফরমেন্সে এইসব জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে।
1: না রাখলে হবে না,
0: না রাখলে হাই লেভেল
1: মানে

0: নির্দিষ্ট স্থানে আমরা যেতে
1: কাকে
0: পারবো না,
1: পৌঁছে তো ভু কষ্ট হয় না জেনারেলি
0: বলুন,
1: এখন। হ্যাঁ,
0: মানে অনেক কিছু করতে হবে আমাদের
1: করতে হবে যদি
0: একটা।
1: আন্তর্জাতিক স্তরে, জাতীয় স্তরে ভালো করতে হবে।
0: তো এই মুহূর্তে যে জাতীয় স্তরে যাচ্ছে,
1: হ্যাঁ,
0: মোটামুটি তো একটা ফলাফল হচ্ছে।
1: ফলাফল হচ্ছে, আমরা সেই বলবো না সাংঘাতিক কিছু, সিনিয়র লেভেলে আমরা খুব বেশি একটা কিছু
0: আচ্ছা,
1: করতে পারছি না,
0: হুম,
1: ওই জুনিয়র সাব জুনিয়র লেভেলে
0: আচ্ছা,
1: নিয়ে আমরা
0: মোটামুটি।
1: সন্তুষ্ট থাকতে হচ্ছে, কিন্তু আমাদের টার্গেট তো হলো সিনিয়র সিনিয়র লেভেল। এবং
0: তাহলে আপনি বলছেন যে মানে যা কিছু পাচ্ছি তাতে আমরা সন্তুষ্ট
1: নই,
0: থাকতে বাধ্য হচ্ছি। তো
1: হ্যাঁ
0: এই যে বাধ্য হচ্ছে,
1: হুম,
0: আরে একটু ভালো হোক,
1: ভালো
0: হ্যাঁ, আমরা একটু ভালো ফলাফল দেখতে চাই,
1: হ্যাঁ
0: সবাই তো চায়,
1: হ্যাঁ
0: আপনিও চাইছেন, যারা এটলি তারাও চাইছে, রাজ্যের মানুষও চাইছে। মোটামুটিভাবে এমন কয়েকটা পদক্ষেপের কথা বলুন যে এগুলো যদি ঠিক ঠিক ঠিক ঠিক মানা হয়, অ্যাথলেটিক্সে আমরা ভালো করি।
1: প্রথম কথা হলো ছেলে মেয়েদের ফেসিলিটিগুলো এক্সটেন্ড করতে হবে। ট্রেনিং
0: আচ্ছা,
1: করতে
0: সেখানে
1: এলো,
0: কী কী থাকবে?
1: ফেসিলিটি বলতে আপনাদের থাকা খাওয়ার ব্যাপারটা
0: হুম,
1: একটু আর একটু আপগ্রেড করতে
0: আচ্ছা
1: হবে।
0: আচ্ছা,
1: এই যে ক্যাম্প করে একটা স্কুল গড়ে, আগে এখন নেই অবশ্যই সিস্টেমটা, আগে এরকম স্কুল গড়ে ফেলে রাখতে, একটা ক্যাম্প করতে
0: আচ্ছা,
1: এসছে, মিনিমাম একটা
0: আচ্ছা,
1: ডায়েট টায়েট
0: হুম,
1: এগুলোর ব্যাপারে ততটা
0: ঠিকঠাক ছিল না,
1: ঠিক ছিল না। এইগুলো অতিক্রম করেই আমাদের ছেলে মেয়েরা
0: হুম,
1: যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। এইগুলো যদি আমরা প্রপারলি এক্সটেন্ড করি এবং ফিউচার গ্যারান্টি যদি আমরা দিতে পারি, যেটা খেলাধুলা করলে, পারফরমেন্স করলে বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেললে তোমার ভবিষ্যতে এই জিনিসটা
0: মানে
1: তোমার
0: সুনিশ্চিত,
1: সুনিশ্চিত
0: হুম,
1: এটা হবে। এরকম বিভিন্ন স্টেট এগুলো এনকারেজ করছে,
0: আচ্ছা,
1: আমাদের রাজ্য
0: হুম,
1: শুরু করেছে, যেমন ন্যাশনাল গেমসে মেডেল পেলে 1,00,000 টাকা, এশিয়ান গেমসে অলিম্পিকে পেলে 1,00,000,000 টাকা, এগুলো দিচ্ছে, 4 কোটি 5 কোটি টাকা গোল্ড
0: উৎসাহিত
1: মেডেল
0: করার জন্য,
1: দিচ্ছে, হরিয়ানা দিচ্ছে, পাঞ্জাব দিচ্ছে,
0: হুম,
1: সবাই দিচ্ছে। তো এই ধরনের ইনসেন্টিভ সিস্টেমটা চালু করতে হবে
0: আচ্ছা,
1: আমাদেরকে, এটা ওদেরকে একটা টার্গেট দিতে হবে যে তুমি এই করলে তোমার পারফরমেন্সের
0: মানে
1: এগেনস্টে আমরা
0: তখন
1: তোমাকে
0: ভিতরে একটা জেদ আসবে যে কিছু
1: দেবো,
0: করতে হবে, কিছু করলে আমি এটা পারবো,
1: তাহলে ছেলে মেয়েরা মাঠে টিকে থাকবে। আদারওয়াইজ আপনার ড্রপ আউট হচ্ছে আমরা
0: মানে
1: দেখছি,
0: তো আপনার কথা হচ্ছে যে কিছু একটা দিতে
1: কিছু
0: হবে।
1: দিতে হবে, দিতে বলতে ওদেরকে এসিওরেন্স দিতে হবে,
0: আচ্ছা
1: অন্তত
0: আচ্ছা, যে তোমার পিছনে আমরা
1: হ্যাঁ
0: আছি,
1: চাকরির বেলায়।
0: হুম,
1: আমি শুনেছি রিসেন্টলি কথা হচ্ছে যে
0: আচ্ছা আচ্ছা,
1: 10% ইন এভরি ডিপার্টমেন্ট
0: মানে
1: চাকরির
0: স্পোর্টস
1: ক্ষেত্রে
0: সেন্টারে
1: স্পোর্টস পার্টনার, ট্যালেন্টেড স্পোর্টস পার্টনারদের প্রায়োরিটি
0: নিয়োগ
1: দেবে,
0: করা হবে,
1: এটা একটা ভালো
0: খুবই ভালো
1: উদ্যোগ, যদি এটা হয়
0: হ্যাঁ,
1: তাহলে আমরা আমাদের খেলোয়াড়রা ভীষণ উপকৃত হবে।
0: সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। আজকের আসরে এতক্ষণ শুনলেন স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার অ্যাথলেটিক্সের প্রাক্তন প্রশিক্ষক তপন ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান, আর এরই সঙ্গে শেষ হলো আজকের স্পোর্টস ম্যাগাজিন।

0: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডসের বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
1: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
0: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
1: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
0: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
1: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: আকাশবাণী আগরতলা। আপনারা এতক্ষণ শুনছিলেন খেলার আসর অনুষ্ঠান, এখন শুনবেন আধুনিক গান শিল্পী কুমার শানু।

আকাশ বাণী আগরতলা শুরু হচ্ছে নাটক মিতার অসুখ।

0: আজকের নাটক মিতার অসুখ। রচনা প্রণব চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। নাটক মিতার অসুখ।
1: কেন সুখ দিলে, কেন দুঃখ দিলে, সুখের ভিতরে বিষ, হাওয়ায় হাওয়ায় তীব্র বুকের নিভৃতি জ্বলে যায়।
2: কে কে?
3: কই, কেউ না তো? ও আচ্ছা, নার্স, মনের ভেতরে কখনো কি আর্থারাইটিস হতে নেই? তাহলে আমার ভেতরটা প্রায় পঙ্গু পা দুটোর মতোই অচল হয়ে থাকতো। বেশ হতো তাহলে, না অতীত না বর্তমান কিছুই ভাবতো না, অ্যান্টিবায়োটিক্সও হতাশ হয়ে পড়ত।
4: ম্যাডাম, আপনার টেনশন হচ্ছে, কিন্তু মিস্টার সেনের তো আজই ফেরার কথা।
3: কতদিন কিশোর আসেনি, তাই না?
4: বেশ কদিন আগে, আপনি তখন রেস্ট করছিলেন দেখে ওকে
3: নিষেধ করলেন আসতে। কেন না, এতটা আপনার চাকরির শর্তের আওতায় যে পড়ে।
4: সরি ম্যাডাম,
3: আমি ক্লান্ত, আমি ক্লান্ত। আপনাদের পেথিড্রিনকে বিশ্রাম দিতে পারে? পারে না, সমস্ত অন্তঃশক্তিকে নিস্তেজ করে রাখে কিছুক্ষণ। না না, এটিকেটের কংক্রিটের ভেতরে কিশোরের ডাকা মৃত্যু পিসি, এ যেন বৃষ্টিমাখা হাওয়া, ছলাৎ ছলাৎ পারাবার, আষাঢ়ে শ্রাবণে অবিশ্রাম ধারাপাত, অবিশ্রাম।
5: কটা বাজে?
4: প্রায় দশটা। আমাকে তো এখন যেতেই হবে, কুক সার্ভেন্ট কাউকে তো কোথাও দেখছি না, এত রাত, অথচ ম্যাডাম মিস্টার সেন তো কই।
3: আপনি আসুন। ইস, এত রাত, আপনি আগে বলেননি।
4: আপনি একা ক্যাসেটটা চালিয়ে দিয়ে যাই। গুড নাইট।

0: এগি এগি, তুমি এভাবে? ওহো নো, আই মিন বিলকো কোথায়, নার্স কোথায়, কি সর্বনাশ! ওহো, তুমি যদি পড়ে যেতে।
1: সুখের আশ্রয় থেকে কেউ কি সহজেই পড়ে যায় শোভন?
0: না না, তুমি
1: তোমার এই দেয়াল, আলমারি, টিভি, ডিভান ছুঁয়ে ছুঁয়ে দিব্যি এসে পৌঁছলাম দরজায়। আর একটু এগোলেই বাইরের পৃথিবী, সুখ অসুখের পৃথিবী।

0: তুমি ঘুমোনি? একা জেগে আছো? ওরা সব কোথায় গেল? নার্স
1: ছুটি দিয়েছে, এত রাতে কেন থাকবে? তারও তো সংসার আছে, সুখের আকাশ আছে, দুঃখের দুপুর আছে, আশ্রয় আছে।
0: তোমার কিছুই নেই? তোমার কি সবই অসুখ? ফুলগুলো পাল্টায়নি? কদিনের বাসি ফুল বিলগো কোথায়? বিলগো কোথায়? Where is that swine? বাসি ফুল আমি পছন্দ করি না, তুমি জানো।
1: বাসি কেউই পছন্দ করে না শোভন।
0: কিশোর এসেছিল?
1: না, অনেকদিন আসেনি।
0: ওই আছে একজন, মাঝে মাঝে এসে তোমাকে বাইরের যত রাজ্যের অসুখের গল্প বলে যায়, দুঃখের গল্প বলে যায়, অলীক সব কথা বলে যায়, অলীক স্বপ্ন রেখে যায়। তোমার টেনশন বাড়ে, কষ্ট বাড়ে, অসুখ বেড়ে যায়। অথচ এই তোমার, তোমারই জন্যে সুখের অনেক রাত হলো। চলো শোবে, চলো, হাত ধরো, ধরো হাতটা ধরো, এসো।
1: কিশোর বড় স্পর্ধা রেখে যায়, সত্যি বড় স্বপ্ন রেখে যায়, অপরাজিত মানুষের শব্দ কথা, ঘাম রক্তের অসম্ভব ঘোর লাগা সব কথা বলে যায়, স্পর্ধা রেখে যায়।
0: তুমি আজও ক্রাচে ভর দেওয়া প্রদোষের যাওয়া আসা দেখছ। আচ্ছা, জ্বালা দিয়ে তুমি রোজ কি দেখো বলতো? একটা পঙ্গু মানুষের চলাচল, সেই একদিন জানলা দিয়ে দেখা প্রদোষ, আর ওদের ছেলেকে আবিষ্কার করার পর থেকে তুমি রোজ তাকিয়ে দেখো। কি দেখো, কি দেখো, ওদের কি দেখো?
1: চুপ করো শোভন, দয়া করে চুপ করো। অমন আকাশ মুখো একটা মানুষকে তুমি পঙ্গু বলো কিভাবে শোভন? পাটা তো ওর গিয়েছে পুলিশের গুলিতে, অনেকে পালিয়েছিল, কিন্তু প্রদোষ পালায়নি সেদিন। আমরা জানি ছাত্র, কিছু খারাপ ছিল না তোমার আমার কারো থেকে। আর আশ্চর্য মেয়ে ওই লেখা, অত ভালো রেজাল্ট, কত বড় ঘরের মেয়ে, অথচ কেমন অনায়াসে সেদিন রক্তে ভেজা প্রদোষকে বুকে তুলে নিতে পারলো। কি আশ্চর্য অনায়াসে বলতো, কিসের জোরে পারলো বলতো শোভন, কিসের জোরে? পঙ্গু তো আমিও, অসুখে পঙ্গু, কিন্তু প্রদোষকে পঙ্গু করেছে একটা ব্যবস্থা, আর প্রদোষ সে পঙ্গুত্ব অস্বীকার করেছে। আর আমি একজন মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় এক্সিকিউটিভের বিয়ে করা অক্ষম স্ত্রী হয়ে অনুকম্পার আশ্রয়ে শুধু জীবিত হয়ে আছি, বেঁচে নেই, জীবিত হয়ে আছি। অথচ ওরা কি আশ্চর্য রকম বেঁচে আছে শোভন, কি দারুণ বাঁচতে জানে কেউ।

0: মিতা, মিতা বাঁচাটা অপরাধ নয়, স্বাচ্ছন্দ্যই তো বাঁচা, স্বাচ্ছন্দ্যই তো।
1: আসলে শোভন, ওদের একটা মহৎ বিশ্বাস আছে, একটা আদর্শ বোধ আছে, যা না হলে বাঁচা যায় না। শুধুই শুধুই বয়স বেড়ে যায়, রাত হয়, দিন হয়, বছর, যুগ।
0: বিশ্বাস? বিশ্বাস কাকে বলে?
1: যা মানুষকে বাঁচায়, ভাবায়, জাগায়, এগিয়ে দেয়, দিন যাপনের অনেক বেশি বড় কিছু করতে শেখায়, অনেক বড় কিছুর জন্য জীবন দিতে শেখায়।
0: অনেক বড় কিছু মানে মার্টির, মানে শহীদ? তুমি কি শহীদ হতে চাও? মিতা, এসব একটা ডগমা, ডগমা একটা অন্ধত্ব, সেন্টিমেন্টাল স্টিরিওটাইপ ছক, শিয়ার ব্লাইন্ডনেস, একটা অন্ধত্ব।
1: চোখ মেলায় কি দেখা শোভন? আমরা যে তাকিয়ে থাকি, তার কতক্ষণ আমরা দেখি? চোখ শুধু তাকায়, দেখতে গেলে চোখের সাথে মনটা লাগে, মস্তিষ্কও লাগে। এই তিন মিলের দেখাই দেখা, অবজারভেশন, বীক্ষণ। কেউ পারে, কিন্তু কিন্তু আমরা অনেকেই পারি না, দেখার ভান করি। শোভন, আমি ওদের একদিন আসতে বলেছি, মানে অনুরোধ করেছি।
0: নিমন্ত্রণ? আচ্ছা, কবে? ঠিকানাটা পেলে কি করে? আমাকে তো একবার জানাতেও পারতে, আমি নিশ্চয়ই বাধা দিতাম না।
1: কিশোর ঠিকানা জানে, ওর হাতেই চিঠি পাঠিয়েছি।
0: তোমার ওই দূত, ওই কিশোর, ভগ্ন দূত?
1: না, দেবদূত। তোমাকে আগে জানাইনি বলে কিছু মনে করেছো শোভন? আসলে একটা পঙ্গু মানুষেরও কিছু স্পর্ধা করার থাকে। আমি আমি ভীষণ ক্লান্ত শোভন, সুখের সিঁড়ি বেয়ে আমরা কোথায় চলেছি? সুখ এত ভারী, পাথরের মতো ভারী এই সুখ। আমি চাইনি, আমি চাইনি শোভন, আমি চাইনি।
0: মিতা, মিতা, মিতা, you are tense, you are terribly tensed. এত টেনশন নিয়ে চলো, চলো শোবে, চলো। এখন এখন অনেক রাত, অনেক রাত।
1: আর রাত নেই শোভন, আরো একটা রাত চলে যাচ্ছে পৃথিবী থেকে। তুমি তখন কলেজে পড়াও, আমরা বেহালার একটা ঘরের পাড়াতে, সবই বিয়ে হয়েছে। কত রাত আমরা আকাশের দিকে তাকিয়ে থেকেছি, কত রাতের অন্ধকার আস্তে আস্তে কেটে যেতে দেখেছি। অন্ধকারের বুক চিরে সাদা সাদা দাগ ভরতে দেখেছি। সেই সব দিন আমার, সেই সব দিন আমার, নানা রঙের দিন। অমলের কথা মনে আছে? কারখানায় ছোট্ট একটা চাকরি করে মা ভাই বোনেদের নিয়ে সংসার চালানোর কি অসম্ভব চেষ্টা করত, তারই মধ্যে কবিতা লিখে তোমাকে দেখাতে আসতো। এসো না শোভন, ওই জানলাটা খুলে দি, ওই জানলাটা খুলে দি শোভন। পৃথিবীর কি অনাশ ভোর, কি অনাশ ভোর শোভন।

0: কিশোরের হাতে তোমার লেখা চিঠিখানা পেয়ে আমি তো একেবারে অবাক।
1: কেন অবাক কেন লেখা?
0: তুমি যে আমার খোঁজ করতে পারো এটা তো মানে সত্যি আমি ভাবতেই পারিনি।
1: এত কাছে থাকি আমরা, অথচ
0: অথচ যেন কত দূরে,
2: কত দুস্তর ভৌগোলিক দূরত্ব মানুষ কাছের করে নিয়েছে, অথচ দুটো ভিন্ন অবস্থানের দূরত্ব তো থেকেই যায়।

0: আচ্ছা শোভন কোথায় রে?
1: নর্দার্ন ইন্ডিয়ায় 7 দিনের অফিসিয়াল ট্যুরে।
0: ওমা তাই? তুই একা?
1: না, চাকর, রাঁধুনি, নার্স এইসব তো আছে। তোদের ভুবন একেবারেই থই থই পূর্ণ, আমার আধা কেন, শিকির শিকির। কিশোরের কাছে তোদের কথা শুনে অবধি আমি রোজ জানলায় দাঁড়িয়ে তোদের চলাচল দেখি, তোদের জীবনযাপনের সাক্ষী থাকি রে দূর থেকে।

0: কিশোরের কাছে তোদের কথা শুনে অবধি আমি আমি রোজ জানলায় দাঁড়িয়ে তোদের চলাচল দেখি, তোদের জীবনযাপনের সাক্ষী থাকি রে দূর থেকে।
1: এত উঁচু থেকে জানলা দিয়ে দুনিয়াটার কতটুকুই বা দেখা যায়?
0: হয়তো কিছুই না, তাই তো তোমাদের জীবনযাপন প্রণালীর কথা শুনতে চাই। অনেক অনেক কথা, গল্প,
1: কি লাভ? দুটো তো সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প হবে।
0: ধরো ধরো স্বাদ বদলাবার জন্যই। আচ্ছা, আমাদের কথা মনে হতো কখনো? এই আমার কথা, শোভনের কথা, ইউনিভার্সিটি, সেই রবীন্দ্রপল্লীর বাড়ি, জীবনযাপন, এইসব। কিশোর আমার সেতু, ওর কাছে মাঝে মধ্যে খবর পাই।
2: ইস, তুমি এমন অসুস্থ শুনলে না, আমরা অনেক আগেই আসতাম, কি করে এমন হলো বলো তো?
0: এ তো সুখের অসুখ, দেখছিস না, এত সুখ। ওই ওই ওই ওই যে ওই সব কত কত সুখ, এত সুখ পেলেও সুখেরও তো অসুখ হতে হয়। আচ্ছা প্রদোষ, অনেকের কথা ভাবার মতো জোর তুমি এখনো কোথায় পাও? এত ভাঙা ভাঙির মধ্যে, মিথ্যে ভণ্ডামির মধ্যে দেখছি দেখছি তুমি আর লেখাই সেই পুরনো পথ ধরে চলেছ। এত জোর কোথায় পাও প্রদোষ?
1: পৃথিবীতে জীবন ধারণ তো একটা বহু পুরনো ব্যাপার, তবু মানুষের সাধনা তো জীবন সাধনা।
0: আমাদের চেনা কতজনই হারিয়ে গেল। এই তো সেদিন অলোকদের কথা বলছিল শোভন, সরকারি টাকায় আমেরিকায় কি রিসার্চের কাজ নিয়ে গেল, মানুষকে মনে আছে? সে একটা ইনভেস্টমেন্ট কোম্পানি খুলেছে, অথচ অথচ কি ভালো কর্মী ছিল এক সময়, কি দারুণ গান গাইতো, অশোক তো পার্লামেন্টের সদস্য, বিরাট ব্যাপার। আমাদের রবীন্দ্রপল্লীর কতজন কত কিছু করে নিল, শোভন বলে মাঝে মাঝে।
1: যারা আদৌ বদলায়নি, যারা সরে গেছে, তাদের বদলে কতজন কতজন যে এসেছে তাদের কথা শোভন তো জানে না। কখনো একটা আনাড়ি মাঝির হাতে সামান্য ঝড়েও নৌকাডুবি হয়, তাই বলে কি পারাপার ছেড়ে দেয় মানুষ? বেনজল তো ক্ষতি করে, ঘর ভাসায়, পলিও তো রেখে যায়, পলিতেই তো নতুন ফসল, তার জন্যই চাই নতুন কৃষক।
2: আহ, থাক না প্রদোষ, নিতার এমন অসুখ।
0: প্রদোষ, এ তোমাদের দম্ভ নয় তো?
1: এ আমাদের বিশ্বাস।
0: সময়ে কার্যকারণে বিশ্বাস ভাঙে, বিশ্বাস বদলায়,
1: আবার নতুন বিশ্বাসেরও জন্ম হয়।
2: ফোনটা ধরবো
0: না? থাক, ও আপনিই থেমে যাবে, যার খবর সে তো এ রাজ্যেই নেই।
2: হয়তো শোভন, শোভনই দেখো তোমার কোনো জরুরি খবর দিতে।
0: না না না লেখা, আমাকে দেবার মতো কোনো খবর শোভনের হাতে নেই। আচ্ছা, তোদের ছেলের নাম কি রে? তোরা ছেলেকে নিয়েও মিছিলে যাস, আশ্চর্য। ও কি বোঝে, ওই নিষ্পাপ শিশু? এই ওকে আনিস নি কেন? একটা নতুন মানুষ, একটা নতুন প্রজন্ম।
1: ওর নাম প্রলয়, ভবিষ্যতের পাপ যেন না ছুঁতে পারে তাই তো সাথে নেই।
0: আচ্ছা, সেটা সেদিন কিসের সমাবেশ ছিল রে? কত মানুষ, কত রকম সব ট্যাবলো। সেদিনই তো তোদের ছেলেকে প্রথম দেখলাম তোদের সাথে, ওই ওই জানলাটা দিয়ে। এই পঙ্গু মানুষটা আর কতটুকু দেখতে পায় বল?
2: সেদিন ছিল পিস র্যালি।
1: তুমি তুমি নিজেকে পঙ্গু ভাবো কেন? দুটো পা তোমার একটু কষ্টে চলে, তোমার শরীরে অসুখ, আর এই সমাজটার অসুখ। আমাকে পঙ্গু করতে চেয়েছে, পারেনি। আমার বাবার শরীরে তো জানো বিদেশি সরকারের গুলি ছিল, আর আমাকে বিদ্ধ করেছে দেশি সরকারের গুলি। আমাদের ছেলেকে পঙ্গু করার মতো ওদের আর যাতে গুলি না থাকে সেই ব্যবস্থা পাকা করার জন্যই তো ওকে সঙ্গে নিয়ে যাই। আমরা দুপুরুষ

0: পারলাম না, ওকে তো তারই যোগ্য করে তুলতে হবে, না হলে কিসের পিতৃত্ব?
1: দূর থেকে ওই জানলা দিয়ে তোমাদের চলাচল দেখেছি, কখনো এত ঝড় ঝঞ্ঝায় যে মানুষটা টলেনি, এত সুযোগ পেয়েও যে ছুঁয়ে দেখেনি, তাকে কাছে এনে চোখের সামনে রেখে ইচ্ছে ছিল দু হাতের অঞ্জলি পেতে, সেই শক্তি সেই জোর চেয়ে নেব। আমি পরাজিত, প্রদোষ দাও, আমাকে জোর দাও, আমাকে শক্তি দাও প্রদোষ, আমি নিদারুণ একা একা। বাইরে কি থই থই পৃথিবী, তুমি লেখা, তোমাদের ছেলে, নতুন মানুষ, নতুন অধ্যায়।
2: শান্ত অমিতা, তোমার অসুখ, মানুষ কখনো হারে না।
0: মানুষ হারতে জানে না, রক্ত ও অশ্রুতে মেশা লবণাক্ত ধরণীর আমি তুমি এক রৌদ্র রূঢ় নাম, মানুষ মানুষ।

0: মিতু পিসি,
1: কিশোর,
0: এ কি তুমি একা সোফায় বসে? শোনি,
1: একা কোথায়, এই তো তুই এলি, তুই আসবি তাই।
0: তোমার নার্স কোথায়? আর আমি আসবো, তুমি জানলে কি করে?
1: নার্সকে বিশ্রাম নিতে বলেছি।
0: বাড়ি রুগী এখানে একা বসে আর নার্সকে বিশ্রাম নিতে বলেছো?
1: তুই কতদিন পরে এলি রে কিশোর?
0: আমার অনেক কাজ পিসি।
1: কিরকম? শুধু আমারই কাজ নেই, বল কি তোর কাজ বল না রে।
0: আমার কাজ হলো 22 শ্রাবণে বৃক্ষরোপণ, ছাত্র সম্মেলন, রক্তদান শিবির, ক্ষুদিরাম শতবর্ষ, 20 জুন নাটক, আরো কত কি।
1: তুই এলেই ফুল আনিস কেন রে? তুই কি চাকরি করিস?
0: বারে ছেলে পড়াই না, অসুখের মানুষকে ফুল দিলে তার মন ভালো থাকে। কিন্তু তোমাকে এমন কেন লাগছে পিসি? কদিনই তুমি কি ভীষণ ভেঙে গেছো।
1: তুই কত বুঝিস রে কিশোর, এমন তো অনেকেই বোঝে না রে।
0: লেখা পিসেরা এসেছিল, তুমি বললে না তো?
1: তোকে বলতেই হবে বুঝি।
0: বারে আমাকে কতদিন তুমি বলেছো তুমি জানালা দিয়ে ওদের যেতে আসতে দেখো, আমি তো তোমার ঠিকানা দিয়ে কত করে বললাম আসতে।
1: ওরা আসতে চাইছিল না বুঝি,
0: ভয় পাচ্ছিল।
1: কেন, কিসের ভয়?
0: তোমরা কত বড় লোক, বড় লোকদের খুব ভয় করে সবার। আমি বললাম পিসি সেই রকমই আছে, একদম বড় লোক হয়নি।
1: আমি তাহলে ছোট লোক?
0: তুমি শুধু মিতু পিসি, কিছু না
1: কিশোর। আমি যেন একটু জোর পাচ্ছি রে, জানিস মনে হচ্ছে আমার পা দুটো ঠিক তেমন অসহায় নয়।
0: জোর পাচ্ছ, সাহস পাচ্ছ না, সত্যি না? পেতেই হবে পিসি, ঠিক এমনি করে মানুষ একদিন সাহস পায় পিসি, চিরদিন এরকমটা থাকে না। আমরা জানি এ হতেই হবে, ভয়ের থাবাটা পিছনে সরে যাবেই।
1: কি জানিস কিশোর, কি জানিস তুই
0: পিসি? মানুষের অশুভ যা কিছু তাকে একদিন পিছু হটতেই হয় পিসি।

0: শরীরেরই হোক আর সংসার সমাজেরই হোক, অসুখ মানেই অশুভ। পৃথিবীর বিজ্ঞানের কাছে তাকে তো হারতেই হয় পিসি।
1: আমি তোর সাথে যাব কিশোর, আমাকে নিবি তোদের সাথে?
0: কোথায়?
1: তোদের সাথে, তোদের কাজে আমি পারবো, দেখিস। এই যে বললি সব অশুভ শক্তি একদিন হারবে।
0: হ্যাঁ, হারবেই তো। তবে তুমি তো এখনো পুরো ভালো হয়ে ওঠোনি, আর তাছাড়া তুমি যাবে কোথায়?
1: ওই যে বললাম তোদের সাথে,
0: আমাদের সাথে,
1: তোদের কাজে। নাটকে ছবি আঁকবো, গান গাইবো, রক্ত দেবো, পারবো না কিরে বল কিশোর, পারবো না? তুই তুই মাঝে মাঝে আমার ডান হাতখানা ধরিস, দেখবি দেখবি আমি ঠিক পারবো রে কিশোর, আমি ঠিক পারবো, ঠিক পারবো। আরে আরে, বেতন মানুষের রক্তে কাজ হয় তো?
0: অন্যদের রক্তে হয় কিনা জানি না, তোমার রক্তে হবে। তোমার মনটা, তোমার মনটা পিসি ঘোর সাবার, জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া, চোরা বালি আমি দূর দিগন্তে ডাকি, কোথায় ঘোর সাবার? মনে আছে তোমার পিসি?
1: তোরা নিবি, তোরা নিবি আমায় কিশোর?
0: পিসি
1: তুই লেখা প্রদোষ, ওদের ছেলে প্রলয়, তোরা সবাই আমাকে নিবি কিশোর, নিবি? তাহলে চল চল, আর দেরি নয়, আর দেরি নয়, চল।
0: তুই যাবে আমার বাড়ি ঘর?
1: আশ্চর্য নয় রে, আশ্চর্য নয়, এমনি করে একদিন চলে যেতে হয়, মায়া কাটিয়ে বেরিয়ে পড়তে হয়। তুই তুই আমার হাতটা ধর কিশোর, কার বাড়ি কার ঘর সেই লোককবির গান শুনিসনি? ওই যে
2: লোকে বলে

0: লোকে বলে বলে রে করবাড়ি ভালা নাই আমার।
1: মিঠা মিঠা কোথায় যাবে বল, বলো কোথায় যাবে? গাড়িটা তাহলে তোমাদের?
2: না
1: মিঠা, তোমার অসুখ, তুমি পাদুটে জোর পাচ্ছো মিঠা?
2: পাবো পাবো,
1: সম্পূর্ণ বিশ্বাস করতে পারছো মিঠা?
2: না শোভন না, এ চলায় গাড়ি লাগে না
1: মিঠা।
2: আমার সাথে কিশোর আছে, লেখা প্রদোষের ছেলে প্রলয় আছে, নতুন মানুষ নতুন।
1: তোমাকে
2: কিশোর
1: ভালো থেকো
2: কিশোর।
1: মিঠা
2: আমার হাতটা ধর কিশোর, আমার হাতটা ধর।
3: জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া চড়াবালি, আমি দূর দিগন্তে ডাকি কোথায় খোঁজ সওয়ার, কোথায় খোঁজ সওয়ার।

0: মিতা রসক নাটকটি এখানেই শেষ হল। রচনা প্রণব চট্টোপাধ্যায়, অভিনয় করেছেন শোভন, সতীনাথ মুখোপাধ্যায়, প্রদোষ কৃষ্ণপদ দাস, কিশোর পার্থপ্রতিমনাথ, নাজ শ্যামা ভট্টাচার্য, লেখা জয়িতা চট্টোপাধ্যায় এবং মিতার ভূমিকায় নমিতা চক্রবর্তী, গীতিকণ্ঠে অপর্ণা চট্টোপাধ্যায়, যন্ত্রসঙ্গীতে স্বপন রানা, কল্লোল মজুমদার, তীর্থ প্রতিম সরকার, সঙ্গীত পরিচালনা তরুণ কুমার বন্দ্যোপাধ্যায়, শব্দ সংযোজনায় রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: এতক্ষণ শুনলেন নাটক মিতার অসুখ, আকাশবাণী আগরতলা।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্জে। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী 3 বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেছেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি থেকে সর্বোত্তম সুফল নিশ্চিত করার জন্য বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 100 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ, আজ এই কাজে যোগ দিয়েছে রেল। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার্ড চালু করেছে। বিপর্যয়ে এখনও পর্যন্ত 589 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা 7 সোনা জিতে মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আজ জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার বা NCORD-র 10 শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদক বিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান। অমিত শাহ বলেন, 2004 থেকে 2014 সালের মধ্যে তদানীন্তন কর্তৃপক্ষ প্রায় 26 লক্ষ কেজি সিনথেটিক মাদক বাজেয়াপ্ত করেছিল। 2014 থেকে 2026 সালের মধ্যে বাজেয়াপ্ত সিনথেটিক মাদকের পরিমাণ বেড়ে 118 লক্ষ কেজিতে দাঁড়িয়েছে। মাদক বিরোধী প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এ সংক্রান্ত অপরাধের তথ্য সময়মতো আদান প্রদান সহজ করার লক্ষ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। একটি নির্দিষ্ট সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করতে সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
1: ড্রোন আধারিত ড্রপস, সামুদ্রিক মার্কোসে কন্টেইনারাইজড কার্গো, ডার্কনেট क्रिप्टो पेमेंट, ऑर्डर टू डिलीवरी मॉडल, पार्सलों का उपयोग, ये सब तरीकों से ड्रग के कारोबार करने वालों ने हमारी लड़ाई को और कठिन बनाया। इसलिए हमारी प्रतिक्रिया भी सामूहिक और संगठित होनी चाहिए, एक रोड मैप आधारित होनी चाहिए और उसमें आधुनिक इंटेलिजेंस लीड बेस्ड टेक्नोलॉजी ड्रिवन अप्रोच होना चाहिए।
0: মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এক বিস্তারিত রূপরেখা প্রকাশ করেছেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এক বৈঠকে শ্রী শাহ 2026 থেকে আগামী 3 বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক বিনাশ পক্ষের সূচনা করেন, যার অধীনে প্রায় 6,000 কোটি টাকার 2,09,500 কেজি মাদক নষ্ট করা হবে। মাদক পাচারকারীদের কাছে এই উদ্যোগ কড়া বার্তা পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মা ড্রাগমুক্ত ভারত গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর লেখা একটি প্রবন্ধ শেয়ার করে শ্রী মোদী এই মন্তব্য করেছেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA-র সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 100 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন। লন্ডনে আজ 10 ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব, প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম

0: বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা এবং স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
1: It's not only about tariffs and rules of origin. It's not only about traded goods and services. It's about collaborations in technology, in education, culture, the arts. It is focused on bringing the best of both countries to each other. It's a fair, equitable, very balanced agreement.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ড্রাগস রুলস বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রস্তাব অনুযায়ী আমদানির সময় ওষুধগুলোর মেয়াদ বা সেলফ লাইফ এর অবশিষ্ট সময়কাল অন্তত 12 মাস হতে হবে। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যক্ষেত্রে জনবিশ্বাস আইন কার্যকর করেছে। এর আওতায় ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট 2006 এর অধীনে থাকা ছোটখাটো অপরাধের বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জনস্বাস্থ্য ও উপভোক্তা সুরক্ষার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা বজায় রেখে ব্যবসায়িক কার্যকলাপ সহজতর করাই এই আইনের সংস্কারের লক্ষ্য। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাওয়া যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার তারাতলায় ভেঙে পড়া গুদামটি নির্মাণ কাজের সঙ্গে কাজে তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এই প্রক্রিয়া শুরু করবেন, তবে আগামী দিনে কোন রকম বিপর্যয় রুখতে আজকের পদক্ষেপ কেবলমাত্র সূচনা বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, নির্মাণ কাজকে ঘিরে থাকা অবৈধ চক্র ভেঙে দিয়ে বেআইনি কারবারের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
2: ये पर्टिकुलर जो इंसिडेंट हुआ उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। वहाँ जो इनिशियली जो एलिगेशन आया था उसको भी अरेस्ट किया गया है, काली बैनर्जी को, और जो वहाँ का ब्रोकर था सबको लिया। आज एक डिसीजन हम लोग लिया है, जो सुपरविजन की जिम्मेदारी था आर्किटेक्टर प्लानर, ये पर्टिकुलर दिस केस में वो आर्किटेक्टर डिजाइनर को हम लोग ब्लैकलिस्टेड कर रहा हूँ।
0: এদিকে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকেও উদ্ধার কাজে হাত দেওয়া হয়েছে। হাওড়া শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল আজ বিকেল 5টা থেকে কাজে যোগ দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ এর ব্যাটালিয়নের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে পূর্ব রেলের 70 সদস্যের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণে করে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের 10 দিন পালিত হয় আশুরা। এই দিনে ইমাম হোসেনের কারবালার আত্মবলিদানকে স্মরণে রেখে আজ দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া নিয়ে শোক মিছিল বেরিয়েছে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টাড চালু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টাড অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ একথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার 2টি MCC C-17 বিমান সেদেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589, আহত 1500-এরও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধবন্ধের লক্ষ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের বিষয়ে সহমত হয়েছে বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নিশ্চিত করেছেন। দুদেশের সামরিক প্রতিনিধিরা এতে অংশ নেবেন। কাতারের দোহায় ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস এবং ইউএস আর্মিজ সেন্ট্রাল কমান্ডের প্রতিনিধিদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স আজ ব্রিটিশ সংবাদ সাইটের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, উভয় পক্ষই ফের সংঘর্ষের ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ গ্রহণে সহমত হয়েছে। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছে।

0: জার্মানিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে ভারত 7টি সোনা, 8টি রূপো এবং 9টি ব্রোঞ্জ, মোট 24টি মেডেল নিয়ে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করে। পুরুষদের FIH প্রো হকি লীগ ম্যাচে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা 7টি সোনা জিতে মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছে। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, কর্মখালী বিজ্ঞপ্তি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়মিত নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। শূন্য পদ 84টি, পদের নাম সহকারী ব্যবস্থাপক আইন 20টি, উপব্যবস্থাপক আইন 29টি শূন্য পদ, ব্যাংক চিকিৎসা কর্মকর্তা 35টি শূন্য পদ। অনলাইনে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ আগামী 14 জুলাই 2026। যোগ্যতা, প্রার্থীদের অবশ্যই ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ক স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা 31 মে 2026 অনুযায়ী প্রার্থীদের বয়স ন্যূনতম 25 বছর হতে হবে এবং সর্বোচ্চ 32 বছর, ডেপুটি ম্যানেজার এবং ব্যাংক মেডিকেল অফিসারের জন্য 35 বছর। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমায় শিথিলতা বজায় থাকবে। বেতনক্রম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য 48,480 টাকা থেকে 85,920 টাকা, ডেপুটি ম্যানেজার এবং ব্যাংক মেডিকেল অফিসার পদের জন্য 64,820 টাকা থেকে 93,960 টাকা। আবেদন ফি সাধারণ বা EWS বা OBC প্রার্থীদের জন্য 750 টাকা, SC ST PWD প্রার্থীদের আবেদন ফি প্রদান করতে হবে না। বিস্তারিত জানতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট https://sbi.bank.in দেখে নিতে পারেন। কর্মখালী বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী আগরতলা।

0: নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মৈত্রী অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, আজ আমরা কিন্তু আগরতলা শহর থেকে অনেকটাই দূরে চলে এসেছি এক সীমান্ত এলাকায়, যেখানে আমরা বলতেই পারি যে আমাদের রাজ্যের একেবারেই শেষ প্রান্ত। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কোন প্রান্তের কথা বলছি। আমরা চলে এসেছি সাব্রুমে। সাব্রুমের একেবারেই কাঁটাতারের বেড়ার অনেকটাই কাছাকাছি জায়গাতে আমরা রয়েছি, আমলিঘাটে। যে আমলিঘাটকে নিয়ে আপনারা অনেক ইতিহাস জানেন, অনেক কথা জানেন, কিন্তু এই আমলিঘাটের জনগণ কি বলছেন, তাদের নানান অভিজ্ঞতার কথা আজ আমরা আপনাদের সঙ্গে ভাগ করব। আমাদের সঙ্গে রয়েছেন আমলিঘাটের এক নিবাসী। দাদা, আপনার নামটা প্রথমেই জানবো।
1: আমি সাসিরাম মানিক, আমলিঘাটি বাড়ি।
0: আপনাকে স্বাগত জানাচ্ছি আকাশবাণী আগরতলার মৈত্রী অনুষ্ঠানে। আপনি কতদিন যাবত এই এলাকাতে রয়েছেন?
1: হ্যাঁ, এখানে আমার জন্ম থেকেই আমি আজকে এখন পর্যন্ত এখানে আমলিঘাটে আছি। আসলে আমাদের এই প্রান্তিক গ্রাম আমলিঘাট, যেখানে সাব্রুম থেকেও অনেকটা দূরে, বিলুনিয়া থেকেও দূরে, এটা এমন একটা তার কৌণিক অবস্থা যেখানে দক্ষিণ দিকে বাংলাদেশ, পশ্চিম দিকে বাংলাদেশ। তো এই অবস্থাতে তার কাটার আগে আমরা যারা ছিলাম তখন একটা আলাদা বিষয় ছিল, বিশেষ করে যেটা আপনারা বুঝতে পারবেন যে তখন একটা আতঙ্ক ছিল, যেটা ছিল বাংলাদেশ থেকে অনেকে এখানে প্রবেশ করতেন, তারপর কিছু চুরি টুরি হতো, তো ব্ল্যাক তো হতেই, যাই হোক, তারপর এখানে চাষবাস যারা করতেন তাদেরও অনেক সময় এদিক ওদিকের সঙ্গে একটা ঝগড়াঝাটি লেগে থাকতো। তো আপাতত এখন তার কাটা হওয়ার ফলে আমাদের এখানে ওইসব বিষয়ে একটা নিরাপত্তা বিষয় আছে, উপরন্তু আমাদের না থাকলেও কিন্তু আমাদের একটা যে আত্মিক মিল, আমাদের যে ভাষাগত দিক থেকে, আমাদের কৃষ্টি সংস্কৃতির দিক থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের যে একটা একাত্মতা বোধ, সেই বোধটা তো আমরা অস্বীকার করতে পারি না। আমাদের মধ্যে একটা মিল রয়েছে,
0: আত্মিক মিল, যেটাকে আমরা বলি আত্মিক মিল। শ্রোতা বন্ধু, আমরা যে স্থানটাতে রয়েছি, আমরা তো রয়েছি একটা শিব মন্দিরের কাছাকাছি এরিয়াতে, আমরা বললাম, তার থেকে সব থেকে বড় কথা হলো আমরা একেবারে ফেনী নদীর এপারে রয়েছি, যেটা আমাদের দেশ কিংবা ত্রিপুরা, আর ওই প্রান্তে রয়েছে বাংলাদেশের এক এরিয়া, অর্থাৎ বাংলাদেশের জনগণকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমাদের নদীর এপার থেকে। এক অসাধারণ অনুভূতি, অসাধারণ দৃশ্য আমরা উপলব্ধি করতে পারছি এই আমলিঘাটে এসে। সাচিরাম বাবু, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানবো, যেহেতু আপনারা সীমান্ত এরিয়াতে রয়েছেন বা সীমান্তের কাছাকাছি এরিয়াতে রয়েছেন, যোগাযোগ ব্যবস্থাটা শহর, আগরতলা শহর বলুন বা অন্যান্য রাজ্যের সঙ্গে ঠিক কেমন রয়েছে?
1: এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এখানে একসময় তো যোগাযোগ বলতে ছিল আমাদের এই যে নদী পদ, আমরা যেখানে আপনি ছবিটা তুলেছেন সেই নদী দিয়ে, ফেনী নদী, আমলিঘাট থেকে ফেনী নদী দিয়ে নৌকা বেয়ে সাব্রুম যেতে হতো এবং এখান দিয়ে যাতায়াত হতো এবং বিশেষ করে আপনার পণ্য বহন করে নিয়ে এগুলি বিক্রি করা হতো। শুধু এটা নয়, এটা একেবারে রাজার আমলে, রাজ আমল থেকে, শুধু রাজ আমল নয়, একেবারে আমাদের স্বাধীনোত্তর সময়ে তো এমন ছিল যে এই দিক থেকে একটা বনকর ঘাট বলেছিল আমলিঘাটে, যেখান থেকে এখানে কর দিয়ে তারপর এই রাজার এখানে প্রবেশ করতে হতো। তো এখন সেটা অনেক কষ্টে আমরা সাব্রুমে যাতায়াত করতাম, হয় নদীপথে অথবা হেঁটে হেঁটে, সেই বিবস্ব তখন একটা স্মৃতি, সেটা এখন আর ভাবলে এখন এখনকার প্রজন্ম সেটা বিশ্বাস করবে না। এই মুহূর্তে যদিও কিছুটা যোগাযোগ হয়েছে এখন আমাদের আমলিঘাটের সঙ্গে, একেবারে বিলুনিয়া নয়, আগরতলা পর্যন্ত আমাদের বাসের যোগাযোগ আছে, কিন্তু আমাদের সাব্রুমের সঙ্গে যে যোগাযোগটা, এখানে আমলিঘাট থেকে মনুঘাট হয়ে সাব্রুমের যে রাস্তাটা, সেই রাস্তাটা ঠিকঠাক সংস্কার হয়নি বা গত বন্যা তো বিধ্বংসী এমনভাবে ধ্বংস হয়েছে, রাস্তাটার অস্তিত্ব হারিয়ে গেছিল, এখন আবার কিছুটা সংস্কার হচ্ছে। এই রাস্তাটা যতদিন পর্যন্ত চালু না হবে সত্যিকারে আমাদের সাব্রুমের সঙ্গে যোগাযোগটা তত ভালো হবে না কখনোই।
0: এমনিতে নরমালি কাছাকাছি যাওয়া আসা করতে কি ব্যবস্থা রয়েছে? অটো
1: অটো চলে, অন্যান্য গাড়ি আছে, বাস আছে, বিশেষ করে আগরতলার সঙ্গে আমাদের যোগাযোগটা ভালো।
0: ভাড়াটা ঠিক কেমন?
1: না, ভাড়া ভাড়া নরমালি আছে, খুব একটা না, তো অটোতে একটু বেশি নেয়, অটোতে একটু বেশি।

0: কিনে, কারণ এখানে তো খুব একটা জনবহুল নয়, প্যাসেঞ্জার কম হয়, ফলে অটোতে একটু বেশি নেয়। আর এমনিতে বাসের ভাড়াটারা সব ঠিকঠাক আছে, আগরতলা অন্যান্য যেভাবে নেওয়া হয় এইভাবেই নেওয়া হয়।
1: আচ্ছা সচিরাম বাবু, আপনাদের এই জায়গা থেকে স্বাস্থ্যকেন্দ্র ঠিক কতটা দূরে?
0: হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্র বলতে ডিসপেন্সারি একটা আছে আমলিঘাটে, ছোটখাটো একটা পরিষেবা হয়, কিন্তু শ্রীনগর একটা গ্রামীণ হাসপাতাল আছে যেটার পরিকাঠামো হয়েছিল আরো 10 বছর আগে, বিশাল একটা বাড়ি হয়েছে সে হাসপাতালের, ডাক্তারের অভাব যথেষ্ট, ডাক্তারের অভাবের ফলে আমাদের এখানে পরিষেবা অনেকটা মুখথুবড়ে পড়ে রয়েছে।
1: মানে স্বাস্থ্যকেন্দ্রটা বা স্বাস্থ্য পরিষেবাটা ঠিকভাবে পাচ্ছেন না এই আমলিঘাট এলাকার জনগণ?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাই কারণে, বিশেষত ডাক্তারের অভাব। এখানে একটা দুইটা ডাক্তার দিয়ে এত বিশাল, শুধু আমলিঘাট নয়, এই অঞ্চলে একেবারে মাধবনগর, সম্বরগঞ্জ, শ্রীনগর, কৃষ্ণনগর, দক্ষিণ শ্রীনগর, আমলিঘাট, এরকম আরো অনেক পঞ্চায়েত আছে, সবগুলি মিলিয়ে এখানে একটা হাসপাতাল, কিন্তু এখানে ডাক্তার নেই কেন, দুই একজন ডাক্তার।
1: তো সেই ক্ষেত্রে হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট, হঠাৎ কোনো দুর্ঘটনা হলে বা গর্ভবতী মহিলাদের কোন স্বাস্থ্যকেন্দ্রে আপনারা নিয়ে যান তাহলে?
0: না, এক্ষেত্রে তো আমাদের শ্রীনগরেই ভরসা, শ্রীনগর হাসপাতালে, গ্রামীণ হাসপাতালে আমাদের যাওয়া আসা ওই প্রায় 7 কিলোমিটার।
1: কিভাবে যাতায়াতটা কিভাবে হয়?
0: অটো দিয়ে যাওয়া হয়, অন্য গাড়িও থাকে, প্রাইভেট গাড়ি আছে, এগুলো দিয়ে হয়। তো সবচেয়ে বেশি হচ্ছে আমরা সাবরুমবাসী হিসাবে, আমরা আমাদের সাব ডিভিশন সাবরুম হয়ে আমাদের দুর্ভাগ্য, আমরা মাঝে মধ্যে ভুলে যাই যে আমরা আসলে সাবরুমের কিনা, কারণ সাবরুমের সঙ্গে আমাদের যোগাযোগ খুবই খারাপ, আমাদের যোগাযোগ হয় সবসময় বিলুনিয়া। তো এটা একটা পরিতাপের বিষয়, আমি প্রশাসনের একটা দৃষ্টি আকর্ষণ রাখতে চাই, সাবরুমের এই যে আমলিঘাট মনুঘাট যে রাস্তাটা, এটা সহসা যদি এটা ব্যবস্থা না হয় তাহলে এই অঞ্চলের দুর্ভোগের সীমা থাকবে না।
1: স্কুল বা বিদ্যালয় ঠিক কতটা দূরে আমলিঘাট থেকে, বা আমলিঘাটের আশপাশে কোন কোন স্কুল রয়েছে?
0: একটা বিষয় হচ্ছে আমলিঘাটে স্কুল আছে, মাধ্যমিক স্কুল আছে আমলিঘাট হাই স্কুল, কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হয়েছে গত বছর থেকে, যে আমাদের এই অঞ্চলে শ্রীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ছিল একটা 12 স্কুল, যেটাতে এই অঞ্চলের স্টুডেন্ট গুলি সেখানে পড়াশোনা করত, কিন্তু বিদ্যাজ্যোতি হওয়ার ফলে, অর্থাৎ ইংলিশ মিডিয়াম যখন ডিক্লার হয়ে গেল, তখন ওই স্কুলটার অবস্থা এতটা দুর্নীতি হয়ে গেছে যে ওইখানে স্টুডেন্ট নেই বললেই চলে। ফলে এখানকার আমলিঘাট নয়, শুধু দক্ষিণ শ্রীনগর, শ্রীনগর, ওদের শিক্ষার্থীরাও তারা মাধবনগর গিয়ে সেখানে তারা পড়াশোনা করতে হয়, এবং যাতায়াতেরও খুব অসুবিধা। এই বিষয়টা আসলে এটা একটা প্রভাব পড়েছে বিদ্যাজ্যোতির ফলে, ইংলিশ মিডিয়াম হওয়াতে একসঙ্গে একেবারে KG 1 থেকে 12 পর্যন্ত ইংলিশ মিডিয়াম করাতে, এটা আমার দৃষ্টিভঙ্গিতে এটা ধাপে ধাপে হওয়া উচিত ছিল, হঠাৎ করে যদি 12 করে ফেলে তাহলে এখানে স্টুডেন্টরা মাধ্যমিকের তারা, 9-10 তারা হঠাৎ করে ইংলিশ মিডিয়ামে কি বুঝবে, এটা একটা বিষম এফেক্ট হয়েছে এখানে, যার ফলে এখানকার স্টুডেন্টরা সেই মাধবনগর অনেক দূর, প্রায় 10 কিলোমিটার নয় বেশি হবে, অত দূর গিয়ে সেখানে পড়াশোনা করতে হয়।
1: মাধবনগর 10 কিলোমিটার, যাতায়াতটা কিভাবে হয়, বাস বা অটো?
0: হ্যাঁ, বাস অটো এগুলি যেতে হয়, অনেক টাকার বিষয়, আর বাস তো এখানে টাইম ছাড়া নেই, যেহেতু গ্রামীণ এলাকা, নির্দিষ্ট কতগুলি সময়ে বাস আছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু ছোট গাড়ি থাকে, আর অটোগুলো থাকে, এটা তো প্যাসেঞ্জার না হলে যাবে না, তাহলে স্কুলের জন্য তাদের অসুবিধা।
1: ভাড়াটা ঠিক কেমন থাকে অটোর?
0: এখান থেকে শ্রীনগরের ভাড়া এখন একটু বেশিই নেয়, 20-30 টাকা নেই না। আরেকটা বাংলা মিডিয়াম 12 যদি স্কুল থাকতো, আমি হওয়াতে ক্ষতি হয়েছে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যদি আমাদের আরেকটা 12 স্কুল যদি হয়ে যেত তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যেত।
1: কলেজ তো রয়েছে এখানে, শুধু বিলুনিয়া কলেজ নাকি?
0: হ্যাঁ, সাবরুমে আমরা, আমি তো একটা কথাই বলেছি, আমরা সাবরুমবাসী হিসাবে মাঝে মধ্যে আমি ভুলে যাই আসলে আমি সাবরুমের কিনা, কারণ এখানকার বিশেষ করে এই বর্ডার অঞ্চলটা আমলিঘাট থেকে মাধবনগর পর্যন্ত তারা সবসময় যোগাযোগ থাকে বিলুনিয়া কলেজের সঙ্গে, কারণ এখানে যোগাযোগ ভালো, গাড়ি আছে, সব দিকে সুবিধা, কিন্তু সাবরুমের সঙ্গে আমাদের যেহেতু কমিউনিকেশনের যথেষ্ট অভাব, ফলে সাবরুম কলেজে আমাদের এখানকার ছাত্রছাত্রীদের উপস্থিতিও খুব কম।
1: এই যে ছাত্রছাত্রীরা বা এলাকার তরুণ তরুণীরা পড়াশোনা করার পর নির্দিষ্ট একটা কর্মসংস্থান বা কর্মসংস্থানের লক্ষ্যে এগিয়ে যায় যোগাযোগ করে, তো সেই ক্ষেত্রে তারা কোন কর্মকে বা কোন কাজকে, কোন পেশাকে তারা বেছে নেয়?
0: শহর এবং গ্রাম, শহরের যারা কর্মসংস্থানের জন্য থাকেন, ওরা উঠে পড়ে সেই কর্মসংস্থান কোথায় হবে তার জন্য তারা শুধু চেষ্টাই চালিয়ে যায়, কিন্তু আমরা যারা এখানে গ্রামে বাস করি, আমাদের সন্তানরা যারা আছে, যদি ওরা বাইরে চলে না যায়, এই গ্রামাঞ্চলে বাবাদের সঙ্গে সাহায্য করতে থাকে, তাহলে ওদের দুর্গতি, ওদের ভবিষ্যৎ, অনেকটা অন্ধকারে, কেননা এখানে তো সেই রকম সুযোগ

0: সুবিধা নেই, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন পড়াশোনার একটা পরিবেশ, সবার মধ্যে যে একটা কৌতূহল থাকবে, কথা বলাবলি হবে যে কে কোনখানে ইন্টারভিউ দিচ্ছে, কোথায় হচ্ছে, সেই পরিবেশ এখানে কম, যার ফলে গ্রাম সবসময় একটা শহর থেকে বঞ্চিত হয়ে থাকে। উন্নতির শিখরে যেতে গেলে আগে একটা কর্মসংস্থান চাই। এখন বিষয়টা হচ্ছে আমরা তো সব শহরমুখী মানুষ, যার কর্মসংস্থান হলো সে আস্তে আস্তে আমলিগারটাকে পিছনে রেখে আস্তে আস্তে শহরের দিকে চলে যায়, কারণ শহরটা তো আমাদের হাতের মুঠোর মধ্যে সবকিছু এনে দেয়, যে বিষয়টা গ্রামে দিতে পারে না, সে স্বাস্থ্য পরিষেবাও দিতে পারে না, যোগাযোগ ব্যবস্থাও দিতে পারে না। এই যে ধরুন না একটা সংস্কৃতি চর্চার যে বিষয়টা, আপনি ভাবুন তো আমলিঘাটের মতো জায়গাতে, শ্রীনগর মতো জায়গাতে একটা সংস্কৃতি উন্নতশীল সংস্কৃতি চর্চা ক্ষেত্রটা কোথায়, এখানে কে করবে? সেটা আগরতলা শহরে তো প্রচুর হচ্ছে, অনেকেই সেখানে সবে পাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না। আমাদের এই অঞ্চলে একটা কবিতা উৎসব, আমলিঘাট ফেনী ভিউ কবিতা উৎসব, আমরা পরপর দুটো করেছি, শুধু আগরতলা নয়, একেবারে শহরের প্রাণ কেন্দ্র থেকে সব এই আমলিঘাটে, আপনারা যেখানে শিব মন্দিরটা দেখেছেন সেই শিব মন্দিরে এনেছি, এবং শুধু আগরতলা নয়, মেলাঘর নয়, একেবারে ধর্মনগর থেকেও আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আর যদি বলি না ধর্মনগর থেকেও নয়, কলকাতা থেকেও এবছর দ্বিতীয় আমলিঘাট ফেনী ভিউ কবিতা উৎসবে দুইজন কবি উপস্থিত ছিলেন। তো এই যে বিষয়, সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র আসলে শহর, গ্রামে করতে গেলে শক্তি লাগবে, আলাদা মানসিক শক্তি লাগবে, আলাদা সাহায্য লাগবে, সেই আমরা পাচ্ছি কোথায়।
1: শামশের গাজীর যে একটা ইতিহাস রয়েছে অনেকে আমরা জানি বা অনেকে অস্পষ্ট ভাবে সেটা জানি, আপনার যদি জানা থাকে সেটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে আপনি ভাগ করেন।
0: সুন্দর কথা বলেছেন, আমি বলবো আমাদের আমলিঘাট একটা সংস্কৃতির পীঠস্থান। কেন আমলিঘাটটা সংস্কৃতির পীঠস্থান হিসেবে আমি বিভিন্ন জায়গাতে ব্যবহার করি, দেখুন একটা বিষয়, এই আমলিঘাটে বারুণী মেলা হয়, সেই বারুণী মেলাতে প্রচুর লোকের সমাগম হয়, এবং সেই বারুণী মেলাটা একসময় আমাদের পুরনো বাজারে, সেখানে নদীর ধারে হতো, সেখানে বাংলাদেশ থেকে প্রচুর লোক আসতেন, এবং ভারতের তো ছিলই বিশাল একটা মেলা তখন ছিল, এখন তো তার কাটার জন্য হয় না, এখন তো সেই শিববাড়ি, আমলিঘাটের যে শিববাড়ি, শিববাড়ির নিচে পাদদেশে সেখানে মেলা বসে, আর সেই মেলাকে কেন্দ্র করে সারা ত্রিপুরা থেকে প্রচুর লোক এখানে আসেন। এই একটা বিষয়, এটাও একটা সংস্কৃতির ইতিহাস। আর একটা কথা বলি, যেহেতু এখানে শিব চতুর্দশী পূজা হয় শিবলিঙ্গ মন্দিরে, আপনারা যেটা দেখেছেন শিব মন্দিরে, আপনারা তো বুঝতে পারছেন অনেকগুলি সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের উঠতে হয়, সেই সিঁড়ির আকর্ষণের জন্য, সেই মন্দিরের আকর্ষণের জন্য, যে মন্দির থেকে একেবারে বাংলাদেশের সুপুর ব্রিজ দেখা যায়, যে ব্রিজটা মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী সেটা ভেঙে দিয়েছিল যাতে যোগাযোগ রাখতে না পারে, সেই সব দৃশ্যগুলি দেখার জন্য প্রচুর লোক এখানে আসেন, এটাকে কেন্দ্র করে প্রচুর পিকনিক করার জন্য এখানে আসেন, ফলে এই পিকনিকের জন্য আমলিঘাটটা অনেকটা সংস্কৃতির অঙ্গন হিসাবে দাঁড়িয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন সবচেয়ে বড় কথা, আমাদের শমসের গাজী, আমাদের ত্রিপুরার রাজমালাতে আপনারা পাবেন 12টা বছর যিনি ত্রিপুরা শাসন করেছেন, যিনি রাঙ্গামাটিতে থেকে, সেই 12 বছরের শাসন ইতিহাসের শমসের গাজীর, তার একেবারে উত্থান যেটা আমলিঘাট থেকে, সেই আমলিঘাটের এখানে যেটা ক্যাম্প আছে, বিএসএফ ক্যাম্পের ওদিকে একটা শমসের গাজীর দিঘি আছে, সেখানে বসত বাড়ির ধ্বংসস্তূপ আছে, সেখানে একটা একুল্লা বলে একটা পাহাড়ের মধ্যে একটা পুকুর আছে, সে অনেক মিথ আছে, এবং এখান থেকে তার জয়যাত্রা সেই শমসের গাজীর। যদিও আমি বলবো কি, আমি শমসের গাজীকে নিয়ে, দেখুন এটা বিষয় একটা, যে শমসের গাজী আমলিঘাট থেকে জয়যাত্রা করে সে উদয়পুরে শাসন করেছেন 12টা বছর, তার ইতিহাস আমাদের জানা দরকার, এটা চাপা পড়ে আছে। আমি সেই দুঃসাহসিক কাজটা করছি, যদি এখন আমি বলতে চাই না, কারণ আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি বলে, আমি একটা বিশাল কাজ করছি এটা নিয়ে, দীর্ঘদিন থেকে এটা চলছে আমার, জানি না আগামী বছর এটা কিছু করতে পারবো কিনা।
1: আমাদের সময় একেবারে শেষ মুহূর্তে, সাবরুমের আমলিঘাট বাসী হিসেবে এলাকার তরুণ তরুণীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার?
0: তরুণ তরুণীদের উদ্দেশ্যে কথা বলবো, দেখো আমাদের মতো তোমরা ঘর কোনো হয়ে থেকো না, যেখানে পাও সেখানে কর্মসংস্থানের জন্য এগিয়ে যাবে, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবেই, করে তারপর তুমি তোমার গ্রামটাকে ভালোবাসবে, গ্রামের ঐতিহ্যকে আরো উন্নত করার ক্ষেত্রে তুমি ভূমিকা নেবে।
1: শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম আমলিঘাটের এক বাসিন্দা সাচিরাম মানিকের সঙ্গে। উনি চাইছেন যে এলাকার তরুণ তরুণীরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একটি নির্দিষ্ট কর্মসংস্থানে যোগ দিয়ে এই আমলিঘাটের উন্নতি করুক, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, সমস্ত দিকে এই আমলিঘাটকে উন্নতির শিখরে নিয়ে যাক এলাকার তরুণ তরুণীরা। শ্রোতাবন্ধু, আজকের মতো মৈত্রী অনুষ্ঠান।

মৈত্রী অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশ বাণী আগরতলা এখন জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনে খরাং। 7:05 রবিকরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 7:45 অভিজ্ঞাপন। 8:40 অনুষ্ঠান জায়নক। 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন নানা রঙের গান। 10:00 শুনবেন হিন্দি ছায়াছবির গান ককবরক সংযোজনায়। 10:30 ককবরক ও হিন্দি গান। 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জরা। 1:40 লোকগীতির শিল্পী প্রতিমা বড়ুয়া। 1:50 দ্বিজেন্দ্র গীতি শিল্পী সুজাতা মজুমদার। 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। 5:45 অনুষ্ঠান গীত গজল। 6:05 সমূহ গীতি শিক্ষার আসর। 6:30 জাগৃতি অনুষ্ঠান। 6:50 লোকগীতি শুনবেন আব্বাস উদ্দিন আহমেদের কণ্ঠে। 7:00 ককবরক অনুষ্ঠান। 8:10 সৃজনী অনুষ্ঠানে শুনবেন সৃজন বার্তা শিউলি ভট্টাচার্য। 8:30 আজকের প্রসঙ্গ। 9:00 নজরুল গীতি শুনবেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। 9:30 নানা রঙের গানের অনুষ্ঠান। 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠানের রেকর্ডিং দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে ধলাই, ঊনকোটি ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33°C এবং সর্বনিম্ন 26°C-এর কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2°C এবং সর্বনিম্ন 26.4°C। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:32:25। জয় হিন্দ।